উপর জলবিন্দুর নৃত্য, ওপারের বুনের শিয়রে মেঘের উপর মেঘের ঘটা, মেঘের তলে অশ্বত্থ গাছের মধ্যে শিবের দ্বাদশ মন্দির, হ্যাঁ এসব স্মরণ করুন। মনে করুন এই পিছলে ঘাটে ভিজে গোমঠায় ঘোমটা দেওয়া বধূ জল তুলছে, বাঁশঝাড়ের তলা দিয়ে পাঠশাল গয়লা বাড়ির সামনে দিয়ে সংকীর্ণ পথে ভিজতে ভিজতে জলের কলস নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে। খুঁটিতে বাঁধা গরু গোয়ালে যাবার জন্যে হাম্বা হাম্বা রব করে চিৎকার করছে। আর মনে করুন ওই বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের উপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা দূর থেকে কেমন যেন ধীরে ধীরে চলে আসছে। প্রথমে মাঠের ওই সীমান্তের শেষে একেবারে মেঘের মতো আমবাগান, তারপর একটি একটি করে বাঁশঝাড়, একটি একটি করে কুটির, একটি করে গ্রাম, বর্ষার শুভ্র আঁচলের আড়ালে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। কুটিরের দুয়ারে বসে ছোট ছোট মেয়েরা হাততালি দিয়ে ডাকছে, আয় বৃষ্টি, আয় বৃষ্টি হেনে ছাগল দেব মেনে। অবশেষে বর্ষা আপনার জালের মধ্যে সমস্ত মাঠ, সমস্ত বন, সমস্ত গ্রাম ঘিরে ফেলেছে। কেবল অবিশ্রান্ত বৃষ্টি বাঁশঝাড়ে, আমবাগানে, কুঁড়ে ঘরে, নদীর জলে, নৌকোর হালের কাছে আসীন, গুটিসুটি জড়সড় কম্বল মোড়া মাঝির মাথায় অবিশ্রাম ঝরঝর বৃষ্টি ঝরছে। আর কলকাতায় বৃষ্টি পড়ছে আহিরিটোলায়, কাঁসারিপাড়ায়, টেরিটির বাজারে, বড় বাজারে, শোভাবাজারে, হরিকৃষ্ণর গলি, মতিকৃষ্ণের গলি, রামকৃষ্ণের গলি, জিগজাগ লেন, খোলার চাল, কোঠার ছাতে, দোকানে, ট্রামের গাড়িতে, ছ্যাকড়া গাড়ির গারনের মাথায়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আচ্ছা, আজকাল আর ব্যাং ডাকে না কেন? আমি তো কলকাতার কথাই বলছি। ছেলেবেলায় মেঘের ঘটা হলেই ব্যাঙের ডাক শুনতুম ঘ্যাঙর ঘ্যাং করে, কিন্তু আজকাল আমরা এতটাই এগিয়ে গেছি যে কত কিছুই পরিবর্তন হলো, কিন্তু এই যে ব্যাঙের ডাক, কোথায় সেই সমস্ত বর্ষাকাল হলেই যে সমস্ত ডাকগুলো শোনা যেত, সেগুলো আর ইদানিং তেমন দেখা যায় না। ছেলেবেলার বর্ষা আমরা দেখতাম বটে, কিন্তু ঘনিয়ে বর্ষা এখন আর সেরকম আমরা দেখতে পাই কোথায়। বর্ষার তেমন সমারোহ, বর্ষা কীরকম যেন একটা অন্য রকমের বর্ষা হয়ে গেছে। কবি বলছেন, সেই সময়ের যে বর্ষা, অর্থাৎ বৃষ্টিও নাকি তার রূপ বদলে ফেলেছে। কি জানি এখনকার বর্ষা আর তখনকার দিনের বর্ষার যে পার্থক্য, সেই যে নদীর পাড়ে নৌকোয় বসে, নদীর মধ্যে দিয়ে নৌকোয় যেতে যেতে সেই যে কবিতা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা কটক খরো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এরকম বর্ষা কতবার আসে, কতবার আমাদের এই বাংলার মাটিকে ভিজিয়ে দিয়ে গেছে, কিন্তু তার মতন করে এইভাবে আর কোথায় আমরা দেখতে পেয়েছি? তার সেই যে অন্ধকার অবগুণ্ঠনে ঢাকা সেই যে আকাশ, কালো করে এসে তারপর ঝমঝমিয়ে বৃষ্টি, সে আর আমরা কতটা দেখতে পাক। তখন হয়তো একরকম ছিল, কিন্তু এখন বৃষ্টিও তার প্রকৃতি বদলে ফেলেছে একদম অন্যরকমভাবে।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এইরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো,

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত, প্রভাত বিনায়ে, আমি অর্পিতা। আপনাদের সাথে কথা হবে আজকে কলকাতার এক গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে। কলকাতা এমন এক শহর যেই শহরে বলা যেতেই পারে জন্মেছেন কত না মানুষ, যেই মানুষেরা কলকাতার ইতিহাসের সাথে জড়িয়ে আছেন। যদিও শহর কলকাতা প্রাচীন, সেরকম প্রাচীন শহর নয়, মানে যদি আমরা দেখি রোম বা এথেন্স বিশ্বমানচিত্রে যে শহরগুলি, তাদের মতো অত প্রাচীন নয়। তবুও 300 বছরের অতিক্রান্ত হয়ে গিয়েছে, তার আগে ছিল একটি গ্রাম। বা দিল্লি শহরের মতো, যে বললাম

মস্কো বা রোমের মতো প্রাচীন নয়, কিন্তু 300 বছর অতিক্রান্ত একটি শহর যার নামের মধ্যে রয়েছে অনেক অনেক গল্প। যেমন কলকাতার এই নামকরণ নিয়ে অনেক রকম গল্প আমরা জানি, যে গল্পের মধ্যে রয়েছে এমনও একটি গল্প যে প্রাণকৃষ্ণ দত্ত নামে এক জনৈক ভদ্রলোক কলকাতার কথা বলছেন, যে শহরের নাম কলকাতা বা ক্যালকাটা কীরূপে হইল, কিলকিলা নগরী কলকাতা কলকাতা, যক্ষপুরী গলকাটা কালকাটা খালকাটা কালীঘাটা কালীকোটা আলীনগর, এই রকম নামের তালিকা ছিল, যেখান থেকে যক্ষপুরী আলীনগর বাদ দেওয়া যেতে পারে, কারণ আমরা জানি আলীনগর নামটি নবাব আলীবর্দী খাঁর থেকে এসেছিল। কিন্তু আমরা এটাও জানি যে বাকি যে নামগুলি সেইখান থেকে কলকাতা নামের উৎপত্তি হলেও হতে পারে। এবং এই যে কলকাতা শহর, কলকাতা শহরে রয়েছে কত না স্মৃতিসৌধ, এবং সেই স্মৃতিসৌধগুলির সাথে জড়িয়ে আছে কলকাতার বাবু কালচার, কলকাতার ইতিহাস। আজকে ঠিক তেমনই বাবু কালচারের এক প্রতিভুর কথা এবং কলকাতার সেই স্মৃতিসৌধ, কলকাতার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এমন এক স্মৃতিসৌধ, তার একটু গল্প হবে। কারণ সেকেলে কলিকাতা বা এই কলকাতা সময়টা 1819, আজকের দিনেই জন্ম নিয়েছিলেন এক মানুষ, কিন্তু সেই শিশুটির বা মানুষটির ললাট লিখন ছিল ব্রিটিশ কলিকাতার ছক্কর গাড়ি চড়ে যাওয়া, এবং ভবিষ্যতে তাকে মানে তার রুচি শিক্ষা দীক্ষা তাকে এমনই মানুষে পরিণত করল কলকাতার অনেক কিছু প্রথম তার হাত ধরে। তারই গল্প আজকে।

যার কথা বলছিলাম তিনি আর কেউ নন, তিনি কলকাতার বাবু কালচারের এক প্রতিভু এবং বলা যেতে পারে কৌলিক মর্যাদা সম্পন্ন সেই আমলের কলিকাতার এক মর্যাদা সম্পন্ন পরিবারের সন্তান। তৎকালীন কলিকাতা, মানে কলিকাতা বলি, তাকে সম্বোধন করা হতো চোরবাগান এলাকার সুবর্ণবণিক কৌলিক মর্যাদা সম্পন্ন মল্লিক পরিবারের নীলমণি মল্লিক। দত্তক নিয়েছিলেন এক শিশুকে, তার নাম রাখা হয়েছিল সকল রাজার মধ্যে ইন্দ্র, অর্থাৎ রাজেন্দ্র। বয়স দিনের কোঠা করাতে না করাতেই যখন নীলমণি প্রয়াত হলেন, শিশু রাজেন্দ্রের জন্য রেখে গেলেন ব্যবসার বিপুল অঙ্কের সম্পত্তি, আর রেখে গেলেন তাদের সুবর্ণবণিক মল্লিক বংশের আরাধ্য দেবতা জগন্নাথকে। এবং মল্লিক পরিবারের যদি ইতিহাস আমরা দেখি, কলিকাতার ইতিহাস পড়তে গিয়ে, পূর্বপুরুষ বাবু জয়রাম মল্লিকের সময় থেকে তাদের কলিকাতায় আগমন, ব্যবসার জন্য হুগলি চুঁচুড়ার কোনো অংশ থেকে শুরু করেছিলেন গোবিন্দপুর গ্রামে বসবাস, পরবর্তী

অধ্যায়ের এক গৌরবময় প্রতিনিধি, যার কথা আমরা বলব। সেই সময় পাথুরিয়াঘাটা ছিল জঙ্গলাকীর্ণ স্থান, আর বর্ধিষ্ণ জমিদার বাড়ির লোকেরা থাকতেন, আর এর মধ্যে মল্লিকদের আরাধ্য দেবতা জগন্নাথ দেব, তার কাছে মানুষজন আসতেন পুজো দিতে। কিশোর রাজেন্দ্র দায়িত্ব নিলেন ভগবানের একটি মন্দির নির্মাণের, আর সেই সঙ্গে পারিবারিক ঐতিহ্য রক্ষাকারী প্রাসাদ নির্মাণের। 1835 সালে মাত্র 16 বছর বয়সে রাজেন্দ্র মল্লিক যে ভবন নির্মাণ করলেন, লর্ড মিন্টো তার নাম দিয়েছিলেন মার্বেল প্যালেস। এবং এই মার্বেল প্যালেস কলকাতার গৌরবজ্জ্বল ইতিহাসের সাথে রয়েছে যুক্ত। বাবু রাজেন্দ্র মল্লিক আরও একটি কারণে কলিকাতার ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন, তার কথাও বলবো, কিন্তু গানের ওপারে।

যেই কথা হচ্ছিল বাবু রাজেন্দ্র মল্লিকের কথা, এবং সেই কথা বলতে বলতে বলি যে এই যে আরও একটি ঘটনার কথা যে বলছিলাম, যে বাবু রাজেন্দ্র মল্লিক এহেন মার্বেল প্যালেসের মতো প্রাসাদপ্রম ভবন ছাড়াও তৎকালীন কলকাতার মানে কলিকাতার এক বিস্ময় জিনিসও তিনি নির্মাণ করেছিলেন। তার প্রথম ব্যক্তিগত মানে ভারতবর্ষের প্রথম ব্যক্তিগত চিড়িয়াখানা ছিল বাবু রাজেন্দ্র মল্লিকেরই নির্মাণ, এবং তা প্রাসাদের ভেতরেই তৈরি হয়েছিল।

সবথেকে বড় কথা যে এই যে নিজের চেষ্টায় এক চিড়িয়াখানা গড়ে তোলা, সেটিও কিন্তু বাবু রাজেন্দ্র মল্লিকের কৃতিত্ব। নানানভাবে রাজেন্দ্র মল্লিকের কৃতিত্বের কথা আমরা কিন্তু জানতে পারি। রাজেন্দ্র মল্লিকের জন্মদিনে তার আরও একটি খুব গুরুত্বপূর্ণ তাদের সেই জগন্নাথ মন্দিরের কথা একটু বলি। এই যে জগন্নাথ মন্দির, তার যেহেতু সামনেই রথযাত্রা, বর্ষাকালে আমরা জানি জগন্নাথ দেবের রথযাত্রা হয়, এবং সেই রথযাত্রার সাথে জগন্নাথ দেবের এই মন্দিরটি কিন্তু জড়িয়ে রয়েছে কলকাতার ইতিহাসের সাথে। এবং এই নিজস্ব দেবতা নীলমণি মল্লিকের সময় থেকে যার উল্লেখ পাওয়া যায়। রাজেন্দ্রের মা হীরামণির স্বপ্নে জগন্নাথ এসেছিলেন জগন্নাথ দেবের ভাই বলরাম এবং বোন সুভদ্রা। তারপরে যে বলা যেতে পারে যে স্বপ্নে দেখা সেই জগন্নাথ দেবকে কিন্তু প্রথমে পুজো হচ্ছিল, কিন্তু ওড়িশার পাণ্ডাদের নিযুক্ত করে শুধুমাত্র একক জগন্নাথ দেবেরই পুজো হতে থাকে। কারণ হীরামণির স্বপ্নে নাকি জগন্নাথ দেবের ভাই বলরাম এবং বোন সুভদ্রা সেইভাবে আসেননি, এসেছিলেন শুধুমাত্র জগন্নাথ দেব। তাই শুধুমাত্র জগন্নাথ দেবের পূজাই শুধু হতে থাকে। এবং অদ্ভুতভাবে মূল ভবন, মার্বেল প্যালেসের মূল ভবনের পূর্ব দিকে এই জগন্নাথের মন্দিরটি রয়েছে। সারা বছর দেবতা সেখানে থাকেন, আর বিশেষ তিথি অনুযায়ী আলাদা করে পূজা পান। আর রথের সময়ে উপাসনা মন্দির থেকে জগন্নাথ দেবকে বের করে নিয়ে আসা হয় এবং মূল ভবনের পাশে উদ্যানে ঘোরানো হয়। আর রথের দিন থাকে নানান আয়োজন, বেলোয়ারি কাচের ঝাড়বাতির ব্যবস্থা এবং নানান আলোকসজ্জা। আর মূল উৎসব যে রথযাত্রা শুরু হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে, একেবারে পুরীর প্রচলিত প্রাচীন নিয়মকে অনুসরণ করা হয়ে যায়। আসলে এই বাবু কালচারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিভা ছিলেন বাবু রাজেন্দ্র মল্লিক। তার জন্মদিনে তার কিছু ঘটনা কলকাতার কলিকাতার ইতিহাসের, তাই নিয়ে আমি অর্পিতা প্রভাত বিনায়।

মল্লিক বাড়ির যে রথযাত্রা, সেই রথযাত্রায় এক বিশেষ মিষ্টি প্রদান করা হয় জগন্নাথ দেবকে, যার নাম জগন্নাথ বল্লভ। দুধ ক্ষীর বিশেষ কিছু উপাদানের ভিত্তিতে এই মিষ্টান্ন প্রস্তুত হয়। আর নানান শুকনো মিষ্টি, নিরামিষ খাস্তা জাতীয় নানান খাদ্য সামগ্রী থাকে। খাজা, গজা, নিমকি আর দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ। আসলে কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন 7 দিন ধরে গোবর্ধন পর্বেও নিজের আঙুলে ধরেছিলেন, তখন অভুক্ত ভগবানের জন্য পল্লীবাসীরা ভোগ নিবেদন করেছিলেন গিরি স্থাপনার পরে। সেই 7 দিন থাকার জন্য যে 8 প্রহরের ভোগ, সেই হিসেবেই মোট 7 আর 8 গুণফলের থেকে 56 ভোগের ধারণা এসেছে। সেই 56 ভোগ নিবেদন করা হয় এবং যার মধ্যে থাকে ভাত, কয়েক প্রকারের ডাল, খিচুড়ি, কয়েক

প্রকারের শাক, বড়া, ভাজা বড়ি এবং বিভিন্ন নারকেলের পদ, নানান মিশ্রিত তরকারি, নানান প্রকারের ঘণ্ট, এরকম নানান খাবার। আসলে সেই আমলের বাবু কালচারের ইতিহাসের মধ্যে এই খাওয়া দাওয়া কিন্তু পড়ত। আরও একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস রাজেন্দ্রলাল মল্লিকের জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে, যার নাম বাঙালিবাবুর মসজিদ। মন্দিরের বিপরীত দিকে রয়েছে বাঙালিবাবুর মসজিদ, যেটি নির্মাণ হয়েছে মার্বেল প্যালেসের দক্ষিণ অংশে। এখানেও অদ্ভুত ব্যাপার যে জগন্নাথ দেব আরাধ্য হিন্দু দেবতা, তার সাথে রয়েছে এক মসজিদ, যেটিও কিন্তু আমাদের ভারতবর্ষের যে প্রাচীন সম্প্রীতির ইতিহাসকে বহন করছে এবং যেটি কিনা এই মল্লিক বাড়ির যে ট্রাস্ট তার দ্বারাই পরিচালিত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। এবং অদ্ভুতভাবে এটিও কিন্তু কলকাতার প্রাচীন ইতিহাসের এক নিদর্শন, সবুজ গম্বুজ, গথিক শিল্পে বৈশিষ্ট্যযুক্ত প্রাচীন কলকাতার এক স্থাপত্য নিদর্শন। এবং তারাও যেহেতু হিন্দু এবং মুসলিম সবাই সেই রথযাত্রায় সামিল হতেন এবং রথযাত্রার সময় অংশগ্রহণ করতেন, তাদেরও জন্য নিজস্ব ধর্মাচরণের জন্য এই বিশেষ মসজিদের ব্যবস্থা করেছিলেন বাবু রাজেন্দ্রলাল মল্লিক। এবং পবিত্র ঈদ বা নানান ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু মিষ্টি কেনার টাকাও এই জগন্নাথ দেবের মন্দিরের তহবিল থেকেই যায়। অদ্ভুতভাবে আমাদের এই অস্থির সময়ে দাঁড়িয়ে কলকাতার ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিকটি আবারও ফিরে দেখা।

এই যে রথের যে দিন এবং উল্টো রথের দিন মার্বেল প্যালেসের দরজা সকলের জন্য উন্মুক্ত হয়ে থাকে এবং বিশেষ অনুমতি সাপেক্ষে অন্যদিন প্রবেশ করা সম্ভব হয়। কিন্তু রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের রশির স্পর্শে ধন্য হতে সকলের দ্বার খোলা থাকে। এখনও বসে এক রথের মেলা। আর সবথেকে বড় কথা, পুরনো কলকাতার ইতিহাসের সুখস্মৃতি বাবু রাজেন্দ্র মল্লিকের এই মার্বেল প্যালেস। আজকেই রাজেন্দ্রলাল মল্লিকের জন্মদিনে তার কিছু কীর্তি ফিরে দেখা এবং কলিকাতার সেই পুরনো ইতিহাসকে ছুঁয়ে ছুঁয়ে দেখা, তার চেষ্টায় আমি অর্পিতা প্রভাত বিনায়।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

মনির মেলোডি, মনির মেলোডিতে কথা হবে কি নিয়ে? আমি অর্পিতা আবারও চলে এসেছি 100.1 FM গোল্ডে মনির মেলোডি নিয়ে। আর মনির মেলোডিতে এক একটি দিন এক একটি বিশেষ দিন বিশেষ সংজ্ঞা বয়ে আনে। আজকে যেমন 24 জুন বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে, মানে আন্তর্জাতিক পরি দিবস। এবং এই যে পরিদের কথা, ছোটবেলায় সেই রূপকথার গল্পে আমরা পড়েছি, এবং সেই রূপকথার গল্পে পড়তে পড়তে পরিদের প্রতি আমাদের ভালোবাসা, কৌতূহল সব কিছু একটা অদ্ভুত জায়গায় রয়েছে। একটা নস্টালজিয়া, ছোটবেলা, ভালো লাগা, ভালো স্মৃতি, ঠাকুমা দিদিমাদের মুখে সেই পরিদের গল্প, এবং পরিদের নিয়ে আমাদের মুগ্ধতা রয়েছে। সেই মনে আছে বিভিন্ন বিভিন্ন, সেই সিন্ড্রেলা থেকে শুরু করে বা রাপুনজেল থেকে শুরু করে বা আমাদের বাংলার সেই ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার ঝুলির সেই পরিদের কথা। এবং সব থেকে পরিদের রানী, তিনি বড় ভালো, তিনি কারোর দুঃখ সহ্য করতে পারেন না। আর সব থেকে বড় আরেকটাও গুরুত্বপূর্ণ কথা, এই পৃথিবীতে নাকি আগে কোনো দুঃখ ছিল না, সব কিছু আনন্দ, সুখ, সব কিছু সুন্দর সুন্দর অনুভূতি ছিল, এবং সেই পরিরা ঘুরে বেড়াতো। তারপরে কোথা থেকে যে বিষাদের পরি, দুঃখের পরি, যন্ত্রণার পরিরা চলে এলো, কিন্তু মূলত পরিরা কিন্তু সবসময় আনন্দই দেয়, সুখ, আনন্দ, মুগ্ধতা নিয়ে আসে। এবং পরিদের নিয়ে আমাদের

ফ্যান্টাসির একটা জগৎ আছে। তাই আজকে ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে, আন্তর্জাতিক পরী দিবসে আপনারা আসুন ছোটবেলার সেই রূপকথার পরীদের গল্প বলতে। রূপকথার কোন পরীরা বা সেই পরীদের মধ্যে কোন গল্প আপনাকে নস্টালজিক করে তোলে, বা যদি কোনো রূপকথার পরীদের কাছে কোনো উইশ আপনাকে করতে হয় বা কোনো কিছু চাইতে হয়, কোনো ইচ্ছা পূরণ করতে হয়, আপনি কি ইচ্ছা পূরণ করবেন, মানে পরীদের রানীর দেখা পেলে, যিনি কিনা এসে জাদুদণ্ড দুলিয়ে সমস্ত দুঃখ হতাশা সমস্ত যন্ত্রণা দূর করে দেবে, সেরকম কোনো একটা উইশ আপনি নিশ্চয়ই করতে পারেন আজকের দিনে। তো আজকে কথা হোক আপনার প্রিয় কোনো পরীদের গল্প নিয়ে, রূপকথার কোনো প্রিয় পরীকে নিয়ে, বা কোনো উইশ আপনি করতে চান পরীদের রানীর কাছে সেই নিয়ে। আসুন 9903059292 এই নম্বরে আমার সাথে কথা বলতে।

চলে এসেছে প্রথম বার্তা, পড়ে নি। কে আছেন আমার সাথে? সুপ্রভাত দিদি। ছোটবেলায় পরীর গল্প শুনতে শুনতে ভাবতাম, সত্যি যদি কোনো জাদুর পরী থাকত, সে হয়তো তার জাদুর ছোঁয়ায় সব দুঃখ দূর করে দিত, সব হারানো জিনিস ফিরিয়ে আনত। আজ বড় হয়ে বুঝি জীবনের কিছু হারানো আর কখনো ফিরে আসে না, তবুও মন মাঝে মাঝে সেই ছোট্ট শিশুটির মতোই স্বপ্ন দেখে। কখনো মনে হয় যদি সেই পরী সত্যিই আসত, তবে আমি তার কাছে কোনো ধন সম্পদ চাইতাম না, শুধু একটাই ইচ্ছে জানাতাম যে মাকে চিরদিনের জন্য হারিয়েছি, তাকে আর একবার কাছে পাওয়ার সুযোগ।

মায়ের সেই স্নেহভরা মুখ, মমতার স্পর্শ, ভালোবাসার ছায়া যেন আবার এক মুহূর্তের জন্য ফিরে আসত। জানি পরিরা শুধু গল্পেই থাকে, আর হারিয়ে যাওয়া মানুষও ফিরে আসে না, তবু মায়ের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তার স্মৃতির ভাজে, হৃদয়ের গভীরে, প্রতিটি পথচলায় নীরবে আমাদের সঙ্গে থাকে। তাই আজও মনে হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর পরির গল্পের নাম মা। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। খুব সুন্দর, মানে এত সুন্দর যে মনটা একটু ভারাক্রান্ত হলো। আর আমার ইচ্ছে রূপকথার পরিদের সেই জাদুকাঠি যদি চাইতাম, পরির দেখা পেলে নীলপরিকে বলতাম তোমার জাদুকাঠি আমাকে দাও, যে কাঠি ছোঁয়ালে মানুষের সব সুন্দর হবে, এমন ইচ্ছে হয়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন। সত্যি যদি ওরকম ইচ্ছে পূরণের চাবিকাঠি পরিরা দিয়ে যেত, সব দুঃখ, যন্ত্রণা, দারিদ্রতা, হতাশা সব যদি এক নিমেষে ভ্যানিশ হয়ে যেত, তাহলে কি ভালোই না হতো। তাই আজকেই ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে, আন্তর্জাতিক পরি দিবসে, আসুন আমরা পরিদের গল্প বলি। যে পরিরা জাদু কথায় আছে, রূপ কথায় আছে, ছোট্টবেলার নস্টালজিয়ায় আছে।

পরিদির সত্যি যদি নিজের বাড়িতে রাখা যেত, তাহলে হয়তো আবারও সেই রবীন্দ্রনাথের সেই ইচ্ছাপূরণ গল্পের মতন ছোটবেলা ফিরে পেতাম। আবার মনে হতো আর পারি না, এই বড়বেলায় এত চাপ, এত যন্ত্রণা, এত দুঃখ, এত স্ট্রেস, এত টেনশন। সত্যি যদি কোনো পরিপিসি থাকতো, জাদুদণ্ড বলিয়ে সমস্ত কিছু দূর করে দিত। গুড মর্নিং দিদি, ছোটবেলায় ঠাকুমার ঝুলির গল্পের পরিদের খুব ভাল লাগতো। এইসব গল্প পুরনো হয় না, যেখানে পরিরা নিমেষে সব ঠিক করে দেয়। পরিদের রানীর দেখা পেলে চাইবো সবাই যেন ভালো থাকুক, সবার সব দুঃখ কষ্ট ঘুচে যাক। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, আসলে এই ইচ্ছেটা আমাদের সবারই আছে। যদি সত্যি পরিদের দেখা পেতাম, কী না ভালো হতো, কী যে আনন্দ হতো, এবং সেই আনন্দ রাখার কোনো জায়গাই থাকতো না। পৃথিবী থেকে সব দুঃখ দূর হয়ে যেত, যে ইচ্ছেগুলো অপূর্ণ আছে সেগুলো পরিদের রানী এসে এক নিমেষে চুটকি বাজিয়ে পূর্ণ করে দিত।

0: যা, সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।
1: তাহলে কি হবে মাসি?
0: তাহলে আবার কি হবে? চলো কোথাও পালিয়ে যাই।
1: কোথায় যাব?
0: চাঁদ মামার বাড়িতে।

পুরীদের গল্প ছোটবেলা যখন শুনতাম খুব ভালো লাগতো। ঠাকুমার ঝুলির গল্পে কত রকমের পুরীর গল্প শুনেছি এবং পড়েছি। পুরীর গল্প শুনে নিজেও পুরী হওয়ার মনে বাসনা জাগত। পুরীদের কাছে চাই পৃথিবীর সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকে, আর কোনো মানুষ যেন অনাহারে না থাকে। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা।

হাওড়া থেকে লিখেছেন, সেই যে প্যান্ডোরাস বক্সের কথা আমরা পড়েছিলাম, প্যান্ডোরা বলে সেই যে ছোট্ট মেয়েটি ছিল যে কিনা অদ্ভুতভাবে পরীদের বাক্স খুলে ফেলেছিল। সুখের পরী, আনন্দের পরী, তারা তো বেরিয়েছিল বটেই, কিন্তু সবার আগে বেরিয়েছিল কিন্তু দুঃখের পরী, যন্ত্রণার পরী। তার আগে নাকি পৃথিবীতে দুঃখ ছিল না, বেদনা ছিল না, যন্ত্রণা ছিল না, কিন্তু কোনো মানুষ দারিদ্র, অনাহার, এই সব কিছু থেকে একেবারে অজানায়ং ছিল। সমস্ত যে নেগেটিভ ইমোশনস সেগুলো নাকি ছিলই না। আর মানে এই যে মেয়েটি, ছোট্ট মেয়ে পান্ডোরা, সেই পান্ডোরা তার বাক্সটি খুলে ফেলাতে কী যে বিপদ হয়েছিল সে আর বলতে নেই। কারণ প্যান্ডোরাকে বলেছিল তার দাদু যে বাক্সে কিন্তু হাত দিও না, বাক্স তুমি যেই খুলবে বাক্স থেকে অজানা সব জিনিস বেরিয়ে পড়বে। সুখের পরীরা, আনন্দের পরীরা, গানের পরীরা, তারা তো এসে আনন্দ দেয়, কিন্তু এই যে দুঃখ, যন্ত্রণা, এগুলিকে ভ্যানিশ করার কোনো যদি পরী থাকত। পবিত্র সাহা লিখেছেন, সুপ্রভাত অর্পিতা দিদিভাই, আমি পরীর কাছে চাইতাম আমার স্কুল জীবন ফিরিয়ে দাও। এটা অনেকেরই কিন্তু চাহিদা, একদমই তাই। মানে স্কুলের সেই বন্ধুরা, স্কুলের সেই ছোটবেলার বন্ধুরা, স্কুলের সেই মাঠ, স্কুলের সেই গাছগুলো, স্কুলের সেই টিচাররা, সব কিছু যদি ফিরিয়ে দেওয়া যেত, সে মানে সে এক অদ্ভুত সময়, যেই সময়ে মানুষের মনে কোনো জটিলতা থাকে না, পরীরা সত্যিই যদি ফিরিয়ে দেয়।

0: রূপকথাটা মনের ভেতরে চুপ কথা হয়ে বহুদিন থেকেই বোধহয় লুকিয়ে আছে, সেরকমই কথা লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে। যে আজকাল বাচ্চারা অনেক বাস্তববাদী, তারপর তারা কোনো পরীদের গল্প শুনতে চায় কিনা জানি না, তেমন যদি পরীকে পেতাম বলতাম পৃথিবীর সমস্ত মানুষ যেন ভালো থাকে, পেট ভর্তি করে খেতে পায়, সবার মাথার উপর যেন ছাদ থাকে, শিশুশ্রম বন্ধ হয়, সবাই পড়াশোনার যেন সুযোগ পায়, সবাই যেন ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পায়। পরীদের কাছে এত এত চাহিদা, সত্যি যদি পরীরা পারত। যাই হোক, আসছি একটু পরেই আবারও।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH।

বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আবারও চুরি এসেছি আপনাদের বার্তা পড়তে। অমিতাভর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখেছেন, সুপ্রভাত। অর্পিতা, পরিদের কথা উঠলেই প্রথমে সিন্ডারেলা এই গল্পটির কথা মনে পড়ে, আর পরিদের কাছে চাইবো পৃথিবীতে শান্তি নেমে আসুক, এটির বড়ই অভাব। আজ এই অ্যাডভান্স সায়েন্সের জগতে মানুষ সব সৃষ্টি করতে পারছে, শুধু শান্তি তৈরি করতে পারছেন না। খুব ভালো থাকবেন আপনিও। এবং তার পরের বার্তায় চলে যাই, নন্দা রায়পুরেল হাওড়া থেকে লিখছেন, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, সুপ্রভাত অর্পিতা আপনাকেও, গুড মর্নিং। আমার মনে পড়ছে সেই জলপরীর কথা, যে কাঠুরিয়াকে সোনা রূপো আর লোহার কুঠার দেখিয়ে জানতে চেয়েছিল কাঠুরিয়ার প্রকৃত কুঠার কোনটা। আমি যদি সত্যি সেই জলপরীর দেখা পাই, তাহলে এই কংক্রিটের পৃথিবী ছেড়ে সেই খেলার মাঠ, সাঁতার কাটার পুকুর, মেঠো পথে গরুর গাড়ি চড়ে যাওয়া, কাদায় লুটোপুটি খাওয়া, পালকিতে নতুন বউ দেখতে যাওয়া, গল্প বলা দাদু ঠাকুমা, সব মিলিয়ে আমার সহজ সরল ছেলেবেলা, সে সব কিছুকে আর হারিয়ে যাওয়া বাবা মাকে ফিরে চাইতাম, আর চাইতাম খুনোখুনি দাঙ্গা হাঙ্গামা জাতি বৈষম্য দূর করতে। খুব সুন্দর এই জলপুরীর কথাই মনে পড়ল সেই লিটল মারমেডের কথা। লিটল মারমেড নিশ্চয়ই মনে আছে, ডেনমার্কের সেই বিখ্যাত রূপকথার গল্প, যে মানুষের সংস্পর্শে এসে মানুষ হতে চেয়েছিল, মানুষের একটি মানে মানুষের ছেলেকে ভালোবেসে, মানে রাজকুমারকে ভালোবেসে, রক্ত মাংসের মানুষ দেখে সে মুগ্ধ হয়েছিল, তাদের জীবনযাপন দেখে সে মুগ্ধ হয়েছিল। সে ভেবেছিল যে কি সুন্দর নাই মানুষেরা ঘুরে বেড়াচ্ছে পৃথিবী জুড়ে, কত সুন্দর না তাদের জীবন। এবং যখন পরিদের রাজা মানে লিটল মারমেডের বাবা বলেছিলেন যে না না না, তুমি যদি তোমার এই জলপরীর ডানা ছেটে মানুষ হয়ে যাও, সেই দুঃখ কষ্ট তুমি কিন্তু সহ্য করতে পারবে না, তখন কিন্তু তোমাকে আবারও ফিরে আসতে হবে, তখন কিন্তু তুমি আর ফিরতে পারবে না। এবং সেই লিটল মারমেডের গল্পের আমরা নানান রকম ভার্সন দেখেছি, ডিজনি প্রিন্সেসে বা ছোটোবেলায় পড়েছি, তারপরেও নানান ধরনের সেই লিটল মারমেডের গল্পের নানান চলচ্চিত্রায়ণ দেখেছি। সত্যি পরিদের দুনিয়া থেকে মানুষের দুনিয়ায় এসে কোনো পরি ভালো থাকবে কিনা জানা নেই, কারণ সত্যি মানুষের দুনিয়া বড় কঠিন। পরিদের দুনিয়ার মতন অত সুন্দর মেঘেদের রাজ্য নয়। আর তারপরে লিখেছেন জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, নমস্কার ম্যাডাম, পরিদের গল্প বলতে আমার খুব ভালো লাগে, বালবীরের গল্প ভালো লাগে, আর ভাবি যে সত্যি যদি পরিদের দেখা পেতাম তাহলে আমি তো প্রতিবন্ধী, নিজেকে এভাবে বলবেন না, আপনি হয়তো কিছু অংশে কম আবার অনেক অংশে বেশি, পরিদের কাছে চাইতাম নিজের জন্য চোখ, বা সত্যি যদি জীবন পরিদের চোখ দিয়ে পৃথিবী দেখতে পেতেন, বা কেউ যদি এখনও ওনার চোখের চিকিৎসার জন্য এরকম যদি কেউ এগিয়ে আসেন পরিদের মতন, যাতে উনি চোখের দৃষ্টিশক্তি ফিরে পান, এর থেকে ভালো আর কী হতে পারে। এই পৃথিবীর রূপ রস গন্ধ আলো জীবনের জীবনে নেমে আসুক, সেই প্রার্থনা আমি অন্তত আমার পরিদের কাছে করবো।

সেই ইচ্ছে ডানার সত্যি যদি খোঁজ পাই বা ইচ্ছে পরিদের খোঁজ পাই, তাহলে জীবনের চোখের দৃষ্টিশক্তি ফিরে আসুক, এই প্রার্থনাই করব। আর যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন, তার বার্তা পড়ি। নমস্কার, আপনাকেও নমস্কার এবং সুপ্রভাত, প্রভাতী শুভেচ্ছা আপনাকেও। ছোটবেলায় নীলকমল

সেই ইচ্ছে ডানার সত্যি যদি খোঁজ পাই বা ইচ্ছে পরিদের খোঁজ পাই, তাহলে জীবনের চোখের দৃষ্টিশক্তি ফিরে আসুক, এই প্রার্থনাই করব। আর যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন, তার বার্তা পড়ি। নমস্কার, আপনাকেও নমস্কার এবং সুপ্রভাত, প্রভাতী শুভেচ্ছা আপনাকেও। ছোটবেলায় নীলকমল

বলতাম যে আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে গল্প করি, বা পরিদের সাথে গল্প করার ইচ্ছে সোমনাথ দার, তো সেটা যদি সত্যি হয় ভীষণ ভালো হবে। আর সীমা দাস লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, পরির গল্প মনে আনন্দের সৃষ্টি করে, আধ্যাত্মিক শিক্ষা দেয়। একটি হৃদয়গ্রাহী পরির গল্প পড়েছিলাম। এক রূপকথার দেশে লিলি নামের একটি ছোট্ট পরি থাকত, ডানাগুলো ছিল চাঁদের আলোর মতো উজ্জ্বল। লিলির কাজ ছিল পৃথিবীতে নেমে মানুষের দুঃখ দূর করা, সৎপথে চলতে সাহায্য করা। আমাদের জীবনে এই ধরনের পরি থাকলে কতই না ভালো হতো। কিন্তু এই ধরনের পরির থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জাগতিক প্রাপ্তির থেকেও আত্মিক শুদ্ধি এবং মানুষের কল্যাণই জীবনের পরম সত্য। অনেকগুলো বার্তা পড়লাম, এবারে গানে তো যেতেই হবে।

শুভ সকাল। আজকের বিষয়টি খুব সুন্দর। ছোটবেলায় সেই পুরীর জাদুকাঠির ছয়ে পৃথিবীটা যদি রূপকথা হয়ে উঠত, সেখানে থাকত না কোনো বিশ্ব উষ্ণায়ন, অদ্ভুত অদ্ভুত দুরারোগ্য রোগ, যুদ্ধ, রাজনৈতিক হিংসা, মানুষে মানুষে হানাহানি আর বিদ্বেষ। থাকতো শুধু আমাদের ছোটবেলায় সেই চেনা পৃথিবী, সবুজ গাছপালায় ভরা ছোট ছোট বাড়ি আর অনেক ভালোবাসা। এবং সত্যি সেই রকম দিন যদি আবারও ফিরে পাওয়া যেত। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, আর নিশাকর ধর তার বার্তাও পড়ি। শুভ সকাল, আপনাকেও পড়িতে যদি দেখা পেতাম তাহলে বলতাম সারা পৃথিবীতে যেন সবুজ উদ্ভিদের পুরো ভরিয়ে তোলে। সব গাছ কেটে ফেলা হচ্ছে, ফলে আমাদের কষ্ট আগের থেকে অনেক বেড়ে গেছে। পৃথিবীতে সবুজ উদ্ভিদ যদি থাকে তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, আর আমরা প্রত্যেককে যেন ভালোভাবে জীবন যাপন করতে পারবো। দোকানে আসার সময় দেখে এলাম রাস্তার ধারে গাছ কাটছে, খুব কষ্ট হলো, প্রতিবাদ করার ক্ষমতা নেই। নিশাকর ধর লিখেছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে। সত্যি যদি এই রূপকথার পরীরা পৃথিবীতে নেমে এসে সব কিছু সমস্ত রকম প্রতিবাদ করতে পারত, সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দিত মানুষকে, যে মানুষ মুখ বুজে কষ্ট সহ্য করে তবু তার বুক

পরিধি এক রঙিন পরিলোকে ঘুরিয়ে দেখালো। যেখানে ফুলেরা হাসে, প্রজাপতিরা নাচে, সবাই আনন্দে থাকে, ঘুম ভাঙার আগে পরি বলল, শিশুদের মনে যখন ভালোবাসা, আশা আর কল্পনা থাকে, তখনই পরিরা তাদের সঙ্গে থাকে। সকালে উঠে রিয়া বুঝল যে পরিরা শিশুদের জীবনে আনন্দ, স্বপ্ন আর সাহস এনে দেয়। সুরজ পাল লিখেছেন, সুরজ পাল স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর।

সত্যি ঘুম পরিদের কাছে বা ইচ্ছা পরিদের কাছে আমাদের সব কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য আমরা সব সময় হয়তো ঘুম পরিদের কাছে শান্তিতে ঘুম চাই। স্বপ্নের পরিরা এসে বলে স্বপ্নের জাল বুনে দেব এবং ঘুমের মধ্যে সব দুঃখ কষ্ট নিরসন তো হয়। শুভ সকাল অর্পিতা দিদিভাই, পুনে থেকে উৎপল মুখোপাধ্যায় লিখেছেন, বিষয়টি খুব ইন্টারেস্টিং। সত্যি যদি পরীর রানীর দেখা পেতাম মাকে ফিরিয়ে আনতে বলতাম, যত আমার অপূর্ণ স্বপ্নগুলি আছে সেগুলো পূরণ করতে চাইতাম, সবাইকে শান্তি ভালোবাসা দিতে বলতাম। পুনা থেকে লিখেছেন, আর তারপরের বার্তায় চলে যাই। বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, আমৃত্যু একটি স্বপ্ন দেখে চলবো, সেই স্বপ্নের কথাই পরিদের কাছে বলবো। একটি আদ্যন্ত সাম্যবাদের পৃথিবী, বিশ্বজুড়ে একটি রাজনীতি দুর্নীতিহীন শ্রেণীহীন শোষণহীন সমাজ গঠন। আর সব থেকে বড় কথা যে এরকম সমাজ যদি পরিরা দিতে পারেন, যেখানে শোষণ থাকবে না, যন্ত্রণা থাকবে না, দুঃখ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এর থেকে ভালো আর কী বা হতে পারে। আমরা সবাই সেই পরিধি দেখা চাই।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: 100.1 FM Golde Monir Melody Monir Melody
1: Monir Melody তে আমি অর্পিতা আপনাদের সাথে রমা রায় ডি রোড দাসনগর হাওড়া থেকে লিখেছেন নমস্কার দিদি ভাই সুপ্রভাত অনেকক্ষণ থেকে অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে ছোটবেলায় আমার দিদার কাছে পরিদের গল্প শুনতাম খুব ভালো লাগতো মনে হতো আমরা যদি পরিদের দেশে যেতে পারতাম খুব ভালো হতো আমিও চাইতাম পরিদের কাছে পৃথিবীটা সুন্দর হোক চলে যাই পরের বার্তায় লিখেছেন পূর্ণা ঘোষ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে শুভ সকাল অর্পিতা খুব সুন্দর গান শুনছি পরিদের সাথে যদি একবার দেখা হতো বলতাম মা বাবাকে ফিরিয়ে দিতে যারা অকালে চলে যাচ্ছে তাদেরও ফিরিয়ে দিতে পৃথিবী থেকে দুঃখ কষ্ট দূর করে অন্যায় অত্যাচার দূর করে সবাই যেন সুখে থাকে পরির জাদুকাঠি চাইব দরকার হলে আমিও যেন সবার সমস্যার সমাধান করতে পারি সত্যি যদি এটা হয় তাহলে খুব ভালো হবে আর গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা থেকে লিখেছেন আমি অর্পিতা তিনি কিন্তু নামটা ভুল লিখেছেন আমি অর্পিতা আপনাদের বন্ধু আজকে মনের মেলোডিতে বিজ্ঞানভিত্তিক এআই এর যুগে গল্পলোকের পরীর সাক্ষাৎ পাওয়া যাবে বলে মনে হয় না সবাই এখন জোর যার মুলুক তার এই ভিত্তিতেই চলছে তা সত্ত্বেও পরীদের যদি সাক্ষাৎ পেতাম বা হতো পরীদের সাথে সাক্ষাৎ তবে সেই পরীকে বলতাম সমাজের যত অশান্তি দুর্নীতি সব অমঙ্গল দূর করে দাও এবং সমাজকে সুন্দর আনন্দময় করে তোলো মনের মেলোডিতে আপনাদের বন্ধু অর্পিতা আমি আছি এবং আপনাদের বার্তা পড়ছি আরও বার্তা পড়ব তবে একটা গানের ওপারে আবারও এসে আপনাদের সঙ্গে কথা হবে গানের ওপারে গান শুনতে শুনতে আবারও কথা হবে ফিরে এসে

নমস্কার অর্পিতা দে, আমি যদি পরিদের রানীর সাথে দেখা পেতাম তাহলে আমি তার কাছে চাইব, পৃথিবীতে যত সবল মানুষেরা অন্যায়ভাবে জোর করে দুর্বল মানুষের ওপর দিনের পর দিন যুগ যুগ ধরে জুলুম করে যাচ্ছে তাদের কঠোর শাস্তি দিক, দুর্বল মানুষের সুস্থ বিচার পাইয়ে দিক। দিলীপ বসুর লিলুয়া হাওড়া থেকে লিখেছেন, তিনি চাইছেন পরিদের রানী যেন ন্যায় বিচার করেন। আর পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন, পরি হয়ে ডানা মেলো এই দিগন্তের পানে, ছন্দের মায়া ছড়িয়ে যাবে ভোরের গানে গানে, পরিরা যত ঘুরে বেড়ায় রঙিন ফুলে ফুলে, দক্ষিণ হাওয়ায় হৃদয়ে ভাসলো হৃদয় উঠল দুলে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে এই বার্তা পাঠিয়েছেন।

আর একটি বার্তা পড়ারই সময় আছে, সেটা বলে দিই। দিনেশ নস্কর লিখেছেন বালি থেকে। নমস্কার অর্পিতাদি, বালি হাওড়া থেকে শুনছি অনুষ্ঠান, কাজে ব্যস্ত, তবু অনুষ্ঠানে বার্তা লিখতে ইচ্ছে করল। পরিদের দেশে গিয়ে পরিদের যদি জীবন কাটিটা পেতাম, সমাজের অনেক মানুষ দুঃখ কষ্টের জীবন কাটাচ্ছে, দুষ্ট মানুষ চোর চিটিংবাজ তাদেরকে বিনাশ করতাম, এবং জাদুকাটিটা যদি পেতাম তাহলে এই কাজগুলো আমি করতাম। বা অনেক অনেক বার্তা, অনেক অনেক বার্তা পড়ে আর বিশেষ সময় আমার হাতে নেই আজকের মতো আমাকে বলতে হবে, কারণ 9:54 হয়ে প্রায় 35 সেকেন্ড, আর টাটা বাই বাই আমাকে বলতে হবে এবং তারপরে চলে যেতে হবে আজকের মতো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং পরিদের কাছে আমারও প্রার্থনা সবাই সবাই সবাই আমরা সবাই ভালো থাকি, কারণ বড় কঠিন সময়, এই কঠিন সময়ে ভালো থাকাটাই সব থেকে বড় জাদুর কাঠি। ভালো থাকা, মনকে ভালো রাখা, ভালো থাকবেন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের খেলায় কলম্বিয়া গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ এল এর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানের সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expects

0: To be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
1: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আজিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাক অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারে বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ খোফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
1: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীন চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে, একই সঙ্গে বেড়েছে নাগরিক ক্ষমতায়নও। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজ ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলির প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাস ইরানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে বলেছে দূতাবাস। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আইএমও মহাসচিব আর্সেনিও ডম্বিগেস এক বিবৃতিতে জানিয়েছেন, এই উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এবং নিরাপদ নৌচলাচলে অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হবে। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে তিন দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে চার মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সদ্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবি পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে কথা বলবেন তিনি। সফরকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হওয়া শান্তি চুক্তির পাশাপাশি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতাপত্রের রূপরেখা নিয়ে আঞ্চলিক সহযোগী দেশগুলির সঙ্গে তাঁর কথা হতে পারে। সফর শুরুর আগে রুবিও জানান, পরবর্তী চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা কোনোরকম জলযানের ওপর ইরান শুল্ক আরোপ করতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টা এই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নিচ্ছেন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, এওয়াইজেইউপি এবং কংগ্রেসের প্রতিনিধিরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখছেন। আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। দিনের আলোচনায় বিজেপির সজল ঘোষ, তরুণ জ্যোতি তিওয়ারি, ডক্টর বিজন

মুখোপাধ্যায়, রাজেশ কুমার, বিল্লেশ্বর সিনহা, তাপসচন্দ্র রায় সহ একাধিক বিধায়ক অংশ নেবেন। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। বণিক সভায় অ্যাসোচিয়াম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বে ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন এরাজ্য থেকে শিল্প মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এখানকার রাজনৈতিক দর্শনই দায়ী। তবে এবারের বাজেটে শিল্পক্ষেত্রে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার সুফল পেতে সময় লাগলেও আগামী দিনে তা আশাব্যঞ্জক হবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং নিম্নচাপ অক্ষরেখা বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। জমিতে কাজ করার সময় মালদায় বাজপুরে জাহাঙ্গীর মিয়া এবং সালিক মিয়া নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগেই জানানো হয়েছে ওই জেলারই পাটদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাবার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয় 4 জনের। অন্যদিকে পুরুলিয়ায় বাজপুরে মৃত্যু হয়েছে 2 জনের। কোচবিহারেও বজ্রাঘাতে 2 জন প্রাণ হারিয়েছেন। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্বে সব দলই নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর খেলায় কলম্বিয়া গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এল এর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিক জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশনের 5ম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। খবর শেষ হলো, এরপরের খবর দুপুর 1:30।

0: आकाशवाणी FM गोल खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা

0: রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।

0: আমরা 100.1 ইয়ার এফএম গোল্ডে বাদল দিনের প্রথম কদম ফুল নিয়ে চলে এলাম। কারা এলাম? আজকে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি দোলন,
1: আর আমি দেবলীনা।
0: আপনারা প্রত্যেক দিনের শ্রোতা যারা, তারা জানেন ফেসবুক পেজে আমাদের যে পোস্ট থাকে তোমায় গান শোনাবো অনুষ্ঠান নিয়ে, সেই পোস্টের কমেন্টে আপনারা মন্তব্য করেন, আপনাদের অনুরোধ পাঠান, সেই অনুরোধগুলো আমরা শোনাই। আজকেও সেই অনুরোধ নিয়ে বসেছি। আর এছাড়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ, দেবলে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা আজকে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তার জন্য কি একবার বলে দেবে?
1: হ্যাঁ, বলে দিচ্ছি। তবে তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে
0: কার গান শুনলাম,
1: হ্যাঁ
0: মানে কার অনুরোধে শুনলাম,
1: কার অনুরোধে আমরা শুনলাম সেটা একটু
0: বলা বাহুল্য। গান শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের, এই গানের কথা এবং সুর দুই রবীন্দ্রনাথের, বলা বাহুল্য। আর এই গানের জন্য অনুরোধ করেছেন
1: যাদবপুর বিজয়গড় থেকে বিকাশ রঞ্জন দাস। আর একবার বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, 9903050992, 9903050992। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ নয়, SMS করেও কিন্তু আপনারা আপনাদের অনুরোধ আমাদের কাছে পাঠিয়ে দিতেই পারেন। যেরকম বেশ কিছু অনুরোধ ইতিমধ্যেই চলে এসেছে, তার থেকে একজনের অনুরোধ বেছে নিলাম, একজন নয় তারা অনেকে একসঙ্গে অনুরোধ করছেন, কাঁচড়াপাড়া থেকে শুভ, মিতা এবং নির্মল পাল। তারা শুনতে চেয়েছেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে,
0: রবীন্দ্রনাথের আরেকটি গান অরুন্ধতী হেমচৌধুরীর কণ্ঠে।

0: শুনছিলাম অরুন্ধতি হোম চৌধুরীর গাওয়া গান। আর আমরা এই মুহূর্তে কার গান শুনব?
1: আমাদের কাছে আজকে
0: অনেক অনুরোধ,
1: এত অনুরোধ এসছে, এবং কিছু কিছু অনুরোধ এমন এসছে যে একই শিল্পীর কণ্ঠে আলাদা আলাদা গান সকলে শুনতে চেয়েছেন। তো একই শিল্পীর কণ্ঠে যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের একটি অনুরোধ শুনিয়ে ফেলেছি, এরপর আরও দুটি অনুরোধ আছে আমাদের কাছে, তার ভেতর একটি রাখতে পারবো।
0: এগুলো কি আপাতত মান্নাদের গানে যেতে পারি?
1: হ্যাঁ, বেশ, মান্নাদের গানে যাই চলো।
0: হ্যাঁ, আমরা অরুন্ধতি হোম চৌধুরী শুনলাম, মান্নাদের অনুরোধে, মান্নাদের এই গান 1974 সালে গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, নচিকেতা ঘোষের সুর।

0: আমরা মান্নাদের কণ্ঠে এই গান শুনছিলাম, এবং এই গান শুনতে চেয়ে যে বন্ধু অনুরোধ করেছিলেন, যারা অনুরোধ করেছিলেন তারা হলেন,
1: আজকের এই গানের অনুরোধকারী বাসুদেব বসাক, কল্পনা বসাক, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে।
0: আর এরপর আমরা চলে যাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে, এবং এই গান অভিজিৎ

0: বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের
1: হুম
0: সুরে,
1: হুম
0: হ্যাঁ, এবং এর আগের গানটাও আমরা শুনছিলাম নচিকেতা ঘোষের
1: হ্যাঁ
0: সুরে। আর এই গান শুনতে যে অনুরোধ করেছেন খড়সড়াই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত।

0: दिल मिल सपनों में चल सारा दिल
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে

0: মৃণাল চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনছিলাম এই মিষ্টি একটা গান, এবং এই গানটার জন্য সাত সকালে অনুরোধ করেছেন এক বন্ধু হোয়াটসঅ্যাপে। তিনি সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রায় সকালে
1: মানে এই গানটা শোনার জন্য উনি খুব ডিটারমাইন্ড ছিলেন বোঝাই যাচ্ছে।
0: তো আমরা তার অনুরোধে শুনলাম এই গান। আর এবার আমরা চলে যাব আরতি মুখোপাধ্যায়ের গানের অনুরোধ আছে আমাদের কাছে, বিলম্বিত লয়।
1: মেঘের পরেই বেশ কড় রৌদ্রের গান,
0: এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আমরা শুনব বিলম্বিত লয়। এই ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে এই গান।

0: আমরা এই গান শুনছিলাম বিলম্বিত লয় এই ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে, এবং এই গান শুনতে চেয়ে যে বন্ধু অনুরোধ করেছিলেন তার নামটা বলা হয়নি, প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে। এবারে আমরা এমন একজন বন্ধুর অনুরোধে যাব যিনি সোমবার থেকে অনুরোধ করছেন। আপনাদের কাছে শুরুতে একটু মার্জনা চাইছি, কিছু
1: ফেসবুক এর নয় বোধ হয় আমাদের হোয়াটসঅ্যাপে অনুরোধ করছেন।
0: না, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে তিনি ফেসবুকে অনুরোধ করছেন। হয়তো একটা গান আজকে কম শোনানো হবে, কিন্তু কতগুলো খুব জরুরি কথা না বলা দরকার। সুমিতা রায়, আপনি আজকে অনুরোধ করে লিখেছেন যে সপ্তাহে একদিনই গানের অনুরোধ করি, সোমবার কোনো কারণে আমার পছন্দের গান শোনানো হয়নি, তাই আবার অনুরোধ করছি। শ্যামল মিত্রের একটি গান আপনি শুনতে চেয়েছেন। এই মেসেজটি স্বাভাবিক মেসেজ যে সোমবার কোনো কারণে শোনানো হয়নি, হতেই পারে, কারণ সোমবার শ্যামল মিত্রের কণ্ঠে অন্য গান গেছে, এবং গত আমরা যদি গত প্রত্যেক সপ্তাহের লিস্ট মেলাই, প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিন না একদিন আপনার অনুরোধের গান শোনানো হয়েছে,
1: যেটা আমাদের এখানে নিয়ম যে প্রত্যেক সপ্তাহে একদিন একবার। সুতরাং সেই নিয়ম অনুযায়ী আপনার গান কিন্তু আপনার অনুরোধের গান
0: প্রত্যেক সপ্তাহে আমরা আপনার নাম কিন্তু থাকে। এবার আসি, সোমবার দিন আপনার গান কোনো কারণে যখন বাজানো হলো না, তারপরে আপনি কি লিখলেন?
1: পড়ি মেসেজটা, নিশ্চয়ই সবাই দেখেছেন,
0: একটু পড়াটা দরকার।
1: আপনি লিখছেন প্রতিবাদ প্রতিবাদ, মানে এটা বোধহয় হেডিং হওয়া উচিত ছিল। আমি অনুরোধ করলে আপনার প্রত্যাখ্যান করেন কেন বলতে পারেন, আমার অপরাধটা কিসের? দয়া করে বললে আমি এই চ্যানেলে আর কোনোদিনই প্রবেশ করব না। মানে আজকে তো আবার প্রবেশ করেছেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা, ভীষণই অপমান করেন, আর আসবো না কোনোদিন, সুখে থাকুন, আনন্দে থাকুন, বিদায় জানালাম, আমি আর আসবো না, এই চ্যানেল অপমান করে, কী ভাবেন নিজেদের বুঝি না, এত অহংকার কিসের, এত তেজ কিসের আপনাদের?
0: আচ্ছা, এর পরের মেসেজটা পড়াটা আরও বেশি জরুরি, আপনারা এরকম ব্যবহার করেন তো, এই চ্যানেল কতদিন টিকে থাকে দেখুন। মানে আচ্ছা, পুরোটাকে পড়ে নি, আমি তো চলে যাচ্ছি, এবার দেখব কি হয়, আমাকে অপমান তো করলেনই, সেই সঙ্গে শিল্পীকেও অপমান করলেন, সব বজায় থাকবে তো, দেখুন থাকে কি না। আচ্ছা, এবার আপনাকে বলি যে আপনি বলছেন শিল্পীকে অপমান করলাম, মানে শ্যামল মিত্রকে অপমান করার ধৃষ্টতা সারা বিশ্বে কজনের আছে?
1: একদম, আর মানে তার গায়ে লাগবেও না,
0: লাগবেও না, কারণ শ্যামল মিত্রের গানও সেদিনকে অন্য বন্ধুর অনুরোধে অন্য গান গেছে,
1: বাজানো হয়েছে,
0: এবং আপনি তার পরের দিন যে মেসেজটা করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, মানে মঙ্গলবার আপনি আর অনুরোধ করেননি, এবং তিনি আপনি লিখছেন যে এনারা আমার পছন্দের গান কোনোদিনই বাজায় না, কোনোদিন বাজাবেও না, কাল দুপুরে একটা গানও ভালো লাগেনি, মাথা ধরে গেছিল গান শুনে। তো এই যে কথাটা আপনি লিখছেন, সোমবারের যে শিল্পীদের তালিকা, তার ভিতরে কার কার নাম আছে? অখিল বন্ধু ঘোষের নাম আছে, শ্যামল মিত্রর নাম আছে, মান্নাদের নাম আছে, শচীন দেব বর্মনের নাম আছে। হ্যাঁ, তো যাই হোক, এবার আপনি একটু ভেবে দেখুন যে আপনি শিল্পীদের অপমান করছেন কি না, আপনি এই চ্যানেলকে অসম্মান করছেন কি না।
1: শিল্পীদের নয় বলি না, আমি একটু বলি, সেদিনের গানগুলো যে বন্ধুরা অনুরোধ করেছেন, তিনি সব থেকে প্রথমে তাদের অপমান করলেন,
0: একদম।
1: সুতরাং আপনি নিজে চাইছেন আপনার অনুরোধ একদম মানে পারফেক্টলি সময় মতন সঠিকভাবে রাখা হোক, আর আপনি নিজে এইভাবে মানে যাকে বলে আমি জানি না এগুলোকে কি বলবো, ইনফ্যাক্ট এগুলো না আমাদের ভীষণ সময় নষ্ট
0: এই ধরনের মানে আচরণে, তো মানে আমি জানি না, আপনারাই বিচার করুন যে এটা কতটা সুস্থ স্বাভাবিক
1: না। এবার থেকে না এই ধরনের মানে যে কোনো মেসেজ বা রিকোয়েস্ট আমাদের সিম্পলি ইগনোর করা ছাড়া উপায় থাকবে না, কারণ আমাদের এটা একটা অত্যন্ত মানে সুচারু অনুষ্ঠান, যে ধরনের গান এখানে বাজে তার মধ্যে না এই ধরনের মানে ট্র্যাশগুলোকে আমরা সত্যি আনতে চাই না। বাধ্য হলাম আজকে এতবার এতভাবে মেসেজ করা, এবং সবার মানে অন্যদের অনুরোধগুলো ভীষণ খারাপ, আপনারটাই একদম সর্বশ্রেষ্ঠ, এই মানসিকতাটাকে আমরা কখনো এন্টারটেন করি না, করবো না।
0: আজকে আপনার অনুরোধের গান বাজানো হচ্ছে, ভবিষ্যতে যদি এই রকম মেসেজ আর কোনো দিন থাকে, এবার চ্যানেলের তরফ থেকে হয়তো আমরা একটু অন্যভাবে ভাবতে বাধ্য হব। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়ের অনুরোধে এই মুহূর্তে শ্যামল মিত্র।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা পূর্বের গান আর বেশ কম শোনা, এই গানটা আমার তো মনে পড়লো না, আমি খুব ফ্রিকোয়েন্টলি শুনেছি বলে।
1: এবং এই অনুরোধ আমাদের কাছে যিনি করেছেন, তিনি ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।
0: বন্ধুদের জন্য আমাদের অনেক মানে খুব কম শোনা গানগুলো যখন মাঝে মাঝে শুনতে পাই ভীষণ ভালো লাগে।
1: আমরা চলে যাব এবারে একটা অনেকবার শোনা গান, কিন্তু একই রকম ভাবে আমাদের ভালো লাগে। সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে অনুরোধ করেছেন, কিশোর কুমারের কণ্ঠে আমরা শুনব তার অনুরোধে এই গান।

মুকুল দত্তর কথা এবং কিশোর কুমারের নিজের সুরে আমরা শুনছিলাম এই গান। আর এবারে এর আগে আমরা গীতা দত্তের কণ্ঠে যে গান শুনেছি সে গানও কিন্তু মুকুল দত্তের কথা এবং স্বপন জগমোহন ওনার সুরে। আর এবারে চলে যাই পরের বন্ধুর অনুরোধে। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন করিমপুর থেকে সন্তোষ সিহি, তিনি শুনতে চেয়েছেন পিতা পুত্র এই ফিল্ম থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: শুনছিলাম আমরা পিতা পুত্র ছবির গান প্রণব রায়ের কথায়, পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে, অসাধারণ সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ।
1: আর এবারে আমরা চলে যাব, আমাদের কাছে অনুরোধ এসছে ভূপেন হাজারিকার গান শুনতে চেয়ে, একাধিক বন্ধু অনুরোধ করেছেন, সুমিতা মাইতি, সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে, এছাড়াও দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস, ঢলি শ্যাকরা মজফ্ফরপুর বিহার থেকে।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: मन की बात জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: 2:37 ঘড়িতে আমরা চলে এসেছি সুরেলা সফর নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা মতো। আমরা দুজন সুরেলা সফরের সঙ্গী, আমি দোলন
1: আর আমি দেবলীনা।
0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করলাম। আজকে আমরা ঠিক কী বিষয় নিয়ে এগোবো, কী বিষয়ের কী ধারার গান শুনবো সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমার মনে হয় বন্ধুদের গেস করার জন্য আরও একটা গান আমাদের একটু যাওয়া দরকার, কি বলো তুমি?
1: হতেই পারে,
0: একটু শুনে দেখুন তো। থিমের মধ্যে অবশ্যই একটা ব্যাপার তো কমন থাকবেই, কিন্তু সেটা বোঝা যায় কি না একটু শুনে দেখুন।

চাচি থামে ডর যায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, যখন শোনাই তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল এই শহরে আছে একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে জবাব দেয় না কিছু, ফলে না কি যায়।

মোটরের চাকা এসে দিল প্রাণ তাই কুচ কুচে

0: বসিবার এ শহরে ছিল
1: পরপর দুটো গান শুনলাম, সন্ধ্যা মুখোপাধ্যায়, রানু মুখোপাধ্যায়। আজকে আমরা মানে আমি জানি না বন্ধুরা কেউ গেস করতে পাচ্ছেন কি না,
2: একটু ঘেঁটে গেছে আপাতত সবাই, মানে প্রজাপতি মনের পরেই প্রিয় পোষ্য তাকে নিয়ে গান,
1: বা এরপর ধরো যদি বাঁশির গান আসে তখন মনে হবে যে ঠিক এরা কি কোন লাইনে
2: যেতে চাইছে,
1: বা তারপরেই ধরো যদি একটা আংটির গান শোনাই কিছুই বোঝা যাবে না। তো সুতরাং আমরা বরং আমাদের নিজেদের মানে পথটা একটু স্পষ্ট করে দিয়েই সেই পথে এগোতে শুরু করি। সেটা হলো যে আজকে আমরা শুনব সেই গানগুলো যে গানে মানে প্রেম ভালোবাসা নারী পুরুষের সম্পর্ক রোমান্টিকতা এ নিয়ে তো অজস্র গান, অজস্র ভালো লাগার গান, ভালোবাসার গান। আজকে আমরা সেই গানগুলো শুনব যে গানে এই নারী পুরুষের বাইরে অন্য কোনো কিছুকে, অন্য কাউকে, কোনো সেটা হতে পারে অন্য কোনো সম্পর্ক, এই যে পোষ্যের গান শুনলাম সেটা হতে পারে বস্তুগত কোনো জিনিস, আবার সেটা তো হতে পারে খুব বিমূর্ত প্রাণের গভীরে লুকোনো কোনো জিনিস, কিন্তু ওই সোকল্ড নারী পুরুষের প্রেম এটা ঠিক নয়, তো অন্য কিছুকে ভালোবাসার গান আজকে আমরা শুনব।
2: তবে একেবারেই যে নারী পুরুষ থাকবে না তা না,
1: সে তো থাকবেই,
2: মানে জানলা খোলা থাকছে, হাতও করতে তারা উকি ঝুকি দেবেনি। এই যে ধরুন আমরা আংটির গানের কথা বলছি, যে আপনার ভীষণ পছন্দের একটা আংটি, যে আংটিটা হয়তো আপনার খুলে ফেলার দরকার ছিল কিন্তু আপনি খুলতে পারেননি, কেন পারেননি, সেটা তো কেউ দিয়েছিল বলেই পারেননি। তেমনি আবার এমন এক পছন্দের জিনিসের গানে যাব যা একই সঙ্গে অসম্ভব ভালো লাগার এবং একই সঙ্গে অসম্ভব যন্ত্রণার জ্বালা, কারণ তার সুর না শুনে যেমন চোখে ঘুম আসে না, আবার তার সুর
1: শুনেও থাকা যায় না,
2: বাইরেও বার করে নিয়ে যায়। সেও তো ভারী পছন্দের জিনিস, প্রিয় জিনিস নয়?

0: আমরা ব্যাক টু ব্যাক শুনলাম শচীন্দেব বর্মন এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এবং আজকে আমরা কথা বলছি তথাকথিত নারী পুরুষের সম্পর্ক। তারাই ফাঁক ফোকর দিয়ে যেমন ঢুকছে তেমনই ঢুকবে, কিন্তু তার বাইরে খুব পছন্দের জিনিস, খুব ভালো লাগার কোনো একটা জিনিস, কোনো ভালো লাগার সম্পর্ক, সেই সব কিছুই কিন্তু আজকের অমূল্য আধুনিকের গানে ফিরে ফিরে আসবে।
1: হ্যাঁ, মানে এই যে অঙ্গুরীয়র গান শুনলাম ভীষণ ভালো লাগার, কিন্তু সেটা ওই তোমার দেওয়া, এই তুমি তো থাকবেই, মানে অলক্ষে অগোচরে কিছুটা অপ্রত্যক্ষভাবে থাকবেই, কিন্তু মূল বিষয়টা আজকে আমাদের এই ঠিক অ্যাপারেন্টলি নারী পুরুষ প্রেমের থেকে অন্য কিছু।
0: এবারে আমরা চলে যাই মানে প্রকৃতির কাছে আবারও, এবং এই গানেরও সত্যি সত্যি যে নচিকেতা ঘোষ তার ছাদে তিনি ছোটখাটো একটা বাগান করতেন, বড় ভালোবাসতেন করতে। এবার মানবেন্দ্রবাবু গেছেন, এবার যা হয় ঘরের ভেতর থেকে যে কারণে খানিক ধূম্র সংযোগের কারণে ঘর থেকে বেরিয়ে যখন ছাদে আসা হয়েছে, আকাশে পূর্ণিমার চাঁদ এবং টবে ফুটে ওঠা চন্দ্রমল্লিকা, তার এত অনির্বচনীয় রূপ শোভা, তা কিন্তু গান হয়ে বেরিয়ে আসছে। যারা ভালোবাসেন, যাদের একমাত্র নেশা, যারা যে কোনো কিছু ছেড়ে দিয়ে শুধু ফুল ভালোবাসেন, ফুল তৈরি করতে ভালোবাসেন, তাদের জন্য এই গান।

0: আহা, কি অসামান্য গান শুনলাম আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর কারো ভা পছন্দ চন্দ্রমল্লিকা, কারো মধুমালতী, আবার কারো বা অন্য কিছু, কখনো ফুল। আমরা কি চম্পাকলি শুনবো? এখন
1: শুনে নি।
0: বেশ, তরুণ বন্দ্যোপাধ্যায়ের পছন্দ চম্পাকলি।

0: অসাধারণ গান আমরা শুনছিলাম শ্যামল গুপ্তর কথায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে। আর তার আগে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান যখন শুনছিলাম, নচিকেতা ঘোষের সুরে তো বলেইছি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা,
1: এবং দুটি গানই 1958 সালের গান। আর তার মাঝখানে আমরা শুনেছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান,
0: রবীন চট্টোপাধ্যায়ের সুরে,
1: প্রণব রায়ের কথায় 1960-এর গান। তো দু বছরের ব্যবধানে ফুল নিয়ে এই তিনটি অসামান্য গান, মানে ফুলের প্রতি ভালোবাসা থেকে, তীব্র ভালোবাসা থেকে রচিত হয়েছিল। তো আমরা
0: একটা ছোট্ট মানে একটা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা বলুন, বিরতি বলুন, যাই হোক, সেটা শুনে আমরা আবারও ফিরে আসছি।
2: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন।

0: অনধিক 70টি শব্দের মধ্যে। আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: সই কোথায় গেল আমার বকুল ফুল, এই যে এখানেও দেখো সেই ফুলের ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসাটা ট্রান্সফারড হয়ে গেছে কখনো সইয়ের জন্য। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল গুপ্তের, শ্যামল মিত্রের সুরে আমরা শুনছিলাম এই গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: একদমই তাই, এবং এখনো কিন্তু এরকম কিছু সম্পর্ক আছে যারা এরকম সই পাতিয়েছিল।
0: এখন কি আছে?
1: না না আছে।
0: আজকের বাচ্চাদের বা আজকের ধরো কলেজ পড়ুয়াদের বললে তারা তাদের কাছে তারা বোধহয় অবাক চোখে তাকাবে জিনিসটা কি।
1: মানে আমি নিজেই বলছি, আমি এমন দুজনকে চিনি তারা এরকম ফুলের নাম দিয়ে সই পাতিয়েছিল এবং তাদের ছেলেমেয়েরা পরস্পরকে জুই মাসি বলে ডাকে।
0: আরে বাস,
1: মানে তার নাম ধরে মাসি যেটা আমরা বলে থাকি সেরম ভাবে না বলে
0: ওই সম্পর্কটা ধরে,
1: এবং দুজনে যেহেতু দুজনকে জুঁই বলে ডাকে সেই কারণে তারাও কিন্তু জুঁই মাসি বলে ডাকে।
0: আরে বাস, ভীষণ সুন্দর লাগলো। এটা কিন্তু ভীষণ সুন্দর না, মানে কি অদ্ভুত, মানে এই সম্পর্কগুলো কখনো ভাঙতে বা এতে কখনো মালিন্য আনতে না, মানে বোধহয় মানুষ দুবার ভাববে যে ও তো আমার শুধু বন্ধু, আমরা বন্ধু বলি, শুধু বন্ধু তো নয় ও তো আমার জুঁই ফুল বা বকুল ফুল, আমি কি করে এটা করব বা বলবো।
1: ঠিক,
0: বোধহয় বাড়তি একটু ফুলের নামে সম্পর্ক হলে মৌরি ফুল, যেমন আমি শুনেছি মৌরি ফুল সই হয়। ভীষণ সুন্দর সত্যি, আমরা কত সুন্দর সুন্দর জিনিস আমাদের স্মার্ট হওয়ার দৌড়ে ফেলে এসেছি, ফিরে তাকালে বড্ড মন কেমন করে।
1: যারা এগুলো ধরে রেখেছেন তাদেরকে ধন্যবাদ,
0: ধন্যবাদ অবশ্যই।
1: আরেকটা সম্পর্ক, যে সম্পর্কের কোনো বিকল্প কোনোদিন হয়নি এবং হয় না, এবং এই গান একটা অমর সৃষ্টি দোলন্দী। আমি একবার একটা ছোট্ট বাচ্চা যার গানের কথা বোঝার বয়স হয়নি তখনও, সে তাকে যখন এই গানটা শোনাচ্ছিলাম সে শুনতে শুনতে একদম স্থির হয়ে গেল, খুব দুষ্টু বাচ্চা, এবং স্থির হয়ে গিয়ে খানিকক্ষণ বাদে বলল, এটা আমি আর শুনবো না। কথার মানে যে এখনো ভালো করে তখনও বোঝে না, এই গানের আকুতি যে কিভাবে তাকে ছুঁয়ে গেল, এবং তার জীবনের সব থেকে প্রিয় সব থেকে নিশ্চিন্ত আশ্রয় তাকে নিয়ে তার ভিতরে একটা হারানোর ভয় তৈরি করে দিল, সেই শিশুটি গান থেকে পালাতে চাই।
0: হ্যাঁ, এই এই এই গানটায় না দুটো ভালোবাসা রয়েছে। এক তো হচ্ছে, মানে এই গানটা অদ্ভুত গান, যখনই এই গানটা শুনেছি এইটাই মনে হয়েছে যে এই গানের, মানে আগে আমরা শুনি গানটা, শুনি আগে, বেশি কথায় না গিয়ে তারপরে আসবো।

প্রবীর মজুমদারের কথায় সুরে এই গান শুনছিলাম, 65-এর গান। আর দেখো ওই দুটো ভালোবাসা, মা আর মায়ের কাছে যাওয়ার জন্য পাখি, তোতা পাখি, মানে দুজনকে যেন একই সূত্রে বেঁধে এই শিশুটি তার, তুমি যেটা বলছিলে যে আকুতি, একটা ভীষণ

0: যেমন কোথাও অন্তর্বেদন, বারে বারে সেইটাই কান্না হয়ে সুর হয়ে এ গানে ঝরে।
1: এবং এই যে বলা হচ্ছে যে তোমার মা আকাশে কোথাও চলে গেছে, সেই কারণে পাখি তো একমাত্র যে আকাশে উড়ে যেতে পারে খুব সহজে, যে আমি তো পারবো না আকাশে উঠতে, তুমি তো পারো, তুমি তাহলে আমার মাকে খুঁজে এনে দাও। আর এবারে আর এক সম্পর্ক, আর এক ভালোবাসা, আর এক আশ্রয়স্থল, তার গান।

0: আমরা ব্যাক টু ব্যাক চলে গেলাম প্রতিমা মুখোপাধ্যায়ের গানে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে মার্জনা করবে।
1: আর এই গান তো সেই চিরকালের, মানে সেই ছোটবেলা থেকেই, যেমন তুমি একটু আগে বলছিলে যে বাচ্চাটা শুনেই বলল যে এই গানটা আমি আর শুনবো না, ছোটবেলা থেকেই না এই গানটা যেমন মানে ভেতরটা মুচড়ে দিত, তেমনি এই গানটা না শুনেও যেন থাকতে পারতাম না। কি অসম্ভবের আবেদন, মানে আমি জানি না, মানে এই গান বোধ হয় আমার টাইমলেস বলে যদি কিছু থাকে, গানটা হয়তো সত্যি সেই টাইমলেস গান একটা হয়ে উঠবে আরও আগামী দিনে।
0: যতীন্দ্রমোহন বাগচির কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে আমরা শুনছিলাম এই গান। একটু এবার অন্য গানে যাই, হ্যাঁ একটু পাল্টাই,
1: একদম
0: এবং পাল্টে আবারও সেই ওই যে বললাম জানলার ফাঁক ফোকর দিয়ে নারী পুরুষে ঢুকবে না এমনটা না, ঢুকবে, কিন্তু যেরকম আমরা আংটির গান শুনছিলাম সেরকমই আর একটা হচ্ছে চিঠি, যে চিঠির জন্য হাপিত্তেশ করে বসে থাকা।
1: তো যে মধুর ছিল সে অপেক্ষা এইটা আমরা হারিয়েছি একদম,
0: সেই চিঠি, সেই খাম, সেই সমস্ত কিছু যত্ন করে একটা গোপন জায়গায় রাখা যাতে আর পাঁচজনের হাতে না পড়ে যায় সে চিঠি।
1: এবং আরেকটা কি বলতো, একটা খুব মানে একটা জায়গা বেছে রাখা যেখানে বসে চিঠিটা পড়া যাবে ভালো করে, কেউ দেখবে না নির্বিঘ্নে নিশ্চিন্তে। তো এই স্মার্টে যে এসে আমরা কিন্তু চিঠির অপেক্ষা হারিয়ে ফেলেছি।
0: সেদিনকে জানো একজনের লেখা চোখে পড়লো দোলন্দি, সে বলছে আমি তোমায় চিঠি লিখব, কথা দাও বৃষ্টির মধ্যে খোলা ছাতে উঠে পড়বে। মানে সত্যি অদ্ভুত। চিঠির গানে যাই, বনশ্রী সেনগুপ্ত।

0: এই গান শুনতে শুনতে দোলন দি,
1: আমরা ভেসে যাই যে আপনাকে আজ ভাসিয়ে দিলাম একেবারে, এবং ভীষণ মনে হতে থাকে কেন সেই অনেকটা অপেক্ষা ভরা একটা দুপুরবেলার নিঝুম প্রহর আজ এত দুর্মূল্য, কেন তাকে মানে মাথা কুটে মরে গেলেও আর কোথাও পাবো না।
0: এই যে কথা যে গন্ধ মাখা মিষ্টি চিঠিটাতে ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমী।
1: আহা,
0: তুমি একবার মনে করে দেখো লিপিকাতে প্রথম চিঠি বলে যে ছোট্ট মানে গল্প তাকে বলি কি করে, গল্প কাব্য বলা যায় তাকে, যে নতুন বিয়ের পর স্বামী দূরে চলে গেছেন চাকরি সূত্রে, এবং ভালো করে চোখটাও যেন চোখটাই শুধু ভাসছে সারা আকাশ জুড়ে, আসার আগে সেই চোখের কোণে কোথাও একটু জল ছিল কি না সেটা নিয়েও স্বামী ধন্দে। তারপরে যখন সেই প্রথম চিঠিটা আসছে শুধু একটাই কথা যে তাড়াতাড়ি ফিরে এসো, সেটা যেন এক মুহূর্তে চারপাশটাকে বদলে দিচ্ছে সেই স্বামীর কাছে।
1: সেই দিলে তুমি সোনামোড়া ফাউন্টেন পেন ডেস্ক, সেই লিপিকা বললে, তা আসলে লিপিকায় তো চিঠির অনুসঙ্গ অনেকভাবে এসেছে তাই না। তো আজকে সত্যি চিঠিটা আমার না, যার জন্য জানো তো আমি কোথাও রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো যদি কোনো বাড়ির সামনে খুব সুন্দর করে মানে কাঠের লেটার বক্স দেখি, আমি ভীষণ আমার মানে ভালো লাগে, আমি দাঁড়িয়ে যাই অনেক সময় যে এখনো পর্যন্ত, হ্যাঁ এখন হয়তো চিঠিগুলো খুব কাজের চিঠি আসে সবই, ব্যাংক থেকে চিঠি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই নীল খাম, নিশ্চয়ই তুমিও ছোটোবেলায় এরকম ওই সকালবেলা উঠে লেটার বক্সটা খুলে নীল খাম মানে আত্মীয়দের আত্মীয় বন্ধু পরিজনদের কারো চিঠি,
0: বিশেষ করে নতুন বাংলা বছর নতুন ইংরেজি বছর শুরু হলে গ্রিটিংস কার্ড আসতো খামে করে, এবং আমরাও পোস্ট করতে যেতাম, বলো সেটা পেনের রিফিলের পিছনে ছোট্ট একটা কি লাগানো তাই দিয়ে আর কি, ডাক টিকিটের পিছনে আঠা লাগিয়ে, মানে সেটা খুব একটা দুঃসাধ্য কাজ।
1: তো এবং কেউ বাইরে গেলে কেউ বেড়াতে গেলে তাদের চিঠির জন্য ভীষণ একটা উদ্গ্রীব অপেক্ষা থাকতো, আমার মনে আছে জেঠু যখন দেশের বাইরে যেতেন তার সেখান থেকে চিঠি, আহ কি মানে এয়ারমেলে, তখন এয়ারমেলগুলো তো দেখতে একটু অন্যরকম ছিল।
0: নিজের চিঠির জন্য কজন অপেক্ষা করেছেন জানি না, আমি করেছি, সেটা হচ্ছে আমাদের বেড়াতে গিয়ে, তুমি মানে অনেকেই যারা গেছেন তারা জানেন যে হিকিম বলে একটা জায়গা আছে যেখানে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস বলা হয় হিকিমকে, তো সেখান থেকে আমি আমার পছন্দের কয়েকজন মানুষকে এবং আমার নিজের বাড়ির ঠিকানাতেও পোস্ট কার্ড পোস্ট করেছিলাম।
1: মানে তুমি ফিরেছো যখন তখনও সে কার্ড আসেনি?
0: এখন অবধি আসেনি, আমি যাদের যাদের পোস্ট করেছিলাম তাদের ভেতর একজন মাত্র পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এখনো প্রত্যেক সপ্তাহে আমি একবার লেটার বক্সটা খুলে দেখি ভুল করে যদি এসে থাকে।
1: এটা কতদিন আগের কথা, মানে কতদিন?
0: 2024 সালের সেপ্টেম্বর,
1: তাহলে এখনো আশা আছে,
0: যাইনি বলছো? এখনো
1: আশা আছে একদম।
0: বেশ,
1: আমরা চিঠি নিয়ে অনেকটা গল্প করে ফেললাম, গানে যাই
0: একদম। হ্যাঁ,

0: এও এক প্রিয় জিনিস। হ্যাঁ, প্রিয় গহনা, এবং যে মানুষটি পরছেন, এবং আমরা এভাবেও অনেক সময় বলে থাকি যে বাহ, শাড়িটা তো খুব সুন্দর, এবং তারপরে যদি অন্য কেউ বলে যে শাড়িটা তো ভালোই, কিন্তু যে পরেছে বলে আরো বেশি সুন্দর লাগছে।
1: ঠিকই
0: তো, এই যে প্রিয় মানুষ, প্রিয় জিনিস, এই দুটোর যে একটা
1: অ্যাসোসিয়েশন। এবং কি হয়, অনেক সময় সেই শাড়িটা বা সেই এটা অন্য কেউ পরলেন একটু যেন চোখে লাগে, এটা ও কেন, এটা না ওকে অতটা ভালো লাগছে না, ওকে যেমন লাগতো ওকে ততটা লাগছে না, এটাও কিন্তু ভীষণ আমাদের ভেতরে আসে। আমরা কার মানে কার সুরে শুনছিলাম এই গান, সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া?
0: হ্যাঁ, আমরা বলবো, তবে তার আগে বলি যে আমরা বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে যে গান শুনলাম, সে গান কিন্তু শুনলাম গীতিকার শ্যামল ঘোষ, গীতিকার শ্যামল ঘোষের কথায় এবং প্রবীর মজুমদারের সুরে। আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনলাম, সে গান শুনলাম ভাস্কর বসুর কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে, যে কথা আমরা আর তুমি অফলাইন আলোচনা করছিলাম। সুধীন দাশগুপ্তর যেটা মানে খুব স্বাভাবিক সুরের চলন, সিগনেচার যেটা, তার থেকে একদম বেরিয়ে গিয়ে অন্য রকমের, এরকম কাজ আমরা বারবার পেয়েছি সুধীন দাশগুপ্তর, মানে আমরা কাজলা দিতি শুনছিলাম সুধীন দাশগুপ্তর সুরে। এবার চলে যাই অন্য গানে, আবারও মানে যে গান আমাদের আজও নস্টালজিয়ায় ভরিয়ে তোলে, আবার একটু প্রকৃতির কাছাকাছি যাব, হেমন্ত মুখোপাধ্যায় পরেশ ধরের কথায় শুনে।

0: গানে গানে যেন একেবারে ঝর্ণার উপল রাশি জলধারা সব একসঙ্গে ছড়িয়ে গেল।
1: এই যে একটা চলন ঝর্ণার, সেই চলনটাকে পুরো সুরের ভেতরে ধরা, প্রজাপতি ও প্রজাপতি পাখনা মেলো, হ্যাঁ, রঙে রঙে রং মশাল, ঠিক যেভাবে প্রজাপতি ওড়ে একটা ফুল থেকে একটা ফুলে, এইখানেই বোধ হয় একজন মিউজিক ডিরেক্টরের গ্রেটনেস। আমরা ছোটবেলার কথা বলছিলাম, ছোটবেলা থেকে একটা অসম্ভব পছন্দের গান,
0: একদম ভীষণ,
1: আলপনা বন্দ্যোপাধ্যায়।
0: মানে আমার মনে আছে ছোটবেলা এতবার রিওয়াইন্ড করতাম না, এই গানটা চালালেই বাড়ির লোক বলতো টেপটা তুমি খারাপ করবে না, কিন্তু ভীষণ টান ছুঁয়ে যাওয়া গান।

0: আবার ছোটবেলার গল্পে বারবার ফিরে যেতে হচ্ছে আমাদের,
1: সেই
0: মানে ভীষণ পছন্দের জিনিস সেটা হচ্ছে পুতুল, বিভিন্ন রকম খেলনা। আসলে অনেক গান শোনানোর ছিল জানুন তো, মানে এতটা সময় তো থাকে না, মানে এই চ্যালেঞ্জটা আমাদের কাছে যেমন তোমার গান শোনাবো তো থাকে, আপনাদের নানান অভিযোগ যে অনেক আগে করেছি কেন শোনালেন না, সময়টা যে বাধা, তেমনি এখানেও আপাতত একেবারে অন্য রকমের এক ভালোবাসা, যে বিশেষ করে যারা বিভিন্ন পরিস্থিতির চাপে জীবন বিমুখ হয়ে পড়েন তাদেরকে বলি যে একটাই তো জীবন, চেষ্টা করুন না একটু মানিয়ে নিয়ে বেঁচে থাকতে। একবার যদি এই লড়াইটা আপনি জিতে যান দেখবেন বেঁচে থাকা কত সুন্দর, ফুরিয়ে গেলে তো সবটা ফুরিয়েই যায়, আপনি বেঁচে থাকলে তবেই না সুন্দর কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। শ্যামল মিত্র।

0: এতক্ষণ যা যা শুনলাম, সম্পর্ক, নিসর্গ, কোনো বস্তুগত কোনো দ্রব্য, এই সমস্তটার কে ধরতে গেলে সাম আপ করলেন শ্যামল মিত্র এই গানটিতে এসে
1: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা,
0: একদম যে পৃথিবী সবটাই তার মধ্যে রয়েছে এবং সেই সুন্দরে পরিপূর্ণ ধরা তাকে ছেড়ে কেনই বা যাব।
1: আলপনা বন্দ্যোপাধ্যায়ের যে গান শুনেছিলাম, বলা হয়নি বলে দিই, অসাধারণ সে গান, পবিত্র মিত্রের কথা এবং নচিকেতা ঘোষের সুরে। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। যে ভালোবাসা আমাদের সকলের মাতৃভাষা, যা মাতৃদুগ্ধের ন্যায়, সেই ভাষায় প্রতি ভালোবাসার গান শুনব প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি দোলন,
1: আমি দেবলীনা। সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, নিজেদের ভালোবাসার জিনিসকে আঁকড়ে বেঁচে থাকুন সুন্দর এই পৃথিবীতে।

আকাশবাণী কলকাতা। এফএম গোল প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কলকাতার তারাতলায় ব্রেসব্রিজের কাছে আজ নির্মীয়মান একটি চা গোডাউনে লোহার শেড ভেঙে পড়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুরে গোডাউনের একতলায় কাজ চলার সময় লোহার বিমসহ কংক্রিটের উঁচু ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দমকল জাতীয় বিপদ ঘটনাস্থলে পৌঁছয় দমকল জাতীয় বিপর্যয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের বিরাট দল। পরিস্থিতি ঘোরালো হওয়ায় উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা। আনা হয়েছে একাধিক হাইড্রোলিক ক্রেন। 50 টন পর্যন্ত ওজন তুলতে সক্ষম ক্রেন এবং গ্যাস কাটারের সাহায্যে লোহার বিম সরানোর কাজ চলছে। মূল কাঠামোর ভেতরে কোনো আলাদা কক্ষ না থাকায় গোটা অংশটাই সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে 9 জন SSKM হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি রয়েছে। গোডাউনের ভেতর এখনও শোনা যাচ্ছে আর্তনাদ। হাসপাতালে পৌঁছানোর আগেই উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসা দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ডাক্তারদের একটি দল। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডক্টর ইন্দ্রনীল খা ও ডক্টর শারদত্ত মুখার্জি সহ প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোটা ঘটনার উপর নিরন্তর নজরে রেখে চলেছেন। ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন তিনি। পুর কমিশনার স্মিতা পাণ্ডেও সেখানে যান। ইতোমধ্যে নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দুদফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আগামী শুক্রবার রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে আজ কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা চলছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টা এই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নিচ্ছেন। আজ আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। AYJU-র পক্ষে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে চলে বাকযুদ্ধ। মুম্বাই, থানে, পালঘর এবং কোঙ্কন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর আজ কমলা সতর্কতা জারি করেছে। IMD জানিয়েছে উত্তর কোঙ্কন এলাকার জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ওই অঞ্চলে কোনো এলাকায় ভারী এবং কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 30 জুন পর্যন্ত ওই এলাকায় ভারী বৃষ্টি এবং মধ্য মহারাষ্ট্রে 26 থেকে 27 জুন পর্যন্ত বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, ওড়িশা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভে আগামী 2-3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘণ্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর ফলে ধেমাজি, লক্ষিমপুর এবং শোনিতপুর এলাকায় আগামী 1 থেকে 2 দিনের মধ্যে জলস্তর আরও বাড়ার ফলে বন্যার মতো পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি ও নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায়

দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জিগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো হাইতি। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8:00 থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর পড়া এখনকার মতো শেষ হলে এর পরের খবর 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 18 জনকে। ধ্বংসস্তূপে আরও অনেকেরই আটকে থাকার সম্ভাবনা। চলতি বিধানসভা অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বাজেটের ওপর আলোচনা চলে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দু দফায় বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবর।

0: শহরে। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা বছর ৪০ রোহিত চৌধুরী ও বছর ৩০ কৃষ্ণ চৌধুরী বলে জানা গেছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৮ জনকে, তাদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলেছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। তবে কারা দায়ী, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরেই আইনানুগ পদক্ষেপের কথা জানানো হবে। আগামীকাল বিধানসভায় তিনি এ সম্পর্কে বিবৃতি দেবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, ৩১ জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো, কলকাতা বন্দর এলাকায় লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা ও ডক্টর শরদ্বত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: তারাতলায় নির্মীয়মান গুদাম ধসের কারণ খুঁজতে তৎপর রাজ্য প্রশাসন। একাধিক সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আজ সকাল থেকেই পাঁচতলা ওই ভবনের একটি অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠেছিল। সেই অবস্থার কারণ খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক ছাদের নিচে জড়ো হন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই বিশাল লোহার বিম ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট জুড়ে থাকা ওই জমিটির মালিক কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একটি বেসরকারি চা সংস্থা লিজ নিয়ে সেখানে বহুতল গুদাম নির্মাণ করছিল। গত প্রায় ১.৫ বছর ধরে চলছিল নির্মাণ কাজ। দুপুরে সে নির্মীয়মান কাঠামোর বড় অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, শুধুমাত্র ভারী বৃষ্টি বা নরম মাটির কারণে এই বিপর্যয় ঘটেনি। প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নির্মাণের পরিকল্পনাতেও ত্রুটি ছিল। দুর্ঘটনার সময় গুদামের ভিতর ৪০-৫০ জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেনাবাহিনী, NDRF, দমকল, সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশের যৌথ উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে গ্যাস কাটার ও ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওখানে যে অবৈধ নির্মাণ কাজ চলছে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল। এই ঘটনায় তিনি বন্দর কর্তৃপক্ষ, লিজ দেওয়া সংস্থা এবং কলকাতা পুরসভাকে সমানভাবে দায়ী করেন।
3: সেগুলো কোনো না কোনো রাজনৈতিক সংস্পর্শে থাকা লোকজনকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা লিজ দেয় কম পয়সায়, আর তারপরে সেগুলোকে তারা অন্যান্য কোম্পানিকে আবার ভাড়ায় দেয়। গোটা স্ট্যান্ড রোড থেকে গাড়ি পর্যন্ত এই প্রক্রিয়া চলছে। ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, আমাদের তরফ থেকে আগেই অভিযোগ জানানো হয়েছে এটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। কোর্টের জমিতে কোর্ট দায়িত্ব এবং যাকে লিজ দিয়েছে তারও দায়িত্ব, কর্পোরেশনের দায়িত্ব।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তারাতলায় ঘটনাস্থলে যান। দলীয় কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি।

0: বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বিধানসভায় বাজেটের ওপর আলোচনা চলে। আজও আগামীকাল এই দুদিন মোট 10 ঘণ্টা আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টায় আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। উল্লেখ, গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্ত 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন। এদিকে ট্রেজারি বেঞ্চে ন্যূনতম মন্ত্রী উপস্থিত না থাকায় কোরামের অভাবে অধিবেশন চলতে পারে না বলে বিরোধী দল আজ বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণ অধিবেশনের কাজ বন্ধ থাকে। উল্লেখ, অধিবেশন চলাকালীন ট্রেজারি বেঞ্চে অন্তত 6 জন মন্ত্রিসভার সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু আজ বেশ কিছুক্ষণের জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন 5 জন মন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন, অচিরেই পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ ফিরে আসবে। বণিক সভা অ্যাসোচেম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ডক্টর দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন এই বাংলা থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে, সুফল পেতে একটু সময় লাগবে, তবে আগামী দিনে রাজ্যের অর্থনীতি ভারতের সামগ্রিক অর্থনীতির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ জৈব প্রযুক্তি উন্নয়ন লিমিটেডের অবসরপ্রাপ্ত পরামর্শদাতা ও অধিকর্তা পদ্মশ্রী সম্মানে ভূষিত ডক্টর নারায়ণ চক্রবর্তী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কারণে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। প্রান্তিক মানুষ এবার প্রকৃত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
1: স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে নতুন সরকারের কাছে আশা করব একটাই জিনিস, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের প্রান্তিক রাজ্যের মানুষ তার থেকে ধরে উচ্চ পর্যায়ের মানুষ তারা যাতে সরকারি বেসরকারি পরিষেবা ন্যায্য মূল্যে বা যেখানে সুলভ মূল্যে দেওয়া যায় সেইগুলো পাবে, এটাই সরকারের কাছে আমি আশা করি।
0: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের পর রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নদিয়ার পলাশীপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এরা হল ফাকার শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। জিয়ারুল ও সাবিরকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও উষা দাস নামে এক দম্পতিকে বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করে। এদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল 2 দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় আগামী শুক্রবার রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সেতুর সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

0: 100.1 মেগাহার্জ আইআর এফএম গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8:02 হয়ে 56 সেকেন্ড। প্রত্যেক দিনের মতোই আপনাদের এই সময়টা কিন্তু একটু স্পেশাল এবং আমাদের জন্য ডেফিনেটলি, কারণ এই সময়টা এমন একটা সময় যে সময়টাতে শুধুমাত্র আমরা আপনাদের সঙ্গে কথা বলবার জন্য একটা উন্মুখ হয়ে থাকা তো থাকেই। তার কারণ হচ্ছে যে বিষয়গুলো রাখা হয় সেই বিষয়ের পক্ষে বিপক্ষে আপনারা এত সুন্দর করে গুছিয়ে আপনারা আপনাদের মতামত নিয়ে আসেন, যেটা কিন্তু সত্যি আমাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করে, উদ্বুদ্ধ করে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা তো অবশ্যই দেয়। সেই কারণেই বোধহয় ঠিক এই সময়টা, অর্থাৎ প্রত্যেক দিন এফএম গোল্ডে 8:00 থেকে 8:45 পর্যন্ত আমাদের জন্য কিন্তু একটু স্পেশাল টাইম।
1: একদমই তাই, আর প্রত্যেক দিনই আপনাদের বক্তব্য আমরা শুনি, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মতামত আমরা শুনি। আপনারা কখনো যে বিষয়ে আমরা দিই তার পক্ষে বলেন, কখনো তার বিপক্ষে বলেন, এবং আপনাদের পাঠানো এই সমস্ত মূল্যবান মতামতগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে থাকে। আমাদের কাছে যে সমস্ত শ্রোতা বন্ধুরা লেখেন বা ফোনে আসেন, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত পেশ করেন, এবং সেই মতামত পেশ করার অনেকগুলি মাধ্যম রয়েছে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফোন লাইন রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে আমাদের
0: হোয়াটসঅ্যাপ নাম্বার 9903050992। এই নাম্বারে ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের মতামত জানিয়ে দিয়েছেন। তবে একটা কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু টেক্সট মেসেজও করতে পারেন। তার কারণ হোয়াটসঅ্যাপের সুবিধে যদি না থাকে, অনেকের ফোনেই হয়তো নেই কিপ্যাড ফোনগুলোতে, সেখান থেকে আপনারা SMSও করতে পারেন। নাম্বারটা আরও একবার বলে দিই, 9903050992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। এছাড়াও টেলিফোন নাম্বার 2248 8085, এই নাম্বারে আপনাদের সঙ্গে প্রত্যেক দিন যেমন সরাসরি কথা হয় তেমনই সরাসরি কথা বলবার জন্য আপনারা রেডি থাকুন। আমরা একদম শুরুতে হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন
1: আমাদের বিষয় আগে জানিয়ে দিই আপনাদের। আমাদের আজকের বিষয় যেটা রয়েছে সেই বিষয়টা বন্ধুদের একটু বলে দাও।
0: একদমই তাই, আসলে বিষয়টা হচ্ছে বৃদ্ধাশ্রম একটি ইতিবাচক ব্যবস্থা। একটা সময় বৃদ্ধাশ্রম নিয়ে লোকের মধ্যে নানান রকম একটা সংস্কার ছিল বা থাকে, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের কাঠামো বলতে পারেন, পারিবারিক সম্পর্ক, জীবনযাত্রার ধরন, সবটাই তো বদলে যাচ্ছে মানুষের জীবনে। এবং এই যে একসময় যেটা যৌথ পরিবার ছিল, আমাদের সংস্কৃতির মেরুদণ্ড যেটা বলা যায়, কিন্তু আজকের এই ব্যস্ত নগর জীবনে সেই কাঠামো তো অনেকটাই ভেঙে গেছে, কথা আমরা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর ফলে অনেক প্রবীণ মানুষ পড়ে যাচ্ছে, পড়ে মানে প্রবীণ মানুষ একাকিত্বে ভুগছেন, অবহেলা এবং নিরাপত্তাহীনতাতে ভুগছেন অবশ্যই।
1: আর এই প্রেক্ষাপটে বলা যায় যে বৃদ্ধাশ্রমকে আমরা শুধুমাত্র পরিত্যাগের প্রতীক এই হিসেবে অনেকে দেখে থাকি, কিন্তু বোধহয় সেই দেখাটা ভুল। বরং এটা এমনভাবে আমরা ভাঙতে মানে বুঝতে পারি বা ধরতে পারি যে একটি সংগঠিত এবং সুরক্ষিত পরিবেশ যেখানে প্রবীণেরা নিয়মিত চিকিৎসা পান, সুষম খাদ্য পান, মানসিক সঙ্গ পান, এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার একটা সুযোগ পান। এখানে তারা সমবয়সীদের সঙ্গে সময় কাটাতে পারেন, নতুন বন্ধুত্ব গড়ে তুলতে পারেন, এবং জীবনের শেষ পর্বটা কাটাতে পারেন শান্তি আর মর্যাদার সঙ্গে।
0: আচ্ছা, আমরা যদি ধরুন বাস্তবতাকে

0: স্বীকার করি, তবে একটা জিনিস তো দেখা যায় যে সব পরিবারই সমানভাবে প্রবীণদের যত্ন নিতে হয়তো সক্ষম নয়। মানে একদম বাস্তবের দিকে যদি আমরা চোখ রাখি, কর্মব্যস্ততা হতে পারে, দূরত্ব হতে পারে, কিংবা আর্থিক অথবা মানসিক সীমাবদ্ধতা, যেটাই বলুন না কেন, সেটা কিন্তু এই যে প্রবীণদের দেখাশোনার ক্ষেত্রে অনেকটাই বাধা হয়ে দাঁড়ায়। আর সেই জায়গায় বৃদ্ধাশ্রম একটি সহায়ক এবং ইতিবাচক বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করে। তবে এটা কিন্তু আজ আমি আর সুদীপ্ত ঘোষ, মানে আমি কল্পলাল এবং সুদীপ্ত ঘোষ, আমাদের মত বলছি, কিন্তু অবশ্যই আপনাদের ভিন্ন মত হতেই পারে।
1: অবশ্যই নেতিবাচক মতামত আপনাদের থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারা হয়তো ভিন্ন মত পোষণ করবেন, হয়তো আপনাদের মনে হতে পারে যে আধুনিক সমাজে এই যে ব্যাপারটা ঘটছে যে বাবা মাকে বৃদ্ধ বয়সে তাদেরকে নিজেদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের চেনা পরিমণ্ডল, চেনা পরিবেশ, সমস্ত কিছু থেকে সরিয়ে দেওয়া, এইভাবেও অনেকে ধরতে পারেন। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আপনি কি ভাবছেন সেটা জানতে চাইছি আমরা। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন সরাসরি দেখে নি কল্পলাল।
0: একদমই তাই।
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
0: নমস্কার, কেউ রয়েছেন, তবে যিনি থাকবেন একটু টেলিফোনের সেটটা মিউট, মানে মিউট করে দিতে পারেন, সেট বলছি, রেডিওর ভলিউমটা মিউট করে দিতে পারেন কিংবা কমিয়ে দিয়ে তবেই কথা বলতে আসবেন। অসম্ভব রকমের ফিডব্যাক কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা একদম শোনানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।
1: আরেকবার দেখি
0: কে রয়েছেন।
1: নমস্কার, কে রয়েছেন?
0: হ্যালো, না কেউ রয়েছেন কিন্তু একটু দেখি আমরা। আমরা ততক্ষণে সুদীপ্তদা আমরা বরং একটুখানি আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু চোখ রাখি। যেমন হোয়াটসঅ্যাপ করেছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, সত্যি কথা বলতে কি বিষয়টি মর্মস্পর্শী, প্রায়ই মন বলতে চায় বৃদ্ধাশ্রম তোমায় ভালোবাসি। কত ক্ষেত্রে বয়স্কজন হয়ে যান অসহনীয় বোঝা, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় বৃদ্ধাশ্রম খোঁজা। ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, উভয় পক্ষ পায় নিস্তার, সম্পর্কের শুভ্র ক্যানভাসে বিচ্ছে দিয়ে কাকার, অনবরত মুখঝামটা, বিশ্রী মানসিক অত্যাচার, সুরক্ষা পাওয়ার তাগিদে বৃদ্ধাশ্রমই সুস্থ প্রতিকার। যুগের তালে তাল মেলানো অসহায় কত বয়স্ক জন, সেক্ষেত্রে বৃদ্ধাশ্রম অবশ্যই ইতিবাচক জীবন দর্শন। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড গড়িয়া থেকে খুব সুন্দর ছন্দে ছন্দে আমাদের কাছে বিষয়টা উত্থাপন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন 2248 8085, সোশ্যাল মিডিয়া মানে আমাদের ফেসবুক পেজ, FM গোল্ডের ফেসবুক পেজ, সেখানেও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, এবং ইতিমধ্যে প্রচুর কমেন্ট চলে এসেছে, আমরা একটুখানি সেখানেই বরং যাই।
1: এরপর যার লেখায় যাচ্ছি, তিনি হচ্ছেন মোহাম্মদ জাভেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন। উনি প্রায়শই আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন
0: এবং কত সুদূর প্রান্তের মানুষ, যাকে পেয়ে কিন্তু আমরা অন্তত ধন্য বলে মনে করি, যে অত দূরের মানুষও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, বন্ধু হয়ে আছেন।
1: উনি লিখছেন, বৃদ্ধাশ্রম সমাজের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ব্যবস্থা। অনেক বৃদ্ধ মানুষ বার্ধক্যের একাকিত্বে ভোগেন, ছেলেরা চাকুরি কিংবা ব্যবসার ক্ষেত্রে বাড়িতে না থাকায় বাড়িতে থাকা মানুষগুলো তাদের ভালো যত্ন নিতে পারে না। বৃদ্ধাশ্রম তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে, এখানে তারা নিয়মিত খাবার, চিকিৎসা ও যত্ন পান। সমবয়সী মানুষের সঙ্গে সময় কাটিয়ে তারা মানসিক শান্তি পান। অনেক সময় পরিবারের ব্যবস্থার কারণে সঠিক যত্ন নেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে বৃদ্ধাশ্রম তাদের ভালোভাবে দেখাশোনা করে। এটি বৃদ্ধদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে সাহায্য করে। সমাজের দায়িত্ব হল বৃদ্ধদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাই বৃদ্ধাশ্রমকে একটি মানবিক ও ইতিবাচক উদ্যোগ বলা যায়। তবে আপন শিক্ষিত ছেলেরা জীবিত থাকতে কিংবা এক ছেলে ডাক্তার আর অন্য ছেলে ইঞ্জিনিয়ার, এমন অবস্থায় তাদের বৃদ্ধ বাবা বা বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া বা তাদের বৃদ্ধাশ্রমে থাকা, এটা বেশ অশোভনীয়। যদিও এখন অনেক ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, তবুও পরিবারের সবাই বৃদ্ধ বাবাকে বা মাকে একসাথে নিয়ে মিলেমিশে থাকাই বোধহয় ভালো।
0: হ্যাঁ একদমই তাই, ভালো। তবে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে অশোভনীয় একটা জায়গা আপনি তুলে ধরেছেন, যে সত্যি তো বাড়িতে সন্তান থাকলেও কেন থাকতে হবে, কিন্তু সেই সন্তানের কাছ থেকে অবহেলার থেকে বোধহয় বৃদ্ধাশ্রমটা সেদিক থেকে ইতিবাচক,
1: কারণ থেকে ইতিবাচক জানো তো। কিন্তু তবু মনে হয় বৃদ্ধার কথাই যদি ধরি, মনে করো বহু বছর আগে হয়তো 20 বছর বয়সকে 18 বছর বয়সে যে বাড়িতে বউ হয়ে এসেছে, যে শ্বশুর বাড়িতে, সেই বাড়িতে ছেলের বউ আসার পরে বা ছেলেরা কর্মস্থলের অন্যত্র থাকার ফলে দেখাশোনা করা যায় না, সেই বাড়ি, সেই চৌকাঠ, সেই জানলা, সেই পর্দা, সেই খাট, সেই আলমারি, সমস্ত কিছু ছেড়ে আমি একটা নতুন এমন জায়গায় যাচ্ছি যেখান, যে বাড়িটাকে আমি আর দেখতে পাবো না।
0: হ্যাঁ বিষয়টা ওই না, বিষয়টা হচ্ছে যে তুমি খুব নীতিগতভাবে একদম ঠিক, এটা খুব খারাপ লাগে, অশোভনীয়, কিন্তু যে মানুষটার উপরে অবিচার হচ্ছে, হয়তো সব কিছুর তাগিদে আমি রেখে দিলাম বা রেখে দেয়া হলো, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে অবহেলার শিকার, তাকে সময় মতো খেতে দেওয়া হচ্ছে না, তাকে দেখা হচ্ছে না, এক গ্লাস জল গড়িয়ে দেওয়ার মতো মানুষ তার সামনে কেউ আসছে না, তার থেকে তো মনে হয় যে জায়গাটায় যাচ্ছে অন্তত তার যত্ন আত্মীয়টা হবে, তাকে দেখাশোনা করার লোক থাকবে, তাকে দুবেলা তার মুখের সামনে খাবারটা অন্তত সে পৌঁছে যাবে, মানে এই দিক থেকে বিচার করলে যে মানে যে মানুষটি একটু ভালো থাকবে, যেখানে ভালো থাকবে আমার মনে হয় সেই জায়গাতেই তাকে রেখে, মানে সেখান সেই জায়গাটাই তার জন্য উপযুক্ত বলে মনে করি আমি, এটা অবশ্যই আমার মত। কারণ এটা ঘটনা যে কোনো সন্তান থাকছে কেন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়, কিন্তু ওই জায়গা থেকে যদি ভাবা হয় যে সন্তান দেখছে না তাহলে কেন। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে
1: ফোনে, এবার দেখি পাওয়া যায় কিনা।
0: নমস্কার।
1: নমস্কার,
2: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
2: হ্যালো
0: হ্যালো, শোনা যাচ্ছে, কে বলছেন আপনি? নমস্কার,
2: শেখ তাহের আলী বলছি, বদুর চক মাছপাড়া রাজবলহাট হুগলি থেকে।
0: হ্যাঁ বলুন আলী, বলুন।
2: তো দাদা ভাই আজকে বিষয়টা সত্যি খুবই প্রাসঙ্গিক, আর এই বৃদ্ধাশ্রম কথাটা মনে পড়লেই আমার দু চোখে জল ভরে আসে, যে যে বাবা মা আমাকে এই পৃথিবীর আলো দেখালো, যে বাবা মা আমাকে মানে অত লালিত পালিত করে মানুষ করলো, যে বাবা মা 10 দিন 10 মাস সে গর্ভ ধারণ করে আমাকে কত কষ্ট সাধন করে আমাকে এই পৃথিবীর আলো দেখালো, সেই বাবা মাকে আমি কিভাবে যে বৃদ্ধাশ্রমে ফেলি, এটা যেন শুনে আমার যেন মানে চোখ দিয়ে জল আসছে। তো আমি বলবো যে বৃদ্ধাশ্রম কথাটা আমি যদি বলি, আমি সকালবেলা উঠে যদি বাবা মার দর্শনটা করতে পারি, আমি আমার কথা বলছি, আমি যেন সারাদিন যেন আমি একটা ভালো দিন যেন পেয়ে গেলুম, সেই জন্য আমি বলবো বৃদ্ধাশ্রমটা কথাটা আমার পক্ষে কিন্তু খুবই মানে কি বলবো আমার লজ্জাজনক, যারা বাবা মাকে ফেলে বিদেশে থাকে যত কষ্টই হোক না কেন, সেই বাবা মাকে যদি তারা নিজের আশীর্বাদ মনে করে, নিজের ভালো মনে করে, যে বাবা মার কাছে পায়ের তলায় যে আমার আশীর্বাদ লুকিয়ে আছে সেইটা যদি আমি পেতে থাকি, তাহলে কিন্তু আমি কখনই আমার বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে দেবো না, আমার যতই কষ্ট হোক না কেন। আমাকে ভাবতে হবে পেছনের কথা, যে আমি এই দুনিয়ার আলো দেখলুম আমার বাবা মার জন্যই, সেই বাবা মাকে আমি আমার মুখ থেকে আমার চোখের কাছ থেকে সরিয়ে নিয়ে আমি কি করে বৃদ্ধাশ্রমে রাখি। তাই আমি সকল বন্ধুদের বলবো, সকল বাবা মা ছেলেদের বলবো, যে তারা যেন অবশ্যই বাবা মাকে চোখের সামনে রাখে, আর সকাল সন্ধে বাবা মাকে পদধূলি নিয়ে বাবা মাকে দুবেলা দুমুঠো যেন খেতে অন্তত দেয়, এইটা অন্তত বলে আমি রাখছি। নমস্কার।
0: নমস্কার। আর এই মানসিকতাটা সবার যেন থাকে, এটা অন্তত আমরাও চাইবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে বার্তা সকলের কাছে পৌঁছে যাক, কিন্তু ওই যে তবুও একটা কিন্তু থেকে যায়, প্রশ্নচিহ্ন থেকে যায়, একটা কথা তো অবশ্যই আমাদের শ্রোতারাও বলছেন এবং আমরাও বহু সময় দেখেছি যে একটাই সন্তান হয়তো বাইরে আছেন, তার দেখাশোনা করার জন্য তার সেই সন্তান হয়তো বাইরে খুব চিন্তিত হয়ে পড়েছেন, আশেপাশে কেউ নেই, তখন সেক্ষেত্রে একটা অন্যরকম বিকল্প ভাবনা ভাবা যেতেই পারে। যেমন সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, বৃদ্ধাশ্রম অ্যাকচুয়ালি তাদের জন্য যাদের কেউ নেই বৃদ্ধাবস্থায় সেবা করার, তাদের কাছে অবশ্যই ইতিবাচক, আর নেতিবাচক তাদের কাছে যাদের সব থেকেও কেউ নেই। সংঘমিত্রা ঘোষ ফ্রম কাকিনারা ভাটপাড়া।
1: এরপরে এস এন মণ্ডল বাপি কোড়াকাঠি সন্দেশখালি থেকে লিখছেন, বৃদ্ধাশ্রমকে পুরোপুরি ইতিবাচক বলাটা বোধহয় ঠিক হবে না, যার নেতিবাচক প্রভাবও আছে, কারণ অনেক সময় বৃদ্ধ বাবা মা ও দাদা ঠাকুমাদেরকে পরিবারের আপন স্বজন ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকার যন্ত্রণা মানসিক চাপ বা ডিপ্রেশন নিয়ে আসে। তবে বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য এবং বড় চাকরি করতে বিদেশে গিয়ে থাকেন, সেক্ষেত্রে একাকিত্ব দূর করতে বা খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা সময় মতো পেতে বৃদ্ধাশ্রমের গুরুত্ব ইতিবাচক। তবু যেন গুনগুন সুরে মন থেকে গেয়ে উঠি নচিকেতার সেই গানখানি, ছেলে আমার মস্ত মানে।

0: মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার ওবার, হয়তো অনেকেরই বৃদ্ধাশ্রমের কথা শুনলে চোখে জল আসে। লিখছেন এস এন মণ্ডলব্যাপী, কোড়াকাঠি সন্দেশখালি থেকে।
1: আচ্ছা, শঙ্খ অধিকারী সাবরাকুন বাঁকুড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন বৃদ্ধাশ্রম একটি ইতিবাচক ব্যবস্থা এই মোশনে। উনি লিখছেন যে প্রথম কথা, বৃদ্ধাশ্রম স্থাপনের বিরুদ্ধে কোনো আইন নেই, আইনগত দিক থেকে বৃদ্ধাশ্রমকে কাউন্টার করা যায় না। তাহলে জনমানসে বৃদ্ধাশ্রম নিয়ে প্রচুর নেগেটিভ ইমোশন কাজ করে কেন? এটা হচ্ছে ভ্যালিড প্রশ্ন। আবার এর উত্তরও আছে। প্রথম কথা, সবার জন্য বৃদ্ধাশ্রম নয়। বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যাপারে বৃদ্ধ বৃদ্ধাদের বাধ্য করা যায় না। শহরে এমন অনেক পরিবার আছে যাদের ছেলে মেয়ে পরিজন কোনো দূরের শহরে বা বিদেশে থাকে, বয়স্কদের দেখাশোনার জন্য কেউ নেই। এক্ষেত্রে সেই বয়স্ক মানুষটির অনুমতি এবং মানসিক অবস্থা বিবেচনা করে তাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা যেতে পারে। দেখাশোনা করার কেউ নেই মানেই ধরে বেঁধে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হবে, তারপর বলবো বৃদ্ধাশ্রমে আছে বলেই তো এতগুলো অসহায় মানুষ নিজেদের মতো করে বাঁচার একটা পরিসর পাচ্ছে। সেটা হবে চাপিয়ে দেওয়া মতামত। অর্থাৎ বয়স্করা যদি স্বেচ্ছায় সেখানে থাকতে চান, সেখানকার দৈনন্দিন জীবন যাপনে নিজেকে অভিযোজিত করতে পারেন, তবেই বৃদ্ধাশ্রমের সার্থকতা। শুধু তাই নয়, বৃদ্ধাশ্রমের জীবন ভালো না লাগলে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে নিয়ে আসার স্বাধীনতাও থাকতে হবে, এবং তার সব কিছু দায় ছেলে মেয়েদের বহন করাতে হবে। যেমন করে আমরা বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বিচার করি, ঠিক তেমনই সিনিয়র সিটিজেনের মানসিক স্বাস্থ্য বিচার করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে পাঠিয়েছেন এবং খুব ভ্যালিড কিছু জায়গা উনি তুলে ধরেছেন, যেটা কিন্তু সত্যি ভাবায় আমাদের।
0: ফোনে একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি। নমস্কার, সঙ্গে কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, আপনি কে রয়েছেন?
2: কল্পলাল দাদা ভাই, শুভ সন্ধ্যা। আরেক দাদা ভাই কো, শুভ সন্ধ্যা।
1: সুদীপ্ত দা,
2: আমি
0: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা
2: সুদীপ্ত দা। হ্যাঁ দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি।
1: বলুন প্রবীর বাবু।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমার বাবা মা আমাকে মানুষ করেছে, মানে মানুষ মানুষ সেই হুঁশটা রেখে করেছে। তো সেই জায়গায় আমি যদি বৃদ্ধাশ্রমে আমার মা বাবাকে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু আমার মতো আহমক লোক আর একটাও হবে না। তার খেলাম, তারই মায়ের দুধ পান করে আমি বড় হলাম, আমাকে মেয়ে আলো, ভূমির আলো দেখালো, সেই আলো অন্ধকার করে মা বাবাকে যদি আমি পাঠিয়ে দিই, এর থেকে বড় জিনিস আর নয়। এবং দেখুন, মা দুর্গা কার্তিক আর গণেশ বলেছিল যে কে বড়, তখন কিন্তু মা দুর্গা বলেছিল যে যে তাড়াতাড়ি ঘুরে আসতে পারবে সেই বড়। হ্যাঁ, ময়ূর তখন কার্তিক ময়ূরকে চেপে ব্রহ্মাণ্ড ঘুরতে চলে গেছে, গণেশ কিন্তু মাকে ঘুরে এসে মায়ের পাশে বসেছিল। তো সেইটাই হচ্ছে বড়। তো সেইখানে দেখুন, মানুষ কু সন্তান হওয়া ভালো, কু মাতা নয়। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই জিনিসটা পাই। দাদা ভাই এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: বেশ, আপনিও খুব ভালো ভালো থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।
0: সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে লিখছেন, অবশ্যই যারা বিশদ সমাজ ব্যবস্থাকে জানেন না, তারাই নিজেদের মতন ব্যাখ্যা দিয়ে থাকেন। অনেক উন্নত মানের বৃদ্ধাশ্রমে প্রবীণেরা যথেষ্ট ভালো আছেন, লিখছেন সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে।
1: আচ্ছা, পাশাপাশি পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন, বৃদ্ধাশ্রমের নাম শুনলেই অনেকের মনে এক ধরনের বিষণ্নতার ছবি ভেসে ওঠে, কিন্তু বাস্তবতা সবসময় তেমন নয়। সমাজ এবং পরিবারের কাঠামো বদলানোর সঙ্গে সঙ্গে প্রবীণদের প্রয়োজনও বদলেছে। সেই প্রয়োজন পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বৃদ্ধাশ্রম। অনেক প্রবীণ মানুষ সেখানে নিয়মিত চিকিৎসা, নিরাপত্তা এবং সমবয়সীদের সঙ্গ পান। একাকিত্বের পরিবর্তে তাঁরা পান কথোপকথন, অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগের সুযোগ, ফলে তাঁদের জীবনে নতুন করে উৎসাহ এবং আত্মমর্যাদাবোধ ফিরে আসতে পারে। সন্তানের কাছে থাকাই প্রবীণ জীবনের একমাত্র সুখ নয়, সম্মান, যত্ন এবং মানসিক স্বস্তিও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি একটি বৃদ্ধাশ্রম সেই পরিবেশ নিশ্চিত করতে পারে, তবে তাকে নিছক আশ্রয়স্থল নয়, বরং প্রবীণদের জন্য একটি ইতিবাচক এবং মানসিক ব্যবস্থা বলাই উচিত। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে খুব সুন্দর বিষয়টা তুলে ধরেছেন, মানে এখান থেকে মনে হয় যে সত্যি বোধ হয় এটা কি ইতিবাচক। অবশ্যই
0: কাজী

0: আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন। বৃদ্ধাশ্রম মোটেও খারাপ নয়, থাকবো আমি আপন মনে, বলবো কথা নিজের শোনে, হাজার তারার মাঝে খুঁজব আমি আমায়, ভাবনাগুলো ছড়িয়ে দেব আমার কবিতায়। বৃদ্ধাশ্রম মোটেও খারাপ নয়, ভাবতে শেখায়, চিনতে শেখায়, লিখতে শেখায়, আমার গানে আমার সুরে হাসবে জগৎ, বৃদ্ধাশ্রম দেখিয়ে দিল নতুন আলোর পথ। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। ভারী চমৎকার ছন্দে ছন্দে সুরে সুরে উনি লিখেছেন।
1: তাই আমরা আবার একটু হোয়াটসঅ্যাপে দেখি, হোয়াটসঅ্যাপ করেছে কিশোর বালিহাওড়া থেকে, লিখেছেন, কিছু বছর আগে বৃদ্ধাশ্রম সম্বন্ধে অধিকাংশ মানুষ অজ্ঞ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে, মানুষের জীবন গতিবেগে দৌড়াচ্ছে, ফ্যামিলি ছোট হয়ে গেছে, বাবা মা আর একটিমাত্র সন্তান, বাবা মা ছেলের ক্যারিয়ার তৈরি করার জন্য কত কি না করছে, ছেলে ভালো চাকরি পেয়েছে বিদেশে, চলে গেছে, বাবা মা একা এখানে। এখন এদের দুজনের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তো দেখার আরেকজনের কেউ নেই, তাই বৃদ্ধাশ্রমের খুব দরকার পড়েছে। এখন পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছে, আমার পাড়াতেও দুটো বৃদ্ধাশ্রম আছে। সত্যি যাদের দেখার কেউ নেই তাদের বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছু করার নেই। বয়স্করা নিজের মাটি কামড়ে বসে থাকে, ছেলেদের সঙ্গে বিদেশে যেতে চায় না, সেক্ষেত্রে কিচ্ছু করার নেই। কিন্তু এটা একটা ফ্যাশনে চলে এসেছে, এখন মিডল ক্লাস লোকেরাও এখন বৃদ্ধাশ্রমে রাখছে বাবা মাকে, তারা বিদেশে যায়নি, তারা এখানেই আছে। বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে চাইছে না, তাও তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। বয়স হয়েছে একটা বোঝা মা বাবা, এই ভেবে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে অনেকে, এটা মানতে পারছি না। আমি কিছু বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা যদি ফ্যামিলির সঙ্গেই থাকতে চায়, রোজ অশান্তির জন্য মনের কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রমে আসছে। বাবা মা অনেক কষ্ট করে বড় করেছে তার ছেলেকে, আপনারা যদি এখানেই থাকেন তাহলে বাবা মাকে আপনাদের সঙ্গে রাখুন, সেটাই মনে হয় ভালো। কিশোর বালিহাওড়া থেকে।
0: ফোনে একজন রয়েছেন, একটু দেখে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: কে রয়েছেন?
1: বেলঘরিয়া থেকে
2: লক্ষ্মী মজুমদার বলছি।
1: বেশ,
2: আচ্ছা সুদীপ দাদার সাথে একটু কথা বলছি, একটু কিছু মনে করবেন না
1: দাদা। না না না, বলুন না।
2: বলছি কি দাদা, আপনারা যে এই শুক্রবার যে নাটক করে না, ছেলে বাবা কত সুন্দর, আপনারা গল্প মানে গলা করেন, আমাদের এত ভালো লাগে, কি বলবো।
0: থ্যাংক ইউ,
2: হ্যাঁ সত্যি এত ভালো লাগে, খুব আনন্দ পাই আমরা। আর প্রত্যেক প্রত্যেক প্রত্যেক দিন আটটায় আপনারা এত সুন্দর প্রোগ্রাম নিয়ে আসেন,
1: এবং আপনাদের এই যে বলাটা, আপনারা যে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরেন, এটাও কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া দিদি।
0: একদম,
2: হ্যাঁ আমাদের খুব ভালো লাগে আপনারা আসেন, এই নিয়ে আসেন, কিন্তু আমাদেরও খুব ভালো লাগে, কখন আটটা বাজবে আপনাদের কথা গলা শুনলো। আমার বাবা মা, বাবা যারা ছোটবেলা থেকে যারা বড় করেছে, খাইয়ে দিয়ে মানুষ করেছে, কিন্তু অনেকে দাদা অনেকে তো ধরেন আর কি, একটা সন্তান আজকাল হয়তো বাইরে হয়তো চাকরিতে গেল, কিন্তু তার দেখার কেউ নেই, এখন তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে দেয়। কিন্তু আর একটা কথা কি, যদি আগের মতন যদি ধরেন আর কি একান্ন প্রতি মানে সব মানে সবাই মিলে যদি থাকতো, তার দেখার মতো লোক থাকলে, তাইলে আর বৃদ্ধাশ্রমটা মনেই হতো না। বৃদ্ধাশ্রমটা শুনলে যেন মনে গা যেন শিরশির করে ওঠে। মা বাবার আশীর্বাদ সবচেয়ে বড়, মা বাবা ছাড়া পৃথিবীতে সবচেয়ে বড় মা বাবা, মা বাবার আশীর্বাদ সবচেয়ে বড়। এইটুকু বললাম দাদা, আপনারা খুব ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, আপনারা খুব ভালো, আপনারা ভিটামিন ট্যাবলেট আমাদের মন ভালো করে দেন।
1: আপনারাও ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো লক্ষ্মীদি, এভাবেই পাশে থাকবেন।
0: তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন। প্রথমেই শুভ সন্ধ্যা জানাই আর যে বন্ধুদের, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
0: এবার বলি, মানুষ গতিকে পছন্দ করে, ব্যস্ত মানুষ তাই

0: হয়ে গৃহের বাইরে কাজে কর্মে অধিকাংশ সময় ব্যয় করে। এখনকার ছেলেদের চাকরির জন্য বিদেশে পাড়ি দিতে হয়, দেশে ফেরা হয়ে ওঠে না। ফলে এ বৃদ্ধ বাবা মা কোথায় থাকবে, কিভাবেই বা থাকবে, তাদের একাকিত্ব কিভাবে দূর হবে, এই ভাবনা থেকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন। কেননা সেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকতে পারেন, পরস্পরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারেন। গৃহহীন মানুষের জন্য তাই বৃদ্ধাশ্রম অপরিহার্য। সেই দৃষ্টিকোণ থেকেই বলি বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে। লিখছেন তপন চক্রবর্তী, বাসুবাটি, সিঙ্গুর থেকে।
1: আচ্ছা, পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে লিখেছেন যে, নমস্কার দাদা ভাইরা, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আধুনিক সমাজে বৃদ্ধাশ্রম শুধুমাত্র একটি আশ্রয় কেন্দ্র নয়, বরং প্রবীণদের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের ইতিবাচক ব্যবস্থা। এখানে তারা সমবয়সী সঙ্গীদের সাথে নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পান এবং নিঃসঙ্গতা দূর করতে পারেন। বার্ধক্য মানেই জীবনের শেষ নয়, বরং এটি হলো স্বাধীনতা এবং অভিজ্ঞতার এক নতুন অধ্যায়। যে বয়সে নিজের মতো করে বাঁচার প্রয়োজন, বৃদ্ধাশ্রম সেই মুক্ত বাতাস ও নতুন বন্ধুত্বের ঠিকানা। স্মৃতির ভারে ক্লান্ত না হয়ে সমবয়সী মানুষের সাহচর্যে জীবনের শেষ দিনগুলো আনন্দে কাটানোর এক দারুণ ব্যবস্থা হল প্রবীণ নিবাস। সন্তানের ব্যস্ত জীবনে যখন মা বাবার সময় কাটে একাকি, তখন বৃদ্ধাশ্রম হয়ে ওঠে এক সুরক্ষার বলয়। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় পাঠিয়েছেন দাসনগর, হাওড়া থেকে।
0: ফোনে একবার দেখে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, সুদীপ্ত দাদা ভাই।
1: নমস্কার, কে বলছেন?
2: হাওড়া পুরি থেকে অশোক দত্ত।
1: বলুন অশোক বাবু।
2: দেখুন, আমাদের বয়সে আমরা ছোট বয়স থেকে ছোট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার এক পাশের বাড়ির দাদু ছিল, অন্ধ রেঙে ছিল, আমি তাকে নিয়ে, আমার ঠাকুমা বলতো এখানে কোথাও গেলে আমি নিয়ে যেতাম, এবং আমার ঠাকুমা এই আমার যখন 30 বছর বয়সে মারা গেছে, তো আমরা সব যে যার, আমার মা, কাকা, কাকিমা, আমি, আমরা ছোট থাকলেও আমরা সবার করেছি। এবং আমার মা, আমার মাকে ঠাকুমাকেও তেল মাখাতে আমি, আমার মাই 2012 সালে মারা গেল 86 বছর বয়সে। মানে কিছু হলে মা ওষুধ খেত না, সর্দি হলে আমি বুকে পিঠে রাতে তেল মালিশ করতাম এবং বাবাকেও করতাম। মানে এই জিনিসগুলো এখন একদম উঠে গেছে। তবে যাদের কেউ নাই, একজনা আছে, ওনার দুটো ছেলে, একজনা জাপানে থাকে, একজনা আমেরিকায় থাকে। তা আমাকে বলছে যে শরীর খারাপ, মায়ের চিঠি দিয়েছে, তা জাপানের ছেলেটা একটা টয় লাইট পার্সেল করে পাঠিয়েছে, বলছে মারা গেলে এইটার দিয়ে মুখাগ্নি করি। এবার তার তিনতলা বাড়ি, আমার বলছে কি করবো, আমি নিজে বৃদ্ধাশ্রমে চলে যান, এর থেকে ভালো জায়গার নেই। আরো এইরকম কত এই পাড়ায় আছে, মানে আমি এখান ওখান যাই তো। নমস্কার দাদা ভাই, কিন্তু এখন বৃদ্ধাশ্রম খুবই ভালো।
1: অনেক ধন্যবাদ।
2: কেউ নাই দেখে না, সংসারে নাতি বউ এই যে ছেলের সঙ্গে গনে না।
1: ওই কেউ না থাকলে তখন আমরা প্রত্যেকেই এক ব্যাপারে সহমত যে তখন বৃদ্ধাশ্রমটা তো একমাত্র আমাদের আশ্রয়ের জায়গা। পায়েল ব্যানার্জি আমাদের 9903055992 তে একটা টেক্সট মেসেজ করেছে, একটু ইংলিশে টাইপ করেছে বলে একটু পড়তে হোঁচট খাবো হয়তো, খুব একবার চেষ্টা করি কি লিখেছে। পায়েল আমাদের সঙ্গে কখনো কখনো ফোনেও আসে, যাই হোক আজকে আমাদের টেক্সট মেসেজ করেছে, লিখেছে, বৃদ্ধাশ্রম এক সুখের বাগান আর শান্তির পারিজাত বৃদ্ধ বৃদ্ধাদের কাছে। এই বৃদ্ধাশ্রম যেন বাবা মায়ের মতো করে আগলে রাখে তাদের, তারা খুঁজে পায় ছোট্টবেলার বাবা মায়ের মতো শান্তির আশ্রয়, তারা তাদের হৃদয়ে খুঁজে পায় এই শান্তির পারিজাত, তারা মন খুলে কথা বলতে পারে একে অপরের সাথে, সেই শান্ত পরিবেশ যেন তাদের কাছে শান্তির আশ্রয়। তবে যাদের সন্তান আছে তারা বাবা মাকে আগলে রাখাই ভালো, তাদের বাবা মা না হয় বৃদ্ধাশ্রমে নাই গেলেন। পায়েল ব্যানার্জি বিলঘুরিয়া থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, এই টেক্সট মেসেজ করেছেন এই বিষয় নিয়ে।
0: এবারে দীনেশ নস্কর বালির রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন, হ্যাঁ বৃদ্ধাশ্রম হয়েছে একদিকে ভালো, আবার একদিকে ভালো না। যারা বিদেশে থাকছে, বাবা মাকে দেখার কেউ নেই, সেই ক্ষেত্রে বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো রাস্তা নেই। সেইখানে গেলে তারা সমবয়সী অনেক মানুষের সঙ্গে কথা বলে শান্তি পাবে, কিন্তু যেখানে বাড়ি

0: সমাধান উভয় ব্যবস্থাই প্রবীণদের সুরক্ষার জন্য ইতিবাচক। তবে এদের মধ্যে কিছু মূলগত পার্থক্য আছে। বৃদ্ধাশ্রমের ইতিবাচক দিক, সমবয়সী মানুষদের সঙ্গে মেলামেশার সুযোগ থাকে যা একাকিত্ব দূর করে, 24 ঘন্টা নার্সিং সাপোর্ট, জরুরি চিকিৎসা সুবিধা এবং সুরক্ষিত পরিবেশ পাওয়া যায়। অপরদিকে বাড়িতে পরিচারিকার তত্ত্বাবধানের ইতিবাচক দিক, নিজের বাড়ি, পরিচিত পরিবেশ এবং পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার একটা মানসিক শান্তিও মেলে। নিজের নিয়ম এবং পছন্দ অনুযায়ী প্রবীণরা জীবন কাটাতে পারেন। পরিশেষে বলা যায়, দুটি ব্যবস্থাতেই নিজস্ব সুবিধা রয়েছে যদি পরিবারের সদস্যরা কাছে থাকেন এবং প্রবীণ ব্যক্তি নিজের বাড়িতে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে বাড়িতে পরিচারিকার তত্ত্বাবধানটাই সেরা। তবে উন্নত চিকিৎসা এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য অনেক সময় ভালো কোনো বৃদ্ধাশ্রম বেশি কার্যকরী হয়। আপনারা সবাই ভালো থাকবেন। সব সময় সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে।
1: এবারে লিখছেন শেষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নইহাটি থেকে। ছেলের আমার মস্ত বাড়ি, অনেকগুলো ঘর, সারা জীবন সঙ্গে থেকে এখন আমি পর। চাকরি সে যে করে, বড় অফিসার, সবার জায়গা তার ঘরে হয়, জায়গা নেই আমার। আমার ছিল ছোট্ট বাড়ি, ছাদে ঠাকুর ঘর, আমার ঠিকানা বৃদ্ধাশ্রম, এখন আমি পর। ছোট্ট ছিল ছেলে আমার, পারত না কো খেতে, ভয় করত সন্ধেবেলায় একা টিউশন যেতে, কেঁদে কেটে একসা হলত বাইরে পড়তে যাবার তরে, চোখের জল ফেলে বলে মাগো থাকবো কেমন করে। বাবার ছিল লেখার টেবিল, একখানা আলমারি, বিক্রি করে দিল সেসব, ওগুলো নয় দরকারি, একে একে হস্তান্তর হল সেই ছোট্ট বাড়ির চাবি, আমিও হলাম অবান্তেও, সরল বাবার ছবি। তার বাড়িতে পাই না জায়গা, আমি ব্যতিক্রম, আমার ঠিকানা এখন একটি বৃদ্ধাশ্রম, আশীর্বাদ করি তাকে, হয় না আমার ভ্রম, তার ছেলেও পাঠাবে তাকে এই বৃদ্ধাশ্রম, যেমন তুমি করবে বাছা তেমনি পাবে ফল, বিফলে যাবে না বাছা মায়ের চোখের জল। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস বাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে।
0: আবার সৌভিক সরকার কসবা হালতু থেকেও একটা হোয়াটসঅ্যাপে সুন্দর এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং লিখেছেন বৃদ্ধাশ্রম অনেকেই শুধুমাত্র অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয়স্থল হিসেবে দেখেন, কিন্তু আধুনিক সমাজে এটি একটি ইতিবাচক এবং প্রয়োজনীয় ব্যবস্থা। এখানে প্রবীণরা নিরাপদ পরিবেশ, নিয়মিত খাবার, স্বাস্থ্যসেবা এবং মানসিক সঙ্গ পান। অনেক সময় সন্তানরা কাজের কারণে দূরে থাকেন বা সারাক্ষণ দেখাশোনা করা সম্ভব হয় না, তখন বৃদ্ধাশ্রম প্রবীণদের জন্য একটি সুশৃঙ্খল এবং যত্নশীল জীবন নিশ্চিত করে। এছাড়া বৃদ্ধাশ্রমে সমবয়সীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকায় একাকিত্ব অনেকটাই কমে যায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা এবং বিনোদনের মাধ্যমে তারা জীবনের আনন্দ খুঁজে পান। তাই বৃদ্ধাশ্রমকে শেষ আশ্রয় নয়, বরং প্রবীণদের জন্য মর্যাদাপূর্ণ, নিরাপদ এবং সম্মানজনক জীবনযাপনের একটি ইতিবাচক ব্যবস্থা হিসেবেও দেখা উচিত। সৌভিক সরকার কসবা হালতু থেকে আমাদের হোয়াটসঅ্যাপে এই বিষয় নিয়ে মতামত জানিয়েছেন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে

0: প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: ফিরে এলাম 100.1 মেগাহার্টজ AIR FM গোল্ডে আপনার কথা নিয়ে, সঙ্গে কল্পলাল এবং সুদীপ্ত।
3: প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, এ এক কঠিন প্রশ্ন, কোন দলেতে রই? যাদের ছেলে বিদেশে থাকে তাদের কথা কই? একাকিত্ব কাটাতে তারা বৃদ্ধাশ্রমই খোঁজে, তাদের মতো সঙ্গী পেয়ে নানান খেলায় মজে। বাড়িতে থাকার মজাই আলাদা, নাতি নাতনির ভিড়ে না জুটলে বৃদ্ধাশ্রমে ঠাঁই শেষের জীবন জুড়ে। দিকে দিকে গড়ে উঠুক শান্তির আলোয়, বৃদ্ধাশ্রম জীবন হোক নিশ্চিত আনন্দময়।
2: কে পাঠিয়েছে? প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে পাঠিয়েছে। আচ্ছা, পরের হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে কে, লিখেছে হচ্ছে রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, লিখেছে, আমার মতে বৃদ্ধাশ্রম একটি ইতিবাচক ব্যবস্থা। বৃদ্ধাশ্রম বয়স্কদের জন্য নিরাপদ আশ্রয় এবং সম্মানজনক জীবন নিশ্চিত করে, যেমন যত্ন এবং সেবা, নিয়মিত স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার এবং পরিচর্যার ব্যবস্থা থাকে, একাকিত্ব দূর হয়, বয়সীদের সঙ্গে সময় কাটানো, গল্প এবং আড্ডায় মানসিক শান্তি মেলে, নিরাপত্তা এবং পরিবার নিরাপত্তা, একটা 3 নম্বর পয়েন্ট ধরেছেন, যেখানে পরিবারের ব্যস্ততায় যারা থাকেন তাদের জন্য নিরাপদ এবং অনিশ্চিত পরিবেশ। লাস্টে একটা কথাই বলবো, পরিবারের বিকল্প নয় বরং যাদের পাশে কেউ নেই তাদের জন্য বৃদ্ধাশ্রম একটি মানবিক ও ইতিবাচক সমাধান। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ।
3: ফোনে একজন রয়েছে, ছোট্ট করে একটু দেখে নি। নমস্কার, সঙ্গে কে রয়েছেন? নমস্কার,
4: হ্যালো,
3: হ্যাঁ কে রয়েছেন সঙ্গে?
4: মৌলি বলছি, ঠাকুরিয়া থেকে।
2: হ্যাঁ মৌলি, বলো বলো।
4: দেখো, বাবা মা তো বৃদ্ধাশ্রমের জন্য নয়, কেননা তারা কিন্তু বাচ্চাদের কোনো চাইল্ড কেয়ারে রেখে মানুষ করে না, বিদেশে সেটা আছে কিন্তু এখানে না। চাকরি করলেও মা দৌড়াতে দৌড়াতে আসে, হয়তো খুব ভালো নির্ভর লোকের ওপর রেখে যান। হ্যাঁ, তো সেই জন্য মানে বাবা মা বৃদ্ধাশ্রম এটাতে কিছুতেই মানা যায় না। তবে হ্যাঁ, যাদের কেউ নেই বা অনেকে আছে সংসারে থাকতে চান না, অ্যাডজাস্ট করে মানে স্বেচ্ছায় যেতে চায়, তারা ওখানে গেলেই ভালো থাকবে তারা মনে করেন, সেটা আলাদা কথা। কিন্তু কোনো বাবা মাকে একটা সংসার থেকে বৃদ্ধাশ্রমে দেয়া আসাটা উচিত নয়, কেননা ছোটবেলায় যেমন বাবা মারাও ছেলে মেয়েদের নিয়ে অনেক সাফার করে, সেরকম বয়স্ক মানুষদের নিয়েও একটু সাফার করতে হয়, কিন্তু অবশ্যই বাবা মা বাড়িতে।
2: বেশ, অনেক ধন্যবাদ, আমাদের সময় খুব কম, আমরা পরবর্তী হোয়াটসঅ্যাপ গুলো।
3: উত্তর বাঙালি থেকে সুভাষ চক্রবর্তী লিখছেন, বার্ধক্য দশায় মানুষ জীবনের দ্বিতীয় শৈশবে উপনীত হয়। প্রথম শৈশবে দেখভাল করার মতো বাবা মা এবং আরও অনেকেই থাকে, কিন্তু দ্বিতীয় শৈশবকালে দেখভাল করার প্রয়োজন হলেও সবসময় সন্তান সন্ততিদের কাছে পাওয়া যায় না। অনেক সময় বৃদ্ধ বাবা মাকে বোঝার মতো মনে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে মা বাবার যত্ন নিতে চাইলেও ছেলে মেয়েদের পক্ষে সময় দেওয়া সম্ভব হয় না। এমন সব পরিস্থিতিতে দ্বিতীয় শৈশব অতিবাহিত করার জন্য বৃদ্ধ বৃদ্ধাদের কাছে বৃদ্ধাশ্রম নামক ঠিকানাটি নিরাপদ আশ্রয় হয়। তাই বলতেই হয় বৃদ্ধাশ্রম একটি ইতিবাচক সুব্যবস্থা, লিখছেন উত্তর বাঙালি থেকে সুভাষ চক্রবর্তী।
2: পরবর্তী হোয়াটসঅ্যাপে আমরা চলে যাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন যে আর যে কল্পলাল দাদা এবং আর যে সুদীপ্ত দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বর্তমান কর্মব্যস্ত পরিবারে প্রবীণরা কিন্তু শান্তিতে নেই, অনেকেই একাকিত্বে ভোগেন, ডাকলে কেউ সাড়া দেয় না,

কাছে আসতে চায় না, সবারই হাতে ওই মুঠোফোন। বার্ধক্যের সেরা মুকুট হলো প্রজ্ঞা। প্রবীণদের এমন একটি শান্ত পরিবেশ প্রয়োজন যেখানে তারা এই প্রজ্ঞা চর্চার এবং বিশ্রামের উপযুক্ত সুযোগ পান, সেটা হলো বৃদ্ধাশ্রম। সেখানে সমবয়সীদের সঙ্গে সময় কাটানো এবং মন খুলে কথা বলার মাধ্যমেই একাকিত্ব দূর করা হয়। আর এখন তো বয়স্কদের জন্য সুষম খাওয়া দাওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি নানান সুবিধে থাকে। তাই আমি মনে করি বৃদ্ধাশ্রম একটি ইতিবাচক ব্যবস্থা। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

0: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: গোল্ডে সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
1: নমস্কার। শরীর মন আর আত্মার এক অপূর্ব সমন্বয়ের নাম হচ্ছে যোগ। আজকে এর আমাদের এই ব্যস্ত জীবনে, যেখানে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, যেখানে নিজের সঙ্গে সময় কাটানোর এতটুকু সময় নেই, সেখানে নিজেকে একটু সময় দেওয়ার, নিজেকে চিনে নেওয়ার এই প্রাচীন পদ্ধতি আমাদের বলা যায় নতুন করে বাঁচতে শেখায়। আজকের অনুষ্ঠান তাই নেই। আজকের অনুষ্ঠানে আমরা জানব যোগ নিয়ে, মনোযোগ নিয়ে এবং অবশ্যই ধ্যান নিয়ে।
2: একেবারেই। আসলে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করে, এবং সেটা জানেন অবশ্যই, যোগ বা যোগা যাই বলি না কেন। আমরা সদ্য পার করে এসেছি একটি বিশেষ দিন, 21 জুন বিশ্ব যোগ দিবস, এবং এই যোগ দিবসকে মনে রেখে আজকে সঙ্গে স্পেশালিস্টে আজ এমন একজনকে পেয়েছি যিনি কিন্তু আধুনিক জীবনের যে চাপ, অনিয়মিত জীবনযাপনের কারণে যে মানসিক উদ্বেগ, তার থেকে মুক্তি পাওয়ানোর একটা প্রচেষ্টা তো অবশ্যই করবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যোগ শিক্ষক বরুণ দেব মণ্ডল। আপনাকে আমরা অনেক অনেক স্বাগত জানাই, কিন্তু তার আগে অবশ্যই যেটা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দেওয়ার আছে, কারণ আমাদের শ্রোতাদেরও কিন্তু এই যোগ নিয়ে নানান রকম কৌতূহল, নানান প্রশ্ন, নানান সমস্যা তো আছেই, সেই সমস্যার নিরসনের একটা প্রচেষ্টা অবশ্যই আজকের এই অনুষ্ঠানে আমরা চালানোর চেষ্টা করব।
1: তো
2: যে মাধ্যমে আসবেন আমাদের শ্রোতারা, সেই মাধ্যমগুলো একবার জেনে নিই।
1: আমাদের ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 0332248 8085, রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903050992 এই নাম্বার, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনার প্রশ্ন, আপনার জিজ্ঞাসা আপনি পাঠাতে পারেন। আমাদের সঙ্গে আজকের স্পেশালিস্ট তার উত্তর দেবেন
2: একদম।
1: আর স্টুডিও প্রান্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত,
2: আমি কল্পলাল, আর আমাদের সঙ্গে রয়েছেন আরও একবার জানিয়ে দিই যোগ শিক্ষক বরুণ দেব মণ্ডল। আপনাকে আমাদের
3: নমস্কার।
2: নমস্কার, স্বাগত।
3: নমস্কার।
2: আর শুরুতেই যেটা আমাদের একদম কমন প্রশ্ন, এই যোগ বিষয়টাকে নিয়ে যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, তারপরে এক এক করে আমরা বাকি প্রশ্নে আসব।
3: শুরুতেই বলি, যোগ যদি এক কথায় বলি আমরা, তাহলে বলতে হয় চিত্তবৃত্তি নিরোধা, মানে মনকে শান্ত করা, সেটাই হলো এক কথায় যোগ। তো আপনি বিভিন্নভাবে নিজের মনকে শান্ত করতে পারেন। আজকের ব্যস্ততম জীবনে আমরা কিছু আসনা, কিছু প্রাণায়ামা, কিছু মেডিটেশন করে নিজের মনকে পুরোপুরি শান্ত করতে পারি। এটাই আমাদের যোগের লক্ষ্য, নিজের মনকে শান্ত করা।
2: তো এই যোগ আপনি বললেন, প্রাণায়ামের কথা বললেন, কিছু যোগ সাধনার কথা বললেন, তো একটু শুরুতে বলবেন যে আমাদের একদম যারা বিষয়টা সম্পর্কে অতটা অবহিত নয়, যোগ বিষয়টা, তাদেরকে এই যোগা বা যোগ যেটা বলছি, তাদের এর মধ্যে আমরা কী করে নিয়ে আসতে পারবো এই বিষয়টার মধ্যে, মানে কী কীভাবে তাদের মোটিভেট করতে পারি আমরা।
3: প্রথমে বলে দিই, যোগ মানে শুধুমাত্র কিন্তু আসনা নয়, রাইট? আসনা শুধুমাত্র ওয়েস্টার্ন কনসেপ্ট, যোগ মানে আসানা। যদি যোগা পুরোপুরি জানতে হয় তাহলে বুঝতে হবে যোগার 8টা স্টেজ রয়েছে, এক এক করে বলি আমি। প্রথমে হলো ইয়াম, তারপরে নিয়ম, আসানা, প্রত্যাহারা, ধারণা, ধ্যান আর সমাধি। তো আমরা ইয়াম থেকে শুরু করি, শেষ পর্যন্ত সমাধি পর্যন্ত পৌঁছাই, এটাই হলো যোগের মূল লক্ষ্য, নিজের মনকে পুরোপুরি শান্ত করা, থটলেস মাইন্ড হিসেবে বসে থাকা।
1: আচ্ছা, এই যে যোগ ব্যায়াম আর সাধারণ ব্যায়াম দুটো সম্পর্কে, মানে নাম আমরা শুনেছি, তো এই যোগ ব্যায়াম আর সাধারণ ব্যায়াম, এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে?
3: দেখুন, যেমন আমি প্রথমেই বললাম, যোগার 8টা স্টেজ রয়েছে, ইয়াম, নিয়ম, আসানা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যান, সমাধি। এটাকে একসাথে আপনি বলতে পারেন যোগ ব্যায়াম, রাইট? যেখানে যোগও রয়েছে, ব্যায়ামও রয়েছে। যেখানে আপনি শুধু বলবেন সাধারণ ব্যায়াম, শুধু এখানে শুধু ব্যায়ামটাই থাকবে, তার কোনো ইয়াম নিয়ম নেই, তার শুধুমাত্র পশ্চাদি রয়েছে, মেডিটেশন আর এইসবও নেই। সো যদি আসন বলেন, সেটা শুধুমাত্র আসনা, একটা পার্ট যোগার, যেমন বললাম আমি 8টা পার্ট, তার মধ্যে একটা পার্ট হলো আসন।
2: আচ্ছা আচ্ছা, যোগের তো বিভিন্ন রকম ধরন আছে আমরা জানি, যোগ, রাজযোগ, বা আপনি একটু আগে বললেন প্রাণায়ামের কথা, তো সেগুলো সম্পর্কে যদি একটু আমাদের

0: সচেতন করেন যে বিষয়টা কি?
1: প্রথমে আমি বললাম, যোগ হলো চিত্তবৃত্তি নিরোধা, মানে নিজের মনকে পুরোপুরি শান্ত করা। তো আমরা নিজের মনকে চারভাবে শান্ত করতে পারি বেসিক্যালি। প্রথম যেটা, সেটা হলো কর্মযোগ, রাইট? কর্মযোগে আমরা পুরোপুরি ডিভোটি হই টুয়ার্ডস কর্ম, মানে যে যে যে কাজই করছে সেখানে যখন পুরোপুরি মন দিয়ে করবে, সেটাই তার কাছে কর্মযোগ। মানে ধরুন আমরা কোনো বাসন মাছি, বাড়ি কোনো কাজ করছি, যখন পুরোপুরি সেই কাজে ঢুকে যাবো, আমরা পুরোপুরি নিজের মনকে শান্ত করে নিতে পারি, রাইট?
2: সেটা হচ্ছে কর্মযোগ।
1: একদমই তাই, কর্মের মাধ্যম দিয়ে নিজের মনকে পুরোপুরি শান্ত করে নেওয়া, রাইট? সেকেন্ড হলো ভক্তিযোগ। ভক্তিযোগে আপনি কোনো ভগবানকে মেনে নিতে পারেন, আপনি কোনো পাথর বা কোনো মূর্তি যেখানেই বা কোনো মানুষ, তাকে আপনি পুরোপুরি ভগবান মেনে নিয়ে পুরোপুরি নিজেকে ডিভোট করে দিতে পারেন। সেখানে গিয়ে আপনার মনকে শান্তি খুঁজে পাবেন, মন পুরোপুরি শান্ত হয়ে যাবে, সেটা হলো ভক্তিযোগ, রাইট? রামকৃষ্ণদেব হলো ভক্তিযোগের সবচেয়ে বড় উদাহরণ, মীরাবাঈ, এরা হলো উদাহরণ ভক্তিযোগের, রাইট? নাম সংকীর্তন, পদাবলী, এগুলো ভক্তিযোগেরই বিভিন্ন পার্ট, রাইট? তারপর হলো জ্ঞান জানানো যোগ বা জ্ঞানযোগ। জ্ঞানযোগে আমরা বেদ, বেদান্ত, বিভিন্ন পুস্তক যখন পড়বো, আমরা নিজের মনকে পুরোপুরি জানতে শিখবো, তখন নিজের মনকে পুরোপুরি শান্ত করতে পারি, দ্যাট ইজ জানানো যোগ। দেখ, শেষে যেটা আছে সেটা হলো রাজযোগ, যেটা স্বামী বিবেকানন্দ করতেন, আমরা করছি। রাজযোগে আমরা কিছু আসন থাকে আর প্রাণায়াম থাকে আর মেডিটেশন থাকে। রাজযোগের একটা পার্ট হলো ক্রিয়াযোগ, যেটা আমরা করি।
2: আচ্ছা
0: আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে বোধ হয় 2248-8085 কোন শ্রোতা রয়েছেন, অনেক প্রশ্ন জানি আছে, আপনারা আসুন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন যোগ শিক্ষক বরুণ দেব মন্ডল,
2: সরাসরি দেখে নিচ্ছি।
0: নমস্কার।
2: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
3: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: হ্যাঁ বলুন অনিমেষ দা।
3: আমার তিনটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যারা প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি কি যোগ এবং কি কি ব্যায়াম করলে তাদের সুগারটা নিয়ন্ত্রণে থাকবে, এটা যদি একটু আলোচনা করেন তো ভালো হয়। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে ব্যাধিগ্রস্ত প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে কোন যোগ ব্যায়ামটা হলে তারা রোগের উপশমে সক্ষম হবেন। আর তৃতীয় হচ্ছে, যে জ্ঞান যোগের কথা বললেন, এখন অনেক PDF ফরম্যাটে বইপত্র পাওয়া যায়, এই PDF ফরম্যাটের বইগুলো পড়লে তাতে জ্ঞানযোগ কতখানি সম্ভব হবে? নমস্কার।
0: বেশ, শুনতে থাকুন অনিমেষ বাবু, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
1: ওকে, প্রথমে বলে দিই অনিশবাবুকে, আপনি যে প্রি ডায়াবেটিকের কথা বললেন, প্রি ডায়াবেটিকে মোটামুটি আমরা সমস্ত রকমের ব্যায়ামই করতে পারি। শুরুতে একটু হালকা পশ্চ দিয়ে শুরু করুন, যেমন পশ্চিম উত্তানাসনা, জানুশীর্ষাসনা, এই পশ্চগুলো আপনি শুরু করতে পারেন। তারপর একটু কঠিনের দিকে, যেমন উষ্ট্রাসন, শশাঙ্গাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন, এগুলো করলে আপনি উপকার পাবেন।
0: আচ্ছা, আর আর সেকেন্ড যে প্রশ্নটা ছিল ওনার,
1: সেকেন্ড প্রশ্ন হচ্ছিল যে মারাত্মক কোনো ব্যাধি থেকে উনি উপকৃত হবেন কিনা। দেখুন, আপনাকে প্রথমে তো মারাত্মক কোনো ব্যাধির জন্য ডাক্তারের পরামর্শ নিতেই হবে, সেটা সবার আগে। তারপর যোগের দ্বারা পসিবল না এমন কোনো কথা নেই, সমস্ত রকম রোগের প্রতিষেধক যোগে রয়েছে। সেটা বিভিন্ন কী স্পেসিফিক্যালি আপনার প্রবলেম রয়েছে তার উপর ভিত্তি করে ডিপেন্ড করছে আপনি কোন রকম পশ্চাৎ করছেন। আর তৃতীয় প্রশ্ন যেটা করলেন আপনি, রাজযোগের কথা, যে PDF বই পড়ে আপনি পারবেন কিনা, দেখুন বই তো বই, আপনি হাতে নিয়ে পড়ুন আর PDF ফর্মে পড়ুন, পড়া বড় কথা, পড়ুন, জানুন, শিখুন, আর যত বেশি নলেজ নেবেন তত বেশি এটা আপনি জানতে পারবেন।
0: বেশ বেশ, আচ্ছা, আমাদের টেলিফোনের পাশাপাশি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে, আমাদের এই মুহূর্তে FM গোল্ডের ফেসবুক পেজেও কিন্তু এই অনুষ্ঠানের সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। যেখানে লাইভ সম্প্রচার হচ্ছে তার নিচে কমেন্ট সেকশনেও কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি করে নিতে পারেন, অবশ্যই নাম লোকেশনটা জানাতে কিন্তু ভুলবেন না।
2: আচ্ছা, একটা প্রশ্ন ইতিমধ্যেই এসেছে, মনীষা মণ্ডল নিমতা থেকে প্রশ্ন করেছেন, নিয়মিত যোগব্যায়াম করলে শারীরিকভাবে কী কী উপকার পাওয়া যায় যদি একটু সহজ করে আমাদের বলেন, কারণ আমরা এই সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নই।
1: ওকে, প্রথমে বলে দিন, নিয়মিত যোগচর্চা যদি করছেন আপনি, সবার আগে যেটা হবে, আপনার স্পাইন ফ্লেক্সিবল হবে। সো আমরা জানি আমাদের যার স্পাইন যত বেশি ফ্লেক্সিবল তার আয়ু তত কম, রাইট? তো আপনাকে যদি নিজে আয়ু কম দিকে রাখতেই হয়, আপনাকে ব্যায়াম করতেই হবে, আপনার স্পাইনকে নরম রাখতেই হবে, নিয়মিত প্র্যাকটিস করুন, স্পাইন নরম রাখুন।
0: আচ্ছা, দীপক কর্মকার হাবড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছে, লিখেছেন, মানসিক চাপ বা উদ্বেগ কমাতে যোগ কতটা কার্যকর?
1: একদমই তাই। দেখুন, মানসিক চাপ আর উদ্বেগ কমাতে যেটা প্রথমেই বললাম আমি, ইয়াম আর নিয়াম, রাইট? ইয়াম হলো মিথ্যা না কথা না বলা, চুরি না করা, লোভ না করা, এগুলো আপনাকে একটু সংযত করতে হয়। নিয়ম হলো সময় মতো ঘুম থেকে ওঠা, সময় মতো ঘুমোতে চলে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো নিয়মের পার্ট পড়ে। তারপরে আসে আসানা, প্রাণায়াম। সো এইগুলো যখন আপনি ফলো করবেন একটু একটু করে, আপনার লাইফ প্রথমে একটু ছকে আসতে শুরু করবে, রাইট? যখন লাইফ ছকে আসতে শুরু করবে,

0: তখন আপনি সমস্ত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ডিল করতে শিখবেন আরও ভালো মতো করে, রাইট? আর যখন আপনি নিয়মিত যোগা করবেন, মানে আপনি আসনা করছেন, প্রাণায়াম করছেন, মেডিটেশন করছেন, মন একই শান্ত হবে, মাথা এমনিতেই শান্ত হবে।
1: আচ্ছা, 2248-8085 একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি
2: কে রয়েছেন। নমস্কার, সঙ্গে ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আরও একবার দেখে নিই, টেলিফোনের আলো কিন্তু ব্লিঙ্ক করছে। কেউ রয়েছেন কি আমাদের সঙ্গে 2248-8085-এ? নমস্কার
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আরেকবার বলুন, আপনার ভীষণ অস্পষ্ট লাগছে কথাটা। আচ্ছা ঠিক আছে, আপনি কি, আপনার কথা বোঝা যাচ্ছে না, তবে লাস্ট প্রশ্নটা বোঝা গেল, পদ্মাসনের উপকারিতাটা উনি জানতে চাইছেন, শুনতে থাকুন আপনি।
0: দেখুন, পদ্মাসনের একদম শুরুর পশ্চান আমাদের যোগার, পদ্মাসনে যখন বসবেন আপনি, আপনার স্পাইন একদম স্ট্রেট থাকবে, পশ্চার কারেক্ট থাকবে, আপনার হাঁটু শক্ত হবে, আপনার টেলবোন থেকে আর আপনার যে পেলভিক মাসল আছে, পেলভিক মাসলও চাপ পড়বে। তো বডি যখন স্ট্রেটভাবে বসবেন, আপনি পদ্মাসনে বসবেন, তখন আপনার পুরো বডিতে একসাথে কাজ করবে।
1: আচ্ছা, একটা ব্যাপার দেখেছি আমরা যে পদ্মাসন করতে গেলে অনেক সময় দুটো হাঁটু, মানে একটা হাঁটু একটু উঁচু হয়ে থাকে, এটা জেনারেলি দেখা যায়। তা সেটা কি অতিরিক্ত চাপ দিয়ে দুটোকে ব্যালেন্স করতে হয়, না করতে করতে ওটা আস্তে আস্তে ওই স্বাভাবিক, মানে যেটা নিয়ম সেই অনুযায়ী হয়ে যায়?
0: একদমই, পদ্মাসনে যখন আপনি বসবেন বছর পর বছর, তখন তো হাঁটু একটু করে চাপ হবেই। শুধু আমি বলে দেবো, পদ্মাসনে যখন আপনারা বসবেন, আপনারা চেষ্টা করবেন, মানে আমাদের স্পাইন তার তলায় একদম স্যাক্রাম জয়েন্ট, যেখানে আমাদের স্পাইন আমাদের হিপ জয়েন্টের সাথে লেগে থাকে, যেটা হলো স্যাক্রাম রিজিয়ন। সো আমরা যখন বসি, আমরা সবসময় স্যাক্রামে বসি, এই জন্য কি আমাদের পিঠ একটু গোল হয়ে যায়, রাইট? তো আমরা যেখানেই বসি, মাটিতে বসি, চেয়ারে বসি, বাইকে, যেখানেই বসি, আমরা কখনো আমাদের স্যাক্রামে চাপ দিই না। তো আমরা কী করি, যখন বসি স্যাক্রামটা একটু তুলে নিই, তুলে নিয়ে আমরা থাইয়ের উপর প্রেশার দিয়ে বসি, তাহলে বডি একদম স্ট্রেট থাকে। তো চেষ্টা করবেন যখন পদ্মাসনে কেউ বসবে, থাইয়ের উপর বডির প্রেশার নিয়ে স্পাইন স্ট্রেট রেখে বসে আমরা ঘন্টা পর ঘন্টা বুঝতে পারি, এতে বডি অ্যালাইনমেন্টও কারেক্ট হবে।
2: আচ্ছা, বেশ। আচ্ছা, একটা জিনিস, যে বর্তমান যে ব্যস্ত জীবন আর কি, প্রত্যেকেই তো ভীষণ ব্যস্ত ব্যস্ত শিডিউল, নানান রকম কাজকর্মের মধ্যে মানুষ থাকছে, তো সেই ব্যস্ত জীবনে এই যোগ কতটা গুরুত্বপূর্ণ?
0: দেখুন, ব্যস্ত জীবনে যোগ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন আমাদের বডিকে সুস্থ রাখতে হয়, রাইট? সো যে বডিকে সুস্থ রাখতে হলে আমাদের যোগ প্রতিদিন করতেই হবে, রাইট? আপনি চেষ্টা করুন যখন ঘুম থেকে সকালবেলা উঠছেন, যদি ভীষণই ব্যস্ত হয় জীবন, সকালে বিছানাতেই করে নেওয়ার চেষ্টা করুন। কিছু কিছু পশ্চাৎ রয়েছে যেগুলো বিছানায় বসেই আমরা করতে পারি, রাইট? যেমন পশ্চিমোত্তান আসনা, সেগুলো বিছানায় বসেই করা যায়, জানুশীর্ষা আসনা, অর্ধমশ্চন্দ্র আসনা, এগুলো বিছানায় বসে আমরা করে নিতে পারি, উষ্ট্রাসনা, ধনুরাসনা, ভুজঙ্গাসনা, সালভাসনা, দেন সর্বাঙ্গাসনা। সো চেষ্টা করুন, যদি খুবই ব্যস্ত থাকছেন, তাহলে সকালে যখন বেরোচ্ছেন বাড়ি থেকে, বিছানায় করে নিন, না হলে ম্যাট, না হলে ব্রাশের পর ম্যাট পেতে 10 মিনিট সময় দিন, 10 থেকে 15 মিনিট ব্যস্ততম জীবনে যোগের পেছনে দিলে পরে আপনার নিশ্চয়ই সুস্থ থাকবেন।
2: আচ্ছা আচ্ছা, এই যে প্রাণায়াম বিষয়টা আপনি একদম শুরুতে বলেছিলেন, প্রাণায়াম করার নর্মালি আমরা দেখি সবাই ওই পদ্মাসনে বা একটা নির্দিষ্টভাবে পিঠ, মানে যেটা আমরা দেখি আর কি, একদম শির দ্বারা সোজা রেখে ওই নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ার বিষয়টা থাকে প্রাণায়াম করার ক্ষেত্রে, সেটা কি দাঁড়িয়ে করা যায় প্রাণায়ামটা?
0: প্রাণায়াম আমরা দাঁড়িয়ে না করাটাই বাঞ্ছনীয়। আমরা প্রাণায়াম সবাই বসেই করি, যোগ মুদ্রাতে বসে প্রাণায়াম করি, মানে প্রাণায়াম এরকম না যে আপনি ঘুরতে ফিরতে সবসময় করে নেন, সেটা হয় না, রাইট? যেরকম প্রথমেই বললাম আমি, যোগের যে পার্টগুলো রয়েছে, বারবার আমি একই কথা বলছি, ইয়াম, নিয়ম, আসনা, প্রাণায়ামা, রাইট? তো যম নিয়ম আপনাকে পালন করতেই হবে, আসনা ভালো মতো শিখতে হবে, তারপরে আপনি প্রাণায়াম করতে পারেন। শুরুতে আপনি প্রাণায়াম করলে আপনি পাবেন, ফল তো পাবেনই, বাট সেরকমভাবে পাওয়া যাবে না যতটা দরকার। তো প্রাণায়ামে অলওয়েজ মেডিটেশন পোজে বসুন, মুদ্রায় হাত নিন, অ্যান্ড প্রাণায়াম করুন।
1: আমার পরিচিত একজনের থেকে শুনলাম, সে নিজে প্রাণায়াম করতো, কোনো এক জায়গায় হয়তো একটা ভোকেশনাল ট্রেনিং নিয়েছিল, এবং তারপর সে প্রাণায়াম করতো, তারপর তার কিছু একটা সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, ডক্টরের কাছে যায়, এবং সেখানে তাকে স্ট্রিক্টলি বলেছে না এখন প্রাণায়াম করা যাবে না। এইরকম কি কোনো ব্যাপার থাকে, বিষয় থাকে?
0: একদমই তাই। দেখুন, প্রাণায়াম যেমন বললাম আমি, আপনাকে আসনায় প্রক্ত হতে হবে, তারপর আপনি প্রাণায়াম করতে পারেন, রাইট? সো প্রাণায়ামে কিছু প্রাণায়াম রয়েছে ভীষণই পাওয়ারফুল, রাইট। আসানা যখন বক্তব্য না হবেন আপনি, সেগুলো প্রাণায়ামগুলো করা উচিত নয়। প্রাণায়াম করতে হলে অলওয়েজ একটা ভালো গুরুর সাহায্য নিন, গুরু ছাড়া প্রাণায়াম কখনো করা উচিত না। যেমন ধরুন অনুলোম বিলোম, আমরা যে নাক দিয়ে ইনহেল করছি অ্যান্ড অপর নাক দিয়ে এক্সেল করছি, রাইট। এইবার যখন ইনহেল আর এক্সেল করছি, আমাদের একটা সান নস্ট্রিল একটা মুন নস্ট্রিল, মানে আমাদের শরীরে তো একটা দিয়ে যখন আমরা ব্রিথ করি আমাদের বডি গরম হয়, যখন এক্সেল করি বডি ঠান্ডা হয়, রাইট। এবার অনুলোম বিলোমে একদিকে যখন আমরা ব্রিথ করছেন, সেটা যদি

0: 6 সেকেন্ড বা 7 সেকেন্ড 8 সেকেন্ডে ব্রিথ করছেন, আবার ছাড়ার সময় সেটা স্লো হয়ে 4 সেকেন্ড হয়ে গেল, তাহলে টাইমটা মিসম্যাচ করলো, পড়ে গেল, রাইট? তো আমাদের ইনহেলটা যত সময় হতে হবে, এক্সহেলটা তত সময় হতে হবে, তাহলে প্রাণায়াম কাজ করবে, রাইট? এই যে ইকুয়েশনগুলো, এগুলো যদি ঠিকমতো বসাতে না পারি আমরা, তখন আমাদের বডিতে ক্ষতির বের বেশি দেখা যায়, যেমন চোখের জ্যোতি চলে যেতে পারে, স্মৃতিভ্রম হতে পারে, মেমোরি লস হতে পারে, এগুলো প্রাণায়ামের ক্ষতিকর দিক।
1: আচ্ছা, এটাকে একটু এক্সপ্লেইন করুন, এই যে ইনহেল করবার জন্য আমরা কতটা টাইম নেব, সেটাকে আবার যখন ছাড়বো সেটার জন্য কতটা টাইম বা কতক্ষণ ধরে রাখবো, একটু যদি আমাদের প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখান।
0: যতগুলো প্রাণায়াম রয়েছে, প্রত্যেকটা প্রাণায়ামেরই আলাদা আলাদা সিকোয়েন্স রয়েছে, ব্রিদিং এর ব্রিদিং প্যাটার্ন আলাদা। যেমন কপালভাতিতে আমরা ইনহেল করি না, শুধু এক্সহেলে ফোকাস করি,
1: সেটা কিরকম একটা দেখান।
0: যেমন ধরুন আমরা চোখ বন্ধ করে করি পুরোটাই, আপনাকে কি করতে হবে, যখন কপালভাতি করি আমরা পেটের চারপাশের মাসলটা পুরো টানতে হয়, সঙ্গে পেলভিক মাসলটা টানতে হয়, রাইট? ডায়াফ্রাম, যেটা আমাদের হার্ট, আমাদের ফুসফুস আর পেটের মাঝখানে রয়েছে, ডায়াফ্রামকে চাপ দিতে হয়। তো আমরা একটা মুদ্রায় হাত নিই, পদ্মাসনে বসি, অ্যান্ড চোখ বন্ধ করে আমরা এক্সহেল করি, রাইট? এটাও সিকোয়েন্সে বাঁধা, মানে আপনাকে ধরুন আপনি সেকেন্ডে একটা করে এক্সেল করবেন, সেকেন্ডে এক্সেল একটা করে এক্সেল করে 2 মিনিট, মানে 120 সেকেন্ড, আমরা 2 মিনিটে 120টা এক্সেল করি।
1: আচ্ছা, মানে এই যে আমরা ছাড়ছি শ্বাসটা, সেটাকে আমি মানে সেটা কত
0: না, এটা কোনো সময়ের সিকোয়েন্স না, এটা প্রেশারের উপর, মানে আপনি কত জোরে পেটটা টানছেন, রাইট? আপনার ব্রিদিংটা কত কুইক আপনি বের করছেন।
2: আচ্ছা, তার মানে টানছে কি আমি নাক দিয়ে
0: না, এই এই এই ইয়েতে যেমন এক্সেল নেই, ইনহেল নেই, যখন যখন আমরা এক্সেল করছি, করে যখন পেটটা আমরা হালকা করে ছেড়ে দিচ্ছি, তখন বডি নিজে থেকে ইনহেল করে নিচ্ছে, রাইট? তো এটা ইনহেলের ওপর না, এটা পুরো এক্সেলের ওপর। যখন প্রাণায়াম করি, এক্সেল করে দিই আমরা, তো আমাদের কার্বন ডাইঅক্সাইড পুরো বডি থেকে বেরিয়ে যায়, বডিতে অক্সিজেন পরিমাণ বেড়ে যায়। এটা হলো প্রাণায়াম না, এই কপালভাতির কাজ। এরকমভাবে প্রতিটা যে ব্রিদিং প্যাটার্ন, প্রতিটা যে শ্বাসের কাজ, প্রতিটা ব্রিদিং প্যাটার্ন আলাদা, রাইট? সো আপনাকে জানতে হবে কোনটা আপনার জন্য দরকার, কোনটা আপনার জন্য কাজ করবে, আর সেটা কখন করতে হবে। এবং প্রাণায়াম এমনও নয় যে আপনি আজকে সকালে করে নিলেন, কালকে বিকেলে করে নিলেন, সেটা কখনোই হয় না। প্রাণায়াম অলওয়েজ একটাই সময় হওয়া উচিত, মানে আপনি সকালে করছেন তো সকালে একটাই টাইমে করতে হবে,
2: 24 ঘন্টার গ্যাপিংটা
0: বলতে পারেন। আর আমরা একটাই সময় করি, যেমন ওষুধ, যখন ডাক্তাররা বলে একটাই সময় খান, রাইট? তো প্রাণায়ামে এরকমই, আপনাকে প্রতিদিন একই সময় করতে হবে। সো বেশি ভালো একটা গুরুর সাহায্য নিন প্রাণায়াম করুন, একা একা প্রাণায়াম করা একদম ঠিক না।
1: তাহলে সেক্ষেত্রে একজন যখন আপনার কাছে যাচ্ছে, আপনাদের কাছে মানে এই বিষয়টা নিয়ে যোগার জন্য, তখন কি তার পুরো হিস্ট্রি জেনে তারপরে তার উপর ট্রিটমেন্টটা চালানো
0: বলতে পারেন আপনি? আমরা প্রাণায়াম দেওয়ার আগে তাকে আমরা পশ্বাস শেখাই, যেমন আমাদের থার্ড আসনা, থার্ড হলো আসনা, মানে ইয়াম নিয়ম আসনা। তো আসনায় ভালো মতো রক্ত না হলে প্রাণায়াম ধরা উচিত নয়। তো আমরা আসনায় তাকে ভালো মতো রক্ত করি আগে, তার স্পাইনটাকে আমরা সোজা করি, যাতে প্রাণায়াম বসে তার স্পাইনটা স্ট্রেট হয়, তারপর আমরা তাকে প্রাণায়াম দিই।
2: আচ্ছা, একটু দেখে নি, 2248-8085-এ কে রয়েছেন?
3: নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
3: আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছি।
1: হ্যাঁ শুভ্রা জি, বলুন।
3: আমার হাঁটুতে না ব্যথা খুব, মানে হাঁটুটা আমি ভাঁজ করতে পারি না, মানে বসার সময় আমার কোনো উঁচুতে কিছুতে বসতে হয়, নিচে একদম পা ভাঁজ করে বসতে পারি না। তার জন্য আমার কোন আসনটা হলে খুব ভালো হবে আর কি, উপযোগী হবে, সেটাই জানতে চাইছি।
1: বেশ, শুনতে থাকুন শুভ্রাদি, আমরা এক্সপার্টের কাছে চলে যাচ্ছি আপনার প্রশ্ন নিয়ে।
0: ম্যাম ভীষণই ভালো প্রশ্ন করেছেন, ওনার হাঁটুতে ব্যথা রয়েছে। হাঁটুতে ব্যথাটি আপনি সোজা পা রেখে কিছু পশ্বাস করতে পারেন, যেগুলো পশ্চিম উত্তানাসনা রয়েছে, জানুশীর্ষ আসনার বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে, সেগুলো আপনি করতে পারেন। হাঁটুতে প্রেশার পড়ছে এমন কোনো পশ্বাস আপনার করা ঠিক নয়। সঙ্গে আপনি যেগুলো করতে পারেন, ভুজঙ্গাসনা, দেন ধনুরাসনাটা যদি আপনার হাঁটু পারমিশন করে তাহলে আপনি করতে পারেন। সো বেসিক্যালি আপনি যেগুলো করতে পারবেন, খুব হালকা হালকা আসুন সেগুলো আপনি করুন, আর সঙ্গে দেখুন আপনার বডিতে ভিটামিন ডি কী রয়েছে। ভিটামিন ডি যদি বডিতে কমে যায়, আপনার হাঁটু ব্যথা কিছুতেই কমবে না, সেটা আর্থ্রাইটিস দিকে চলে যেতে পারে।
1: আচ্ছা, তার জন্য বোধহয় আরো এক্সপার্টের ওনার
0: একদমই ডাক্তারের পরামর্শ নিন, ভিটামিন ডি চেক করুন।
1: আচ্ছা, আমাদের ফেসবুক পেজেও প্রশ্ন এসেছে, দীপক চক্রবর্তী লিখেছেন, যে সাথে আছি কথা বলছি দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, যাই হোক, প্রশ্ন করছে একজন মানুষের কত ঘন্টা ব্যায়াম করা দরকার আর খাওয়া দাওয়া কেমন করতে হবে?
0: ওকে, খুবই ভালো প্রশ্ন। দেখুন, আমরা যে প্যাটার্নে প্র্যাকটিস করি, আমরা সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করি 1 ঘন্টা করে। আমরা বিশ্বাস করি যখনই আপনি কোনো প্র্যাকটিস করছেন বা কোনো এক্সারসাইজ করছেন, তার 70% হওয়া উচিত রেস্ট, 30% এক্সারসাইজ। তো দিনে 1 ঘন্টা ইজ এনাফ যোগা যদি আপনি করছেন তবে।
1: আচ্ছা আচ্ছা
2: আচ্ছা, এরপরে কে প্রশ্ন করেছেন, যাদবেন্দ্র পণ্ডা, তিনি জানতে চেয়েছেন যে মনকে শান্ত রাখার জন্য মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ নিয়ে কিছু জানতে চাই।
1: আরো একটা
2: প্রশ্ন রয়েছে, হাঁটুর ব্যথা ও কোমরের ব্যথার জন্য কি যোগ করা উচিত?
0: মহর্ষি পাতাঞ্জলির যে অষ্টাঙ্গা যোগ, যেটা আমি প্রথমেই শুরুতেই আমরা দর্শকদের বলেছি, সেটা হলো যম, নিয়ম, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধ্যান, ধারণা, সমাধি। তো আমরা যম থেকে শুরু করে সমাধি পর্যন্ত যাই, সেটাই হলো অষ্টাঙ্গ যোগ, মানে আপনাকে আটটা স্টেজই পালন করতে হয়।
1: আচ্ছা,
0: আর হাঁটু ব্যথার জন্য আমি বলছি
2: হাঁটু আর কোমর,
0: একদমই হাঁটু আর কোমরের জন্য আগে দেখুন আপনার বডিতে ভিটামিন ডি কেলে পেলে রয়েছে, ডাক্তারের পরামর্শ নিন, আগে ভিটামিন ডি টেস্ট করুন, তারপরে যদি আপনার বডিতে ভিটামিন ডি খুব কমে গিয়ে থাকে তাহলে আপনি ভিটামিনটা একটু বাড়িয়ে নিয়ে আসুন, তারপরে প্র্যাকটিস শুরু করুন।
1: বেশ,
2: আজকাল একটা জিনিস খুব দেখা যাচ্ছে, বেশ কিছু স্কুলের ক্ষেত্রে তারা জুম্বা করাচ্ছে, এই করাচ্ছে, ওই করাচ্ছে, অনেক কিছু এই ব্যাপারগুলো ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি, কিন্তু যোগাসন ছোট ছোট শিশুদের ক্ষেত্রে প্রাইমারি সেকশনে কতটা জরুরি?
0: ওকে, ছোটদের জন্য আমরা 5 বছর বয়স থেকে যোগা শুরু করতে পারে যে কেউ, কেননা 5 বছরের আগে বডি এতটাই নরম থাকে যে বডি ওভারফ্লেক্স হতে পারে। আর আপনারা প্রথমেই যেটা বললেন যে বিভিন্ন কন্ট্রাকশন, যেটা আমি প্রথম থেকে একটু ক্লিয়ার করে বলি, যোগা আর কন্ট্রাকশন এর মধ্যে পার্থক্য করেছে, যেটা আপনি বলতে পারেন সার্কাস, রাইট? সার্কাসেও যেগুলো করা হয়, যোগাতেও আপনি সেগুলোই দেখতে পাবেন, রাইট? এবার সার্কাসে করা হয় লোককে বেশি দেখানোর জন্যে, যখন আপনি লোককে বেশি দেখাতে যাবেন তখন বডি ওভারফ্লেক্স হবে, সেটা বুড়ো বয়সে ক্ষতি হয়। আমরা যোগা করি বডিকে সুস্থ রাখার জন্য, তো বডিকে আমরা কখনো ওভারফ্লেক্স করি না, কোনো হাড়কে আমরা অত্যাধিক বাঁকাই না কোনো দিকেই,
1: রাইট?
0: এটা হলো যোগা। তো আগে যেটা ছিল সার্কাস, তারপরে সেটা কোনো এক সময় গিয়ে নাম চেঞ্জ হয়ে জিমন্যাস্টিকে ঢুকে যায়, সেটা এখন সেটা শুরু হয়েছে কন্ট্রাকশন। তো কন্ট্রাক্ট যোগা, কন্ট্রাক্ট ডান্স, যেটা আমরা বাচ্চাদের দেখছি আজকাল বিভিন্ন রিয়েলিটি শোতে, ডান্স কোর্স অ্যান্ড বলসের যোগা, সেটা কন্ট্রাক্ট যোগা, মানে কন্ট্রাকশন, ওটা কিন্তু যোগা নয়।
1: আচ্ছা, প্রভাতি ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছে, বয়স 59 বছর, লিখেছে অস্টিওআর্থারাইটিস এবং কোলেস্টেরল কমাতে কি যোগব্যায়াম করা উচিত?
0: একদমই, দেখুন আপনার বয়সটা যতটা হয়েছে ম্যামের, সেক্ষেত্রে ওনাকে যেটা করতে পারেন যোগা থেরাপি, মানে আমরা যেরকম নর্মাল লোকের যেরকম প্র্যাকটিস করছি ভীষণ কঠিন কঠিন আসন, সেটা ওনার পক্ষে করা পসিবল নয়। তো ওনাকে শুরু করতে হবে কিছু থেরাপি দিয়ে, সেটা হতে পারে ধরুন কিছু যেটা শুয়ে করি আমরা, বেসিক্যালি আমরা ম্যাটের উপর শুয়ে করি, যেমন পশ্চিমোত্তানাসনা তার মধ্যে রয়েছে, রাইট, জানুসীসনা তার মধ্যে রয়েছে, পবন মুক্তাসনা তার মধ্যে রয়েছে। সো এইগুলো কি হয়, ভীষণ ভীষণ ছোটো ছোটো পশর, যেখান থেকে ম্যাম শুরু করতে পারেন, তারপর ধীরে ধীরে এক্সপার্ট গাইডেন্সের সাথে উনি কঠিন কঠিন ব্যায়াম করতে পারেন।
1: আচ্ছা, একটা কথা একটু বলি, আমাদের যে একটু আগে আমরা বললাম যে আমাদের এই ব্যস্ত জীবনে যোগা একটা ভীষণ ভাইটাল ব্যাপার, কিন্তু ওই যে ব্যস্ততার কারণে হয়তো আমরা করে উঠতে পারি না, ধরুন আমি অফিসে বসে আছি, একটু অবসর পেলাম, তো সেই সময় এমন কিছু জেস্টার পোস্টার, মানে এমন কিছু ব্যায়ামের কথা একটুখানি আপনি বলুন যেটা অন্তত করলে সাময়িক একটু ভালো থাকা যায় বা রিলিফ পাওয়া যায়, বা একটা দীর্ঘ সময় ধরেও রিলিফ থাকার ব্যবস্থা, সেটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেন। যে ধরুন আপনি এই অবস্থায় বসে আছেন বা আমরা বসে আছি, তখন হাতটা এমন করতে পারি বা নিঃশ্বাসটাকে এমনভাবে নিয়ে যোগার খানিকটা দিক আমরা মেনটেন করতে পারি।
0: একদমই তাই, দেখুন যেমন আমরা বসে আছি অফিসে, যারা বসে আছি, আমি প্রথমেই বললাম আমাদের সিটিং পশ্চার অলওয়েজ কারেক্ট হওয়া উচিত যেখানে আমরা বসে আছি। সো আমাদের পুরো বডি ওয়েট থাকতে হবে আমাদের থায়ের ওপর, পেলভিক বোনটা উঠে থাকবে মাটি থেকে, টেল বোনটা মাটি থেকে উঠে থাকবে, তাহলে আমাদের স্পাইন অলওয়েজ স্ট্রেট থাকবে।
1: সেটা একটুখানি দেখিয়ে দিন।
0: একদমই, দেখুন আমি বসে আছি, আমি যদি কারেক্ট পশ্চারে বসি তাহলে আমার পুরো বডিটা চলে আসবে থায়ের ওপর, পুরো বডি ওয়েট, আর টেল বোনটা মাটি থেকে তুলে নেবো, স্পাইনটা স্ট্রেট করে নেবো। এইবার এটা হলো আমাদের রিপ কেজ, রাইট? তো রিপ কেজের তলায় দুটো বোন আছে যেগুলোকে বলে ফ্লোটিং বোন, মানে রিপ কেজের তলায় এরমভাবে আটকে আছে, যেগুলো রিপ কেজের সাথে লেগে নেই, ফ্লোটিং বোন বলে এগুলোকে আমরা। সো আমরা যদি গোল হয়ে বসি এরমভাবে যে কোনো জায়গাতে গোল হয়ে বসি, তাহলে আমাদের যে ফ্লোটিং বোন দুটো আছে ওগুলো কি হয়, ভেতর থেকে মুড়ে যেতে থাকে ডে বাই ডে। এবার ধরুন শোল্ডারে বসে আছি, আমরা যদি গোল হয়ে বসি, আমাদের শোল্ডার দুটো সামনের দিকে ঝুঁকে যেতে থাকে, তখন আমাদের লাংসের ক্যাপাসিটিটা কমে যেতে থাকে, মানে আমাদের যে ব্রিদিং পাওয়ারটা সেটা ধীরে ধীরে কমে যেতে থাকে। এইবার খালি আমি একটা কথা বলে দিই, আমরা আজকের লাইফস্টাইলে আমাদের শুধুমাত্র 30% লাংস ইউজ করি, মানে ছোট ছোট ব্রিদ, যার ব্রিদ যত বড় তার আয়ু তত বেশি। তো আপনাকে কি করতে হবে, ফুল লাংস ব্রিথ করতে হবে, লাংসের কোনো কোনো পর্যন্ত ব্রিথ যাওয়া উচিত। একদম, যখন যখন ইনহেল করবেন চেষ্টা করুন লম্বা ইনহেল করতে, মানে ইনহেল এরকম হবে যেন রিপকেজ আপনার ফুলে ইনহেলের সাথে, এটা হলো প্রপার ইনহেলেশন, মানে আপনার রিপকেজ আপনার বডির সাথে ফুলবে। রিপকেজ যদি না ফুলছে তার মানে আপনার শুধু লাংসই কাজ করছে, আপনার বডি ঠিক মতো কাজ করছে না, রাইট? এইবার আপনি যখন যেটা বলছি আমরা সিটিং পশ্চারে, সিটিং পশ্চারে যখন পশ্চারের পুরো বডি ওয়েটটা আমরা থায় নিয়ে আসবো, টেল বোনটাকে তুলে দেবো, স্পাইনটা স্ট্রেট হয়ে যাবে, তখন কি হবে, শোল্ডারটা একটু বাইরের দিকে মুড়ে যাবে আর আমাদের ফ্লোটিং বোনটা সেটাও একটু বাইরের দিকে মুড়ে যাবে, আমাদের লাংস বেশি জায়গা পাবে। সো চেষ্টা করুন স্পাইন স্ট্রেট রেখে লম্বা লম্বা ব্রিথ নিতে, ফুল লাংস ব্রিথ নিতে। আর যেটা আপনি বলছেন পশ্চার, পশ্চার জন্য আমরা কী করতে পারি, অফিসে বসে আছি আমার সামনে যাই থাকে কোনো বেল্ট থাকলো বা কোনো কিছু থাকলো, বা বাড়িতে বসে আছি আমরা কোনো টাওয়েল থাকলো বা গামছা থাকলো, আমি কী করতে পারি, দুটো হাত দিয়ে টাওয়েলটাকে এরকম জড়িয়ে ধরতে পারি, ধরে এটাকে আমরা নেবো স্ট্রেট ওপরে, ঘোরাবো আমরা পেছন দিকের দিকে, একদম স্ট্রেট হাত রেখে ঘোড়া বাবার সামনের দিকে স্ট্রেট হাত রেখে, যাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে আজকের লাইফ স্টাইলে ফ্রোজেন শোল্ডার সব থেকে বড়
1: মানে আছে, আমাদেরও আছে,
0: একদমই তাই। তো আমরা যেটা করতে, ধরুন আমি অফিসে বসে কিছু পাচ্ছি না, তারই

0: করলাম, তো তারটাকে আমরা ধরবো একটু লম্বা করে, লম্বা করে সামনে থেকে পেছন দিকে ঘোরাবো, পেছন থেকে সামনে দিকে ঘোরাবো। এতে এটা হলো রামবান, মানে আপনার ফ্রোজেন শোল্ডারের। এতে এটা যদি আপনি প্র্যাকটিস করেন, দু মাসের মাথায় আপনার ফ্রোজেন শোল্ডার ধীরে ধীরে কমে যাবে। এবার ধরুন আপনি এতটা বেল্ট নিয়েছেন, যেটা নিয়ে আপনি পেছনে করছেন সামনে করছেন, এটা হয়ে গেল, তখন চেষ্টা করুন বেল্টটাকে আরেকটা রাউন্ড করে ছোটো করার একটু। তো যত বেশি ছোটো হবে ধীরে ধীরে বেল্ট, আপনার পেন তত ধীরে ধীরে কমবে, আপনার শোল্ডারও ধীরে ধীরে কমে যাবে ব্যথা।
1: আচ্ছা আচ্ছা, পারমিতা ব্যানার্জি জানতে চেয়েছেন মেডিটেশন কতক্ষণ করা দরকার, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য কোন আসন করা দরকার, দুটো প্রশ্ন করেছেন।
0: ওকে, দেখুন মেডিটেশন যখন আপনি করছেন, চেষ্টা করুন আর্লি মর্নিং দিকে করে নিতে, বা একটু একটু গভীর রাতের দিকে, বা একটু সন্ধ্যার পরের দিকে করতে, যাতে এনভায়রনমেন্ট একটু শান্ত হয়। চেষ্টা করুন সকালে উঠে করে নিতে, কেন মাথা তখন খালি থাকে, তো সেই সময় সময়টা বেশি পাওয়া যায়। চেষ্টা করুন ঘুম থেকে উঠে ব্রাশ করে এক ঘন্টা সময় নিজেকে দেবার, প্রত্যেককেই বলছি আমি, এক ঘন্টা সময়ের মধ্যে কিছুটা আপনি করুন যোগা, কিছুটা আপনি করুন প্রাণায়ামা, মানে আসানা, কিছুটা করুন প্রাণায়ামা, কিছুটা করুন মেডিটেশন।
1: মেডিটেশন মোটামুটি কতক্ষণ করা দরকার,
0: ডিপেন্ড করছে আপনার আপনি কতটা বসতে চাইছেন, রাইট? এবারে যেমন দেখুন, প্রথমে আমি বললাম যে যোগ হলো চিত্তবৃত্তি নিরোধা। এবার আমরা যে বারবার বলছি অফিসে যাচ্ছি যোগের টাইম পাচ্ছি না, বা কাজে রয়েছে যোগের টাইম পাচ্ছি, আপনি যখন অফিসে রয়েছেন তখন আপনি যোগা করছেন, সেটা কর্মযোগা, সেটাও কাইন্ড অফ যোগা, সেটাও আপনার মনকে শান্ত করতে পারে, রাইট? যখন আপনি পুরোপুরি ডিভোটি হবেন, চেষ্টা করুন যে কাজ যখন করছেন পুরোপুরি ডিভোটি হয়ে করতে, দ্যাট ইজ যেটা কর্মযোগ করছেন, এই ভক্তিযোগ করছেন, বা জ্ঞানযোগ করছেন, বা ক্রিয়াযোগ করছেন। আজকের লাইফস্টাইলে যেটা প্রবলেম হচ্ছে, আমরা এই চারটে জায়গা থেকে হারিয়ে অন্য জায়গায় ঝুঁকে যাই, রাইট?
2: আচ্ছা, আমরা একটুখানি কাটবো, কারণ আমাদের এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে 9:59 হয়ে 23 সেকেন্ড। আমাদের যারা রেডিওর বন্ধু, যারা টিউন করেছেন 100.1 MHz AIR FM গোল্ড, তারা কিন্তু সাময়িক একটু বিরতি নেবেন, কারণ 10 মিনিটের একটা সংবাদ বিরতি আছে। কিন্তু যারা আমাদের সঙ্গে ফেসবুক পেজে আছেন, মানে যারা লাইভ সম্প্রচার দেখছেন, তাদের জন্য আমরা এই পুরো সময়টাতে আছি। আপাতত আমরা রেডিওর বন্ধুদের জন্য বলছি একটু সাময়িক বিরতিতে যাব, 10 মিনিটের একটা সংবাদ বিরতি।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস এন গ্রিয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুডামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শারদদত্ত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে। ডগ স্কোয়াড ও হোমিসাইড JCB দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে, নির্মীয়মান এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাঁদের খুঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে AR ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য AR ট্রেডার্সকে বরাদ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইন গ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলাপ আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড NIPCO প্রকল্প প্রধান জানিয়েছেন, কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকায় NIPCO কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপুটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশকে জানা গেছে, 13 নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং 713A জাতীয় সড়কের পুটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে

মানে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজ মাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার তিনটি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে 37 নম্বর জাতীয় সড়ক ইম্ফল জিরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাইং থানার অন্তর্গত শিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে ঘটনায় গ্রেপ্তার 3। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার ও তার দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলেও পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে।
2: ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আমি কল্পলাল, আর আমার সঙ্গে
3: আমি সুদীপ্ত।
2: আর অবশ্যই আপনারা আছেন আমাদের সঙ্গে 100.1 মেগাহার্টজ এআইআর এফএম গোল্ডে। আজ আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট যোগ শিক্ষক বরুণদেব মণ্ডলকে। আপনাদের অনেক প্রশ্ন আছে, টেলিফোনে চলে আসতে পারেন। 2248-8085 এই হচ্ছে টেলিফোন নাম্বার, যেখানে সরাসরি আপনি কিন্তু কথা বলতে পারেন আমাদের স্পেশালিস্টের সঙ্গে। এছাড়াও 9903-05-992 আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন নিয়ে আসতেই পারেন। এছাড়া আমাদের ফেসবুক লাইভ যেখানে হচ্ছে, সেখানেও কিন্তু কমেন্ট সেকশানে আপনাদের প্রশ্ন থাকতেই পারে। সুতরাং এতগুলো মাধ্যম যখন রয়েছে, আপনারা অবশ্যই আসবেন আমাদের আজকে যিনি স্পেশালিস্ট আছেন তার কাছে।
3: এই মুহূর্তে একজন রয়েছেন আমাদের ফোন লাইনে, একটু দেখে নি
2: কে রয়েছেন। নমস্কার।
4: হ্যালো।
2: হ্যাঁ, কে বলছেন?
3: কে বলছেন?
4: হ্যাঁ হ্যাঁ, হ্যালো দাদা, আমি পায়েল বলছি, বেলকরিয়া থেকে।
2: হ্যাঁ পায়েল বল।
4: আমার যে প্রশ্নটা ছিল, বলছি আমি টেনশন কমানোর জন্য একটা ব্রিদিং প্রসেস রয়েছে না, তো সেইটা কতটা কার্যকরী আর সেটা কতটুক টাইম ধরে আমাদের করতে হবে এটা বলবো। আর তার সাথে কি আমাদের খাবারটা একটু রেস্ট্রিকশন থাকা দরকার, মানে অতিরিক্ত তেল মশলা খাবো না, এরকম কোনো ব্যাপার আছে কি? মানে টেনশন কমানোর জন্য এই ব্যায়ামটা জিজ্ঞাসা করবো এটাই।
2: টেনশন কমানোর জন্য একটা শ্বাস প্রশ্বাসের একটা জায়গা আমরাও শুনে এসেছি, তো আমিও মানে এটা আমাদেরও ব্যক্তিগতভাবে একটু জানতে ইচ্ছে করছে, এবং সেটা যদি একটু প্র্যাকটিক্যালি আপনি দেখিয়ে দেন যে কিভাবে শ্বাসটা নেব বা কিভাবে ছাড়বো টেনশন মুক্ত হওয়ার জন্য।
5: টেনশন মুক্ত হওয়ার জন্য আমরা যেটা সবথেকে বেশি করে থাকি সেটা হলো অনুলোম বিলোম, রাইট? অনুলোম বিলোমটা আপনি খুব ইজিলি করতে পারেন। আপনি কি করতে হবে, একটা বুড়ো আঙুল দিয়ে আপনাকে নাকটা চাপতে হবে, আর দুটো আঙুল দিয়ে আপনাকে টাপতে হবে নাক, রাইট? আপনার হাত এরকম থাকবে। তো শুরুতে আমরা কি করি, একটা ইনহেল করি, রাইট, এইভাবে, তারপর নাকটা চেপে আমরা এক্সহেল করি, তারপর এই নাক দিয়ে আবার ইনহেল হবে, সো এই প্রসেসটা আপনি কন্টিনিউ করতে পারেন 5-7 মিনিট।
3: মানে ডান হাত আর বাঁ হাত, মানে ডান দিক
5: ডান নস্ট্রিল, না ডান নস্ট্রিল আর বাঁ নস্ট্রিল,
3: ইনহেল করছি আর ইনহেল করছি,
5: আপনি ইনহেল করছেন একটা দিয়ে, দেন এক্সহেল করছেন একটা দিয়ে।
2: মানে প্রথমে আমি যে চাপ দিচ্ছি সেটা হচ্ছে ডান দিকটা,
5: হ্যাঁ রাইট,
2: ডান দিকটা দিয়ে বুড়ো আঙ্গুলটা দিয়ে চাপ দিচ্ছি,
5: বাঁ দিক দিয়ে আপনি শ্বাস নিচ্ছেন,
3: বাঁ দিক দিয়ে শ্বাস নিলাম,
2: হ্যাঁ,
5: আবার এই নাকটা চেপে আমরা এক্সেল করবো এই পাশ দিয়ে, আবার 4 সেকেন্ড। তো এটা কাউন্টে হতে হবে, ধরুন 4 সেকেন্ড আপনি ইনহেল এক্সেল, 4 সেকেন্ড হতে হবে।
2: 10 সেকেন্ডে
5: করলো তাহলে এই নাক দিয়ে 10 সেকেন্ডই করতে হবে, মানে যতটা ইনহেল হবে যে টাইমটা সেই টাইমটাই এক্সেল হবে।
2: আঙ্গুলের যে বিষয়টা দেখালেন সেটা ধরুন বুড়ো আঙ্গুল দিয়ে দেখালেন একটা দিয়ে চাপ দিয়ে, আর নিচের
5: দুটো আঙুল,
2: সেটা যদি এই দুটো আঙুল দিয়ে করা,
5: সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হতে পারে বিষয়টা। এটা খুব ইজি হয় যেহেতু এই দুটো আঙুল কাছে চলে আসে।
2: আচ্ছা আচ্ছা, মানে ওটা করতে পারে কেউ,
5: কিন্তু কমপ্লিকেটেড, বাট বাইদা ইয়া আমরা এইভাবেই করি।
3: বেশ, আর উনি খাওয়ার ব্যাপারে যেটা জানতে চাইছিলেন,
5: একদমই দেখুন খাওয়ার ব্যাপারটা যদি আমরা বৈদিক থেকে দেখি বা যোগ থেকে দেখি, তাহলে খাওয়া হলো 3 রকমের হয়, রাইট? সাত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। সাত্বিক খাবার যেগুলো একদম প্রসেস ফুড নয়, মানে সেগুলোর মধ্যে হচ্ছে ভাত, ডাল, দেন এগুলো হলো যেগুলো শস্য জাতীয় খাবার, সেগুলো সাত্বিক খাবার, মানে পিওরেস্ট ফর্মের খাবার। দেন রাজসিক খাবার হলো প্রসেস ফুড, মানে যেখানে একটুখানি প্রসেস হয়ে যাচ্ছে, যেমন যেমন ব্রেড, ব্রেড একটা রাজসিক খাবার। আর একটা হলো তামসিক খাবার, যেখানে মাছ মাংস চলে আসতে পারে, এবার প্রসেস কোল্ড ড্রিঙ্ক চলে আসতে পারে,
3: বিরিয়ানি
5: চলে আসতে পারে, যেগুলো আলট্রা প্রসেস ফুড বা ভীষণ কমপ্লেক্স ফুড। সো আমরা চেষ্টা করি অলওয়েজ মানে সাত্বিক খাবার খাবার, কারণ আমাদের বলা হয় আমাদের পেট যা নেবে আপনার বডি তাই রিফ্লেক্ট করবে। তো আপনি যদি সাত্বিক খাবারের দিকে বেশি থাকেন, আপনার সাত্বিক লাইফস্টাইলের দিকে বেশি থাকবেন, তাহলে আপনার বডি সাত্বিকভাবে রিফ্লেক্ট করবে। তো যত বেশি তামসিক খাবার খাবেন তত বেশি ডিপ্রেশন অ্যাংজাইটি বেশি হবে।
2: আচ্ছা, একটা হোয়াটসঅ্যাপে প্রশ্ন অনেকক্ষণ আগেই করেছিল, লিখেছে, নমস্কার, আমার বয়স 60 বছর, খাটের রুগী। খাটের রুগীটা বিষয় বললাম, আমার মানে বেড রিডিং,
5: খাটের রুগী হতে পারে,
2: হার্ট বা খাটে হয়তো বেড রিডিং হতে পারে। আমার হার্টটা তাহলে হার্টের রোগী হবে, হার্ট লিখে আছে হার্টের রোগী, আমার একটা হার্টে ব্লকেজ আছে, প্রায় ৬ বছর চিকিৎসা চলছে, সুস্থ আছি, কলকাতার বড় সরকারি হাসপাতালে আমার চিকিৎসা চলছে, কি করলে, মানে ব্যায়ামের কথাই বলছেন, আমি আরো সুস্থ থাকবো এবং কি কি খাবার খাওয়া দরকার দয়া করে জানাবেন। এই প্রসঙ্গে জানাই যে প্রতিদিন আধ ঘন্টা হাঁটার কথা ওনাকে ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন, এটা কি ঠিক? গোপাল মান্না উড়ুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন।
5: উনি ভীষণ ভালো প্রশ্ন করেছেন। উনি যেহেতু হার্টের পেশেন্ট, মানে হার্টের স্ট্রেন বসানো রয়েছে, ওনার ক্ষেত্রে কিছু হালকা হালকা ব্যায়াম আমরা করতে পারি, হালকা হালকা পশ্চ উনি করতে পারেন। সঙ্গে খাবার দাবার যেটা উনি বলেছেন, খাবার দাবার তো অলওয়েজ রিস্ট্রিক্ট রাখতেই হবে, অলওয়েজ যেটা বললাম সাত্বিক খাবারের দিকে একটু বেশি থাকুন, তামাসিক খাবার আছে সে খাবার একটু কম খান। আর ডাক্তারবাবু যেটা বলেছেন ওনার হাঁটার কথা, আমি অবশ্যই রেকমেন্ড করবো হাঁটুন, কারণ আমি যেটা প্রথমেই বললাম, আজকের দিনে যার শ্বাস যত বড়, মানে আমরা যত বড় ব্রিথ নেব তার আয়ু তত বেশি। যারা ধরুন হিমালয়ে বসে আছে বছরের পর বছর তপস্যা করছে, রাইট, তারা মিনিটে একটাই ব্রিথ করছে, মানে 30 সেকেন্ড ইনহেল 30 সেকেন্ডের এক্সেল, বা 15 সেকেন্ডের ইনহেল 15 সেকেন্ডের এক্সেল। তো যার শ্বাস যত বেশি তার আয়ু তত বেশি। হাঁটুন, কার্ডিও করুন, লাংস সতেজ রাখুন।
3: বেশ, শুভ্রদীপা সিনহা উনি জানতে চাইছেন, পেটে আলসার থাকলে কি পেটের ব্যায়াম করা যায়?
5: পেটে আলসার থাকলে ডাক্তার পরামর্শ নিন, বাট ব্যায়াম করা যায় শুধু যদি সেটা কারো যদি হার্নিয়া বা সেই টাইপের কোনো সমস্যা থাকে, তাছাড়া সমস্ত রোগেতেই পশ্চগুলো করা যায়।
2: আচ্ছা, একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসছে, লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, বলছেন ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা এবং ওই

0: মুহূর্তের সময়কাল কত এই বিষয়ে একটু আলোচনা করতে
1: হবে। দেখুন, ব্রহ্ম মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেটা মানি সেটা ভোর 4টে থেকে শুরু হয়, রাইট? তো আমাদের পুরো 12-24 ঘন্টা লাইফ সাইকেলকে 3 ঘন্টা 3 ঘন্টা করে ভাগ করা, সেটাই ব্রহ্ম মুহূর্তটা হলো ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত,
2: 3:24
1: এইভাবে, রাইট? এভাবে ভাগ করা। তো ব্রহ্মমুহূর্ত সে সকাল 3টে থেকে শুরু হয়, 3:30 থেকে শুরু হয়, দেন সেটা চলে। ব্রহ্মমুহূর্ত ভীষণই ভালো, যারা যৌগিক লাইফস্টাইল ফলো করছেন তারা ব্রহ্মমুহূর্তেই জেগে ওঠেন, বাট যারা নর্মাল আমরা রয়েছি সংসারে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমাদের কাজের জন্য বা অন্য কোনো কারণের জন্যে। সো আর আমাদের যে বৈদিক কালচার সেখানে আমাদের জীবনকে ভাগ করে দিয়েছে 4টে ভাগে, রাইট? যেখানে আপনার রয়েছে শৈশব, রাইট, দেন বাল্যবস্থা, দেন আপনার সংসার, দেন বানপ্রস্থ, দেন সন্ন্যাস। তো বানপ্রস্থ সন্ন্যাসে গিয়ে আপনাকে এগুলো অবশ্যই মানতে হবে, বাট এখন যখন সংসারে আমরা রয়েছি আমাদের সাংসারিক ধর্ম পালন করতে হবে।
2: বেশ বেশ, ফোনে একজন রয়েছে, একটু দেখে নি,
0: দেখে নি কে রয়েছেন। নমস্কার, 2248-8085।
2: নমস্কার, কে রয়েছেন?
3: আমি বিরন থেকে সমীরণ ম্যানার্জি বলছি।
0: বলুন সমীরণ বাবু।
3: আমি রেডিওটা একটু বন্ধ করব।
0: হ্যাঁ, আপনাদের রেডিও সেটটা প্রত্যেকে একটু বন্ধ করে তবে কথা বলতে আসুন, শুনতে পাবো।
3: আমি 2008 সাল থেকে যোগাসন করছি। আমি বজ্রাসনে বসতে পারি না।
0: আচ্ছা,
3: অন্য সব আসনই করি, ভুজঙ্গাসন, একটা পা উপরে তুলে নিচে বোটিং আসন সব রকমই করি, কিন্তু বজ্রাসনে আমি হাঁটুর উপরে ভর দিয়ে বসতে পারি না। কি করলে বজ্রাসনে বসা যাবে কিভাবে, এটা যদি কাইন্ডলি একটু বলেন তো আমার উপকার হয়।
0: বেশ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন।
1: বজ্রাসনে যখন আমরা বসছি, যখন হাঁটুতে পেন হচ্ছে, আমরা চেষ্টা করবো যেটা বোলস্টার মানে কোলবালিশ বলি আমরা, একটা কোলবালিশ সামনে দুটো হাঁটুর তলাতে নিয়ে নিতে, তাহলে হাঁটুগুলো মাটিতে ডিরেক্ট পড়বে না, বালিশের উপর হাঁটু পড়ছে, আর আমরা যেখানে বসবো গোড়ালির উপর সেইখানে একটা কোলবালিশ নিতে, মানে দুটো কোলবালিশ ব্যবহার করতে বলছি আমি, একটা হাঁটুর তলাতে, একটা হিপের তলাতে, তাহলে বজ্রাসনে বসাটা অনেক বেশি ইজি হবে।
0: মানে এটা কি মানে যারা পারছে না তাদের জন্য?
1: একদমই তাই, যারা পারছে না তাদের জন্য।
0: মানে এটা কি নর্মালি ধরুন এটা যে বলছেন একটা রিলিফ, মানে আমরা যখন বজ্রাসনে বসি খানিকক্ষণ বসার পরে একটু সত্যি হাঁটুর সামনে এটা ব্যথা করে, বা যে জায়গায় বসছি হিপ পোর্শনটা একটু ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আমরাও নিতে পারি, কিন্তু যতটা পারে সহ্য যতক্ষণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত কি নর্মালি বসবো?
1: না দেখুন, যোগাতে আমরা বডিকে কোনো পেইন দিই না, রাইট? প্রথম কথা হলো যোগা মন সুস্থ রাখার জায়গা আর শরীর সুস্থ রাখার জায়গা, সেখানে বডিকে আমরা কখনো পেইন দিই না। সো আমরা করি ধরুন একটা পশ্চার, যেমন ধরুন চক্রাসনা, আমি আসছি এই পশ্চাদে, চক্রাসনা যারা পারছে না, যারা পারছে তারা খুব ভালো, যারা পারছে না তাদের জন্য আমরা রিং ইউজ করি, যেটা যোগা রিং বলে, গোল রিং হয়, তারপর শুয়ে আমরা করি, রাইট? এবার যারা ধরুন রিং নিয়েও যারা পারছে না তাদের জন্য সেটা চেঞ্জ হয়ে যায় সেতু বান্ধা আসানা, মানে প্রতিটা পশ্চারই আলাদা আলাদা পশ্চার, অল্টারনেট পশ্চার রয়েছে। যেমন উনি বলছেন বজ্রাসনে উনি বসছেন, বজ্রাসনে বসে হাঁটুতে প্রচুর পেন হচ্ছে, বজ্রাসন যেভাবে বসছেন ওরকমভাবে টাওয়েল মানে বোলস্টার নিয়ে বা কোলবালিশ নিয়ে তো বসুনি, সঙ্গে আপনি করতে পারেন পাবন মুক্ত আসানা, সেটাই হবে শুয়ে, যেটা হাঁটু আপনার বুকে চলে আসবে।
2: বজ্রাসনের ক্ষেত্রে একটা ব্যাপার হয় যে অনেক সময় খেয়ে ভরপেট খেলাম, খেয়ে বজ্রাসনে বসলাম, সেক্ষেত্রে বলে যে হজমটা নাকি ডাইজেশনটা খুব ভালো হয়। এবং 2 নম্বর, অনেক রাস্তা ধরুন কেউ 1 মাইল হেঁটেছে, তারপর ফিরে এসে সে যদি বজ্রাসনে বসে পায়ে অদ্ভুত একটা মানে ফিলিং হয়, আরাম লাগে, সেটাও কিন্তু হয়। তা এই দুটোর ক্ষেত্রে এ দুটো কি করা যেতে পারে?
1: করা যেতে পারে, আমি যেটা বললাম যদি অসুবিধা হয় আপনি বলছেন আমরা কোলবালিশ নিন, কোলবালিশ নিয়ে পায়ের হাঁটুর তলায় একটা কোলবালিশ আর হিপের তলায় একটা কোলবালিশ নিয়ে বসে বজ্রাসন করুন। যদি ওই বজ্রাসনে বসতে না পারেন তাহলে বদ্ধকোণাসনায় বসুন, কোনো অসুবিধা নেই, আপনার অলমোস্ট সেম কাজই করবে, স্পাইন একদম স্ট্রেট থাকবে, খাওয়া আপনার ঠিকমতো হজম হবে। বজ্রাসনে আমরা বসতে বলি কেন না, বজ্রাসন এমন একটা পশ্চার যেখানে আপনি কোমর গোল হয়ে বসতেই পারবেন না, রাইট? মানে স্পাইন আপনাকে স্ট্রেট করতেই হবে, করতেই হবে বজ্রাসন এরকম। এইবার সেটা যদি আপনি বদ্ধকোণাসনে বসে স্পাইনটা স্ট্রেট করেন, মোরালেস সেম কাজ করবে।
0: আচ্ছা, এটা তো বলি নর্মালি আমরা শুনেছি খাওয়ার পরে বজ্রাসন করতে, যদি কেউ আগে করে তাহলে কি কোনো ক্ষতি হয়?
1: কোনো অসুবিধা নেই, খাওয়ার পরে বজ্রাসন এর জন্যই করতে পারে। দেখুন, আমরা অন্য কোনো পশ্চার খাবার মানে সলিড যদি খাই আমরা 1 ঘন্টা আগে খাই বা যোগা করার 1 ঘন্টা পরে খাই, বজ্রাসনে একটা এমন পশ্চার যেখানে আমরা বলি যে বজ্রাসনে বসো তাহলে তোমার স্পাইন স্ট্রেট থাকবে, স্পাইন স্ট্রেট থাকলে তোমার খাবারটা ইজিলি ধীরে ধীরে নিচের দিকে নামবে। এবার তোমার কেউ খেয়েই শুয়ে পড়লো, তার তো খাবারটা নিচের দিকে নামবেই না সামহাও, সো স্ট্রেট স্পাইনে বসলে খাবার ইজিলি নিচে নামবে।
0: আচ্ছা, যোগা করতে গিয়ে সাধারণত মানুষ কি কি ভুল করে, মানে যেটা আপনাদের সচেতন করে দেওয়া দরকার যে এই ভুলগুলো কিন্তু কমন ভুল এবং এটাই করে যোগা করতে গিয়ে?
1: একদমই, যোগা করতে গিয়ে প্রথম যে ভুলটা সব থেকে বেশি হয় সেটা হলো প্রাণায়ামের প্রথমেই করে নেওয়া, রাইট। তো প্রাণায়ামের শুরুর আগে একটু প্র্যাকটিস করুন, মানে আসনা করুন, এটা প্রথম। সেকেন্ডলি যেটা ভুলটা হয় সেটা হলো যোগা করতে গিয়ে অনেকে সার্কাস করে ফেলে, রাইট। তো সার্কাস আর যোগা কিন্তু দুটো কিন্তু এক নয়, এটা আপনাদের বুঝতেই হবে। সার্কাস পুরোপুরি লোককে দেখানোর জন্য লোকে করে, আর যোগা আমরা নিজেকে সুস্থ রাখার জন্য করি। আমরা নিজেকে সুস্থ রাখার জন্য যেটা করি, যতটা আমাদের দরকার ততটুকুই, তার থেকে বেশি একদমই নয়।
2: ফোনে একজন বন্ধু রয়েছেন, 2248-8085-এ
0: কেউ রয়েছেন। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
4: বলছি কি, আমি না ঘর একটা উঁচু ছিল, ওই জল পড়া ছিল, আর একটা ঘর নিচে ছিল। আমি ওই জলের উপর পা পিছলে ঘর নিচের ঘরে একদম মানে পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমার কোমরে ব্যথা লেগেছে, তা সেইতে কোমরে মাঝে মাঝে ব্যথা হয়, আর হাঁটুটা ব্যথা হয়। তা কি করলে মানে সারবে? আমি তো আসন তো আগে খুব করতাম, ডাক্তার এই আসনের লোক দেখে আমরা চার দিয়েছে, আর দুপুরবেলা 12:30-টার মধ্যে আমরা খেয়ে নিতাম, ওই 4 ঘন্টা পরে আমরা আসন করতাম, মানে আসন যেটা যেটা করতে হয় এরকম করতাম। কিন্তু আর হচ্ছে সন্ধ্যার সময় আমরা আসনটা করতাম 4-5 ঘন্টা তাপাত করে। তা বলছি ডাক্তারবাবু, আমার মানে কোন আসনটা করলে আমার কোমরে ব্যথা আর হাঁটু ব্যথাটা কম হবে, সেইটা আপনি আমাকে বললে ভালো হয়।
0: বেশ, শুনতে থাকুন, নিশ্চয়ই উত্তর পাবেন।
1: ওকে, প্রথমে আপনাকে বলে দিই, আপনি যেটা বলছেন আপনি পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আপনার কোমরে ব্যথা লেগেছে। পড়ে গিয়ে যদি কারো কোমরে কোনো ব্যথা লেগে থাকে বা হাড়িতে একটু ক্র্যাক এসে থাকে, সেটা 3 মাসের মধ্যে জোড়া লেগে যাবে, ঠিকমতো খাওয়া দাওয়া করলে 3 মাসের মধ্যে সেরে যায়। সো আপনি চেষ্টা করুন, ডাক্তার সাথে কনসাল্ট করে দেখুন ওই জায়গাটা আপনার কেমন রয়েছে, তারপর আপনি বসে বসে যে পশ্বাসগুলো, যেটা প্রথম বারবার আমি বলছি, পশ্চিমোত্তানা আসনা, জানুশীর্ষা আসনা, বদ্ধ কোণা আসনা, উপবিষ্ঠ কোণা আসনা, এই পশ্বাসগুলো করুন। সঙ্গে খেয়াল রাখুন আপনার ভিটামিন ডি বডিতে কী অবস্থায় রয়েছে, আর অস্টিওপোরোসিসের কোনো লক্ষণ আপনার বডিতে রয়েছে কিনা।
0: বেশ,
2: আচ্ছা, এরপর কে লিখছেন? কৃষাণু লিখছেন বারাসাত থেকে। উনি লিখছেন রিউমাটিক আর্থারাইটিসের উনি সমস্যা রয়েছে, ওনার কি কি যোগ উনি করতে পারেন,
1: একদমই। দেখুন, রিউমার আর্থারাইটিসে প্রথমেই আমি বারবার বলছি, ভিটামিন ডিটা খেয়াল করুন, ক্যালসিয়ামটা বডিতে ঠিক রাখুন। ডাক্তারবাবু যেহেতু বলে থাকেন হাঁটু গেড়ে মাটিতে বসতে না, সেক্ষেত্রে আপনার হাঁটু গেড়ে মাটিতে বসার কোনো দরকার নেই। আপনি পা স্ট্রেট করে যে পশ্বাসগুলো হয়, পশ্চিমোত্তানা আসনা, জানুশীর্ষাসনা, পশ্বাসগুলো করুন। বদ্ধ কোণ আসনা, উপবিষ্ট কোণ আসনা করতে পারেন আপনি, আপনি করতে পারেন ত্রিকোণ আসনা, পরিবর্তিত ত্রিকোণ আসনা, ওয়ারিয়ারের কিছু পশ্বাস আপনি করতে পারেন। সঙ্গে বেন্ডিংয়ের মধ্যে আপনি সেতুবন্ধনাসনা করুন, ভুজঙ্গাসনা করুন, ধনুরাসনা করুন। এই পশ্বাসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি উপকার পাবেন।
0: আচ্ছা আচ্ছা, আরও একটা প্রশ্ন আমাদের 2990305992-তে টেক্সট মেসেজ করেছেন, হাওড়া থেকে রঞ্জন লিখেছে, একঘেয়েমিতা কি যোগার দ্বারা কাটে?
1: একদমই, আপনি
0: একটু করে প্রশ্ন করেছেন,
1: বলছি উত্তরটা।
0: হ্যাঁ,
2: প্রশ্নটা পড়তে অনেক
0: সময় লাগলো আর কি।
1: একঘেয়েমি আপনার জীবনে আসছে কারণ আপনার কাছে নতুন কিছু করার নেই। সো যোগা শুরু করুন, দেখুন একঘেয়েমি একদমই কেটে যাবে, কারণ যোগা ভীষণ ইন্টারেস্টিং। প্রথমে এটা শুরু হবে বডি দিয়ে, মানে আপনার বডিতে একটু একটু করে ঢুকতে হবে, তারপরে যেটা চলে যাবে মাইন্ডে, দেন এটা শেষ হবে গিয়ে সোলে। তো বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিনটার কম্বিনেশন আপনি যখন বসাতে চাইবেন, আপনার কাছে প্রচুর টাস্ক থাকবে যে না এটা করতে হবে, এটা করতে হবে, তখন আপনার একঘেয়েমি একদমই কেটে যাবে।
0: আচ্ছা, আরও একটা প্রশ্ন, রুনা বসু বরানগর থেকে লিখেছেন যে, রাত্রিবেলা শোবার আগে কি করলে ভালো ঘুম হবে?
1: রাত্রিবেলা শোবার আগে একমাত্র যেটা করুন সেটা হলো শবাসনা। শবাসনা আমাদের বলা হয় যোগার সব থেকে ইজি পশ্চিম, মানে আপনাকে জাস্ট শুয়ে থাকতে হয়, মানে শুয়ে আপনাকে জাস্ট আমরা ডিকটেট করি শুয়ে থাকতে হয়, এটাই হলো শবাসনা। এবার শবাসনা অতটা ইজি নয় যতটা দেখে মনে হয় বা বলতে মনে হয়। শবাসনা হলো একটা স্টেট যেখানে আমরা ঘুম আর জেগে থাকার মাঝখানের একটা স্টেট, মানে কনসিয়াসনেস আর আনকনসিয়াসনেস মাঝখানের একটা স্টেট হলো শবাসনা। সো তারও টেকনিক রয়েছে যেখানে আমাদের বডি পুরো রিল্যাক্স করতে হয়, মাইন্ডটাকে পুরো রিল্যাক্স করতে হয়। আমরা যখন শুয়ে থাকি চোখ বন্ধ করে পুরো বডি ছেড়ে দিতে হয়, মানে কোনো রকম মুভমেন্ট যেন বডিতে না থাকে। তারপর ধীরে ধীরে মাইন্ডের থটসগুলো ছাড়তে হয়, ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করতে হয়, করে আমরা একটা এরকম স্টেটে যাই যেখানে জেগে থাকার ঘুমোর একটা মাঝের স্টেট, দ্যাট ইজ শবাসনা। এবার আপনি যখন শবাসনা প্র্যাকটিস করবেন, ঘুম আপনার এমনি চলে আসবে। বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে সাবাসনা প্র্যাকটিস করিয়েছেন, তো চেষ্টা করুন সেটা সেটাও আপনি শুনে সাবাসনা প্র্যাকটিস করতে পারেন।
0: উনি আরো একটা প্রশ্ন করেছেন, মানে রুনা বসু লিখেছেন যে মানসিক অসুখ কি যোগার দ্বারা ভালো হয়?
1: একদমই, যেটা আমি প্রথমেই বললাম বডি মাইন্ড এন্ড সোল তিনটার কম্বিনেশন হলো যোগা। তো শুরু হবে বডি থেকে, যাবে মাইন্ড দিয়ে অ্যান্ড সোল পর্যন্ত পৌঁছাবে, তাহলেই আপনার সমস্ত প্রবলেম একভাবে সলভ হবে।
0: আমাদের সঙ্গে কেউ রয়েছেন বোধ হয় 2248-8085-এ, কে রয়েছেন সরাসরি কথা বলবো।
2: নমস্কার।
5: নমস্কার,
2: কে বলছেন?
5: আমি ধুলাগড়ি ব্যানার্জি পোল থেকে বলছি, উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি।
2: হ্যাঁ বলুন।
5: বলছি ধরুন আমার বয়স তো হচ্ছে 63+, অর্থাৎ আমি কোনোদিনই যোগা বা ব্যায়াম এসব করিনি, কিন্তু বর্তমানে এর এত প্রচলন সকলেই করছে, সেই হিসেবে আমি যদি এখন করি আমি কি শারীরিক কোনো উপকারিতা পাবো, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি সকালে উঠি এক গ্লাস কুসুম কুসুম গরম জল খাই, আমি যদি যোগা শুরু করি তাহলে জলটা খেয়ে যোগা করবো না জলটা খাওয়ার পরে করবো? আমি এই দুটো প্রশ্ন আর কাছে।
0: বেশ বেশ, শুনতে থাকুন। দুটো প্রশ্ন রেখেছেন।
1: বয়স বেশি নিয়েও যোগা করা পসিবল, মানে এই বয়সে এসে যোগা করা পসিবল? যে আমি প্রথম থেকে বললাম কিছু ইজি ইজি পশ্চাদ দিয়ে শুরু করতে হবে, তারপরে উনি কঠিন পশ্চাদে যেতে পারেন, সেটা অলওয়েজ এক্সপার্ট পরামর্শ নিয়ে। আর বাকি যেটা উনি বলছেন জল খাওয়া, আমরা যদি লিকুইড খাই সেক্ষেত্রে আমাদের হাফ অ্যান আওয়ার আগে খেতে হয়, তো আমি ওনাকে সাজেস্ট করবো উনি হাফ অ্যান আওয়ার আগে জলটা খেয়ে নিন, হাফ অ্যান আওয়ার পর থেকে প্র্যাকটিসটা করুন।
0: আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপে আরও একটা প্রশ্ন এসেছে,
2: মনোজিৎ পাল উনি লিখছেন, নমস্কার, উই নো দ্যাট প্রাণায়াম কামস আফটার ইয়মা নিয়মা অ্যান্ড আসানা অ্যান্ড দ্যাট ইম্প্রপার প্র্যাকটিস মে হ্যাভ অ্যাডভার্স এফেক্টস, হাউএভার ইভেন সিম্পল অনুলোম বিলোম সিমস টু রিল্যাক্স দ্য মাইন্ড উইচ অ্যাপিয়ার্স ফার বেটার দেন স্মোকিং এভরি থ্রি আওয়ার্স, ইফ সাম ওয়ান রিপ্লেসেস স্মোকিং উইথ অনুলোম বিলোম উইদাউট স্ট্রিক্টলি ফলোয়িং অল দ্য ট্র্যাডিশনাল রুলস, could it still be harmful? জানতে চেয়েছেন, হ্যাঁ মনোজিৎ পাল, if someone replaces smoking with অনুলোম বিলোম without strictly following all the traditional rules, অন্যান্য রুলগুলো বাদ রেখে শুধু যদি অনুলোম বিলোম
1: করতে চাইছেন? একদমই তাই। আর আমরা প্রথমেই বলি, যেটা উনি প্রথমেই লিখে দিয়েছেন যে উনি জানেন যে ইয়াম নিয়ম আসনা প্রাণায়ামের পরে এটা আসে, প্রাণায়ামটা সবার শেষে আসে। সো হ্যাঁ, এইভাবেই প্র্যাকটিস অলওয়েজ ট্র্যাডিশনাল প্র্যাকটিস এইভাবেই হয়, ইয়াম নিয়ম আসনা অ্যান্ড প্রাণায়ামা। তো ওনাকে আমি বলবো আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর আমি বলবো স্মোকিংটা যদি পুরোপুরি ছাড়তে চান পুরো প্র্যাকটিসটা করুন, রাইট? পুরো প্র্যাকটিস যখন করবেন আপনার বডির প্রতি যত বেশি কনসিয়াসনেস তৈরি হবে স্মোকিং আপনার এক লাগলেই ছেড়ে যাবে।
0: আচ্ছা, মানে যোগার দ্বারা স্মোকিং ছেড়ে দেওয়াটাও সম্ভব?
1: একদমই পসিবল। যখন আপনি বডিকে জেনে যাবেন যে না বডি কি চাইছে আর বডির কি নিড, আপনি সেলফ অ্যাওয়্যার সেলফ কনসিয়াস হয়ে যাবেন, তখন এগুলো ছেড়ে যাবে।
0: আচ্ছা, এমন কিছু পদ্ধতি আপনি একটুখানি আমাদের প্র্যাকটিক্যালি বলবেন? আমাদের আসলে প্রতিনিয়তই আমরা যেটা ফেস করি রাস্তাঘাটে চলতে গেলে স্মোকারদের, মানে প্যাসিভ স্মোকার আমরা হয়ে যাচ্ছি, এত বেশি অ্যাক্টিভ স্মোকারদের
2: দৌড়াতে।
0: তো সেক্ষেত্রে এমন কিছু আপনি আমাদের টেকনিকের জায়গায় বলবেন যেটা করে হয়তো হয়তো আমাদের ইচ্ছে আছে ছাড়ার কিন্তু পারছি না ছাড়তে?
1: হ্যাঁ দেখুন, ডিপ ব্রিথ করুন, একটাই ইয়ে ডিপ ব্রিথ করুন। যখন আমরা স্মোক করি, মানে যখন কেউ স্মোক করে তখন সে শুধু কার্বনটা নিচ্ছে, সঙ্গে একটা গরমও নিচ্ছে, মানে ওই কার্বনটা বার্নিং কার্বন, মানে এরকম যে ঠান্ডা কার্বন আপনি নিচ্ছেন, বার্নিং কার্বন। বার্নিং কার্বন যখন আপনার বডিতে ঢুকবে, আপনার লাংসে ঢুকবে, আপনার লাংসও বার্ন করবে, মানে সেটা জ্বলন হয়, রাইট? তো যখন কনসিয়াস হবেন আপনি তখন এই জ্বলনগুলো আর এই কষ্টগুলো আপনি চাইবেন না, তখন এগুলো ধীরে ধীরে কমবে।
0: ডিপ ব্রিথ বলবে,
1: ডিপ ব্রিথ বলতে আপনি লম্বা ব্রিথ নিন, লাইক ইনহেল একদম লম্বা করুন। আমাদের যে কার্বনটা বডিতে ঢুকছে সেগুলো আমাদের স্যাকগুলোকে, মানে আমাদের লাংসের স্যাকগুলোকে ছোট করে দেয় সাইজে। যখন আপনি ডিপ ব্রিথ দেবেন সেই স্যাকগুলো মানে এক্সট্যান্ড হবে কমপ্লিট, যতটা দরকার ততটা ফর্মে যাবে ওরা, তাহলে কি হবে আপনার বডিতে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। এবার আমরা জানি স্মোকিং কার্বন মনোক্সাইড সবথেকে বেশি বডিতে ঢোকে, রাইট? তো কার্বন মনোক্সাইড গিয়ে বডির অক্সিজেন লেভেল সবথেকে বেশি কমিয়ে দেয়,
0: রাইট?
1: এই ডিপ ব্রিথ থেকে যেকোনো সময় ফিরতে বেশি টেনশন হচ্ছে ডিপ ব্রিথ করুন, দেখুন বডি কাম হয়ে যাবে, মাইন্ড কাম হয়ে যাবে। ডিপ ব্রিথ হলো কি? টুয়ার্ডস এ মেডিটেশন, যেটা আমরা কথা বলছিলাম মেডিটেশন। মেডিটেশনে যেতে হলে আপনাকে ব্রিদিংয়ের থ্রু যেতে হয়। মেডিটেশন আমি বলে দিই হালকা করে, মেডিটেশন দু রকমের হয়, একটা হয় সবিজ সমাধি, মানে মেডিটেশন বেসিক্যালি সমাধি, মানে থটলেস মাইন্ড, একটা সবিজ সমাধি, একটা হয় নির্বিজ সমাধি। সবিজ সমাধিতে আমরা যখন যাই, মানে সবিজ মেডিটেশন যখন আমরা যাই, তখন আমরা মন্ত্রা বা কোনো কারো কোনো ভগবানের নাম এইসব নিয়ে যখন আমরা মেডিটেশন করি সেটা হলো সবিজ সমাধি। আর নির্বিজ সমাধি হলো যখন আমরা কোনোরকম থটলেস মাইন্ড নিয়ে বসে থাকি, রাইট? সো আজকের দিনে বসে থটলেস মাইন্ড ভাবাটাই মানে যায় না, যে থটলেস মাইন্ড নিয়ে কেউ বসে থাকতে পারে। বাট সেখানে একটা প্র্যাকটিস রয়েছে যেটাকে বলে বিপাসনা মেডিটেশন প্র্যাকটিস। তো বিপাসনা মেডিটেশন হলো একটা 10 days মেডিটেশন প্র্যাকটিস, যেখানে কেউ যখন এই মেডিটেশন প্র্যাকটিসে যায় তখন তাকে 10 দিনের জন্য সব কিছু ছেড়ে যেতে হয়।
2: আচ্ছা,
1: মানে ওইখানে যখন যাবে কেউ তার থেকে তার ফোনটাও নিয়ে নেওয়া হয়। 10 দিন আপনাকে পুরো সাইলেন্সে সাইলেন্সে বসতে হয় ওখানে, ঘন্টার পর ঘন্টা, ভোর 4টে থেকে শুরু হয়, রাত্রি 9টা পর্যন্ত চলে সেশন। সারাদিন ওইভাবে বসিয়ে মেনটেন, ওরা এর মনে হয় আপনাকে বসে থাকবেন, আপনাকে শেখাবে ধীরে ধীরে যে থটলেস মাইন্ডে কী করে যেতে হয় থ্রু দ্য ব্রিদিং টেকনিক অ্যান্ড অন্যান্য টেকনিক দিয়ে। তো পুরোটা 10 দিনের কোর্স, 10 দিনের জন্য আমি শ্রোতা বন্ধুদের বলবো, 10 দিনের জন্য কখনোই সময় হলে আগে আসনটা শিখুন, একটু প্রাণায়াম শিখুন, তারপরে ধ্যান ধারণা সমাধিতে পৌঁছানোর জন্য।

0: বিপাসনা মেডিটেশনে যান। বিপাসনা মেডিটেশন হলো আমার লাইফে এক্সপ্লোর করা সব থেকে পিওরেস্ট ফর্ম অফ মেডিটেশন, যেখানে কোনো ডান নেই, কোনো বা নেই, কিছু নেই, পিওর মেডিটেশন। আর বেস্ট পার্ট, দর্শক বন্ধু যখন কোনো যাবেন বিপাসনা মেডিটেশন সেন্টারে, পুরোপুরি ফ্রি, মানে পুরোটা চ্যারিটি বেসিসে চলছে। আপনি যখন 10 দিনের জন্য যাবেন ওখানে আপনাদের কোনো টাকা পয়সা না হবে না।
1: আচ্ছা।
0: আর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সোদপুরে আমাদের ধাম্মা গঙ্গা বিপাসনা মেডিটেশন সেন্টার। তো দর্শক বন্ধু বলবো যান আপনারা, নিজেদের এক্সপ্লোর করুন, ইয়াম নিয়ম

0: কুসুম না মাল্লাম্বা পূর্ব বর্ধমান থেকে লিখেছে, বয়স 31, নিউরোলজি প্রবলেম কি যোগার দ্বারা কাটবে?
1: একদমই তাই। প্রথমে যেটা আমরা কথা বলছিলাম, আমাদের সমস্ত নার্ভসগুলো তুলে হয় আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে, যেটা মাথার পেছনে থাকে। এবার মাথার পেছন থেকে সেই যে রগগুলো রয়েছে, আমাদের যে নার্ভসগুলো রয়েছে, সেগুলো পুরো স্পাইন দিয়ে পুরো তলা পর্যন্ত যায়। এইবার বিভিন্ন স্পাইনের গাটের মাঝখান দিয়ে ওই রগগুলো বেরিয়ে পুরো বডিতে সঞ্চার করে। সো নার্ভাল যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেটা পিটুইটারি গ্ল্যান্ড আর নার্ভসের জন্যই হয়। যখন আপনি আপনার স্পাইনটা যত বেশি নরম রাখবেন, যত বেশি ফ্লেক্সিবল রাখবেন, তত বেশি নার্ভসগুলো সতেজ থাকবে।
2: বেশ,
0: আচ্ছা।
2: কমলেশ গায়েন সুন্দরবন থেকে লিখছেন, আমার বয়স 33, প্রায় এক সপ্তাহ আমার ডান শোল্ডারে ব্যথা অনুভব করছি। উপরের দিকে হাত তোলা বা পিছন দিকে নিয়ে যাওয়া এরকম মুভমেন্টের ক্ষেত্রে হাতের শোল্ডারে ব্যথা অনুভব করছি। ব্যথাটা খুব জোরালো নয়, তবু অস্বস্তি বোধ হয় মুভমেন্টের সময়। আসন আর এক্সারসাইজের সাজেশন দিলে খুব উপকৃত হব।
1: আমার মনে হয় ওনার যে প্রবলেমটা শুরু হচ্ছে সেটাকে বলে ফ্রোজেন শোল্ডার, যেটাতে ঘাড় আর শোল্ডার পুরো জমে যেতে থাকে। তো আমি ওনাকে বলবো হালকা হালকা এক্সারসাইজ করুন, হালকা হালকা পশ্চার শুরু করুন, যেটা দিয়ে আপনার ফ্রোজেন শোল্ডার কেটে যায়। আপনি যদি এখনই এটাকে না কাটিয়ে নেন তাহলে দিন দিন এই ব্যথাটা বাড়তে থাকবে আর ভবিষ্যতে গিয়ে এটা আপনাকে প্রচুর প্রবলেম দেবে। শুরুতে যেটা বলছিলাম আমরা, একটা একটা দড়ি বা একটা কিছু ধরুন, ধরে নিয়ে হাতটাকে পেছন দিকে আর সামনের দিকে করুন। এতে আপনার শোল্ডারটা পুরো 360 ডিগ্রি মুভমেন্ট করবে, ব্যথা কিছুটা কমবে। তার সঙ্গে যদি দুটো হাত পসিবল হয়, একটা হাত তলা দিয়ে নিয়ে একটা হাত উপরে দিয়ে নিয়ে আমরা যদি এবার ধরতে পারি তাহলে খুবই ভালো। যদি ধরতে না পারি সেক্ষেত্রে আমরা একটা বেল্ট নিতে পারি, বেল্ট নিয়ে হাত ধরে দূরে রেখে আমরা ধরতে পারি। তো আমরা কী করবো, এই হাত থেকে উপর দিকে তুলবো, তাহলে কী হবে, এই হাতটাও ধীরে ধীরে উপর দিকে উঠবে। আবার যখন এটাকে নিচের দিকে টানবো তখন এই হাতটা ধীরে ধীরে নামবে। তো আমরা একবার এপাশে করতে পারি, আবার হাতটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এটা এপাশে করতে পারি, সেক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারে অনেক বেশি উপকার পাওয়া যাবে।
0: আচ্ছা, মানে এই যে ওঠানো নামানোটা কি যতটা আমি পারছি?
1: একদমই যতটা পারছেন। যখন আপনি তুলছেন, যেহেতু আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, অলরেডি ব্যথা রয়েছে, যখন আপনি তুলবেন অলরেডি আপনার ব্যথা হবে, কিন্তু এই ক্ষেত্রে ব্যথাই ব্যথাকে কাটবে। মানে আপনাকে একটু ব্যথা সহ্য করে করে ওটাকে ছাড়াতে হবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঘাড়ের যেটাকে স্পন্ডিলাইটিস
1: বলতে পারেন আপনি,
0: এইটা ধরুন হঠাৎ করে ব্যথাটা হচ্ছে এবং এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস সুস্থ হওয়ার জন্য, হঠাৎ করে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এমন কিছু মুভমেন্টের কথা বলুন যেটা করলে অন্তত সাময়িক আমাদের
1: দেখুন দেখতে হবে আপনার আপনার পেইনটা কতটা বেশি সিভিয়ার, তার উপর ডিপেন্ড করছে। আমরা যে এই ক্ষেত্রে যেটা করি, আমাদের কাছে একটা রিং হয় যেটাকে যোগার রিং বলি আমরা, গোল্ড রিং। তো রিংয়ের উপর যখন আমরা শুয়ে পড়ি পুরো ঘাড়ে বা কোমরে রিংটা রেখে আর একটু এপাশ ওপাশ করে নিই, সেক্ষেত্রে রিং মানে স্পাইনটা পুরোপুরি উল্টো দিকে ফ্লেক্স হয়। রাইট, যখন স্পাইনটা পুরোপুরি উল্টো দিকে ফ্লেক্স হবে তো ওখানে যখন মুভমেন্টে নাড়াচাড়া পড়বে তখন ওই জায়গাগুলো অনেক বেশি রিল্যাক্স ফিল করা যাবে।
0: আচ্ছা,
1: তো ওইভাবে শুরু করে করে আমাদের ধীরে ধীরে আস্তে একটু কঠিন পশা, যেমন চক্রাসনা হতে পারে, ধনুরাসনা হতে পারে, এগুলো একটু কঠিন পশা। তো রিং দিয়ে আমরা বডিকে একটু নাড়াচাড়া করে, বডিকে একটু ইজি করে, তারপর আমরা কঠিন কঠিন পশারে যাই।
0: সেটা তো ধরুন শুয়ে বা একটা ট্রেনারের কাছে গেলে, এমনি ধরুন আমি বসে আছি, আমার ব্যথাটা করছে, সেক্ষেত্রে
1: সিভিয়ার পেন কমানোর জন্য আপনি কিছু বরফ শেকি করতে পারেন, আর কিছু করার থাকে না, আপনাকে মুভমেন্ট তো করতেই হবে।
0: আচ্ছা,
1: ম্যাটে আপনাকে বসতেই হবে, মানে ম্যাট থেকে পালিয়ে গেলে হবে না। যতই আপনি বিছানায় বসে করুন, চেয়ারে বসে করুন, ম্যাটে আপনাকে আসতেই হবে। আর আমাদের কাছে যোগাটা এরকম হয় মানে সমুদ্র মন্থনের মতো, যেমন সমুদ্র মন্থন হয়েছিল আমাদের, রাইট? তো সমুদ্র মন্থনে কী হয়েছিল, যত বেশি ওই মানে ওই পাহাড়টাকে ঘষা হয়েছিল তত বেশি ওর থেকে অনেক কিছু বেরিয়েছিল, রাইট? যেমন আমাদের কল্পবৃক্ষ বেরিয়েছে, দুগ্ধবতী গাই বেরিয়েছে। তো যত বেশি আপনি ঘষবেন অমৃতটা শেষেই আসবে, রাইট? তো ম্যাটে আপনাকে বসতেই হবে যদি অমৃত আপনাকে নিতে হয়।
2: আচ্ছা, ডানলপ থেকে ববিতা সাহা লিখছেন যে ওনার ছেলে ক্লাস 12-এ পড়ে, কিন্তু যখন খুব কনসেন্ট্রেট করে তখন ওর হাত কাঁপে, মানে লেখা তখন কাঁপে। তা সেটা কি কোনোভাবে যোগের দ্বারা কিওর করা সম্ভব?
1: একদমই সম্ভব। ওনার যেহেতু বয়স 12 রয়েছে, ওনাকে আমি বলবো কিছু কিছু,
2: মানে ক্লাস 12 মানে বয়স বছর 18
1: তো 18 তো একদমই, উনি পশ্চা শুরু করুন, বিভিন্ন পশ্চা শুরু করুন, প্রাণায়াম করুন আর মেডিটেশনে যান। বাচ্চাদের জন্য একটা হয় যেটা আমি বিপাসনা সেন্টার বলছিলাম আপনাদেরকে একটু আগেই, বাচ্চাদের জন্য হয় যেটা হয় একদিনের সেটিং, মানে কেউ সকালে গিয়ে বিকেলে ফিরে আসতে পারে। তো আমি ওনাকে বলবো বাচ্চাকে নিয়ে বিপাসনা মেডিটেশন সেন্টারে যান, ওখানে গিয়ে একটা একদিনের মেডিটেশন কোর্স করে আসুন।
0: আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে উত্তরপাড়া থেকে, লিখেছে নমিতা, লিখেছে আমি এখন টাইফয়েড আক্রান্ত, তো আমি কি ধরনের যোগা করতে পারি? টাইফয়েড আক্রান্ত,
1: এবার দেখতে হবে যে ওনার টাইফয়েডটা সেরে গিয়ে ওনার কতদিন হয়েছে, তার উপর ডিপেন্ড করছে। যদি শরীর খুব দুর্বল থাকে আমি বলবো 2-3 মাস ওনাকে রেস্ট নিতে, তারপরে যোগাটা ধীরে ধীরে শুরু করতে।
2: বেশ, আরেকটা প্রশ্ন করি যে এখন তো মানুষ সবাই খুব ব্যস্ত, সবসময় আমরা ছুটছি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বিছানায় যাওয়ার আগে পর্যন্ত, তো এইরকম কর্ম

0: ব্যস্ত জীবনের মধ্যে আমরা মানে এমন কি কিছু টিপস পেতে পারি যে যোগাটা আমরা করে নিতে পারি আমাদের কিছু উপকার হবে?
1: একদম, যেটা আমি বললাম শুরুতে, আমি চেষ্টা করুন ঘুম থেকে উঠে ব্রাশ করে নিতে, নিজেকে পরিষ্কার করে নিয়ে, যেটা বললাম ইয়াম আর নিয়ম, নিয়ম আপনাকে আসতেই হবে, ইয়ামে আপনাকে আসতেই হবে, নিজে ব্রাশ করুন, বাথরুম যান, বাথরুম থেকে ফিরে এসে ম্যাট পাতুন, নিজেকে এক ঘন্টা সময় দিন, রাইট? তো নিজেকে যতই আমরা ব্যস্ত হই নিজেকে এক ঘন্টা সময় দিতেই হবে, না হলে আধা ঘন্টা সময় দিন, 10 মিনিট আপনি প্র্যাকটিস করুন আসানা, 10 মিনিট আপনি প্র্যাকটিস করুন প্রাণায়াম, 10 মিনিট আপনি প্র্যাকটিস করুন মেডিটেশন, এটা আপনার সারা জীবনের রসদ জুগিয়ে যাবে।
0: 30 মিনিট লাগবে।
2: আচ্ছা, যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আপনার অভিজ্ঞতায় তো রয়েছে,
1: যে
2: যোগ সাধনা করে, যোগ সাধনা ঠিক না, মানে যোগ চর্চা করে একটা মানুষের এই সমস্যা ছিল কিন্তু সেখান থেকে একদম স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তেমন কিছু
1: এমন আমার কাছে, যেহেতু আমার কাছে আমার স্টুডেন্ট রয়েছে, এরকম এক্সাম্পল আমার কাছে ভুরি ভুরি রয়েছে,
2: যেমন শুনি,
1: যেমন আমার ভীষণ কাছে স্টুডেন্ট জয়ী চক্রবর্তী স্টুডেন্ট রয়েছেন, ওনার বডি ওয়েট যখন আমি ওনাকে ক্লাস শুরু করেছিলাম, ওনার বডি ওয়েট ছিল 150 সো প্রথম দিন যখন আমি ক্লাসে গেছি ওনার কাছে, উনি আমাকে বললেন যে স্যার যেগুলো আপনি আমাকে বসিয়ে করাবেন আগে বসিয়ে করান, যেগুলো আপনাকে দাঁড়িয়ে করাবেন পরে দাঁড়িয়ে করান, আমি বারবার উঠতে বসতে পারবো না, কেন 150 কিলো বারবার ওঠা আর বসা ওনার কাছে ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল, রাইট? তো উনি 2021 থেকে উনি আমার সাথে রয়েছেন, 2021 যখন আমি ক্লাস করতে শুরু করি ওনাকে, ওনার তখন ডিপ্রেশনে আর ঘুমের পিল চলতো, তো ওনাকে ঘুমের পিল খেতে হতো 10টায় 1টা, ঘুম না পেলে 12টায় 1টা, আবার 2টায় 1টা, কোনোদিন 3টে, কোনোদিন ঘুম না পেলে 4টায় 1টা, মানে 4টে ওনাকে পিল খেতে হতো, এখন ওনাকে কোনোদিন একটা পিল খেতে হয়, কোনোদিন ওনাকে পিল খেতে হয় না, এমনি ওনার ঘুম চলে আসে, বডি ওয়েট ওনার চলে আসছে এখন 105 এইবার আমরা প্রতি বছর আমি আমার সেন্টার থেকে আমরা রিট্রিটে যাই, যোগা রিট্রিটে, মানে যেখানে আমরা 3 দিন বা 4 দিনের জন্য বাইরে যাই, সবাই প্র্যাকটিস করি আর ওখানে মেডিটেশনে বসি। তো এবার আমরা গেছিলাম ছটকপুর, দার্জিলিং এর খুব কাছে, দার্জিলিং এর সোনাদা থেকে 8 কিলোমিটার উপরে, তো ছটকপুরে আমরা গিয়েছিলাম, ওখানে ছটকপুর থেকে একটা একটা ওখানে একটা হ্রদ মতো আছে, ছোট জলা জায়গা, এটা এখানে মন্দির বানানো, ভীষণ সুন্দর জায়গা, তো ওটা ট্রেক করতে হয় 2.5 কিলোমিটার, মানে আপনাকে সেই ওপরে পাহাড়ে সিঁড়ি দিয়ে 250 নেমে দেন ট্রেক করে আপনাকে যেতে হয় ওখানে, দেন আপনাকে 2.5 কিলোমিটার ট্রেক করে আসতে হয়। আপনারা বললে বিশ্বাস করবেন না, ওনার উপর থেকে উনি নেমেছেন, আমাদের সাথে মেডিটেশনে গিয়ে বসেছেন, আবার আমাদের সাথে উঠে এসেছেন ওপরে, ওই গ্রামের লোক পর্যন্ত অবাক হয়েছে যে ইনি কে, যে কলকাতা থেকে এসছেন, এরকমভাবে পাহাড় চড়ছেন, এরকমভাবে উনি ট্রেক করছেন।
2: আচ্ছা, মিনতি সেন দমদম থেকে লিখেছেন যে কনসিপ করা অবস্থায় যোগ করা নিরাপদ কি, মানে
1: দেখুন প্রেগনেন্সি পিরিয়ডে, প্রথম প্রেগনেন্সির 3 মাস আমরা যোগা করি না, পুরোপুরি বন্ধ রাখি যাতে মিসকারেজ না হয়ে যায়, রাইট? যখনই আপনি বুঝে যাবেন যে আপনার প্রেগনেন্সি চলে এসে, আপনি যোগাটা বন্ধ করুন 3 মাসের জন্য। ফার্স্ট 3 মাস আমরা যোগা করি না, পরের 6 মাস আমরা যোগা করতে পারি, বাট সেটা গাইডেড যোগা ভীষণই, মানে আপনি যদি যোগা প্রথমে করে থাকেন তাহলে ওই সময় যোগাটা করা সেফ, প্রথমে যদি আপনি কোনোদিন যোগা করেননি, ওই সময়টা আপনি হঠাৎ করে যোগা শুরু করেন প্রেগনেন্সি অবস্থায়, সেটা ভীষণই ক্ষতি করতে পারে, রাইট? সো আপনি যদি প্রথম অবস্থায় যোগা করে থাকেন তাহলে প্রেগনেন্ট অবস্থায় যোগা করতে পারেন।
2: বেশ,
0: দেখে নিচ্ছে একটু ফোনে
2: কেউ রয়েছেন কিনা আমাদের সঙ্গে।
3: নমস্কার, আমি কুলগাছিয়া থেকে বলরাম বলছি স্যার।
2: হ্যাঁ বলুন, বলুন।
3: বলছি আমার একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমি সারা বছরই আমার নাক দুটো বন্ধ থাকে, তো রাত্রে আমি নাকে ড্রপ দিয়ে ঘুমাই, না হলে খুব সমস্যা হয় আর কি, গাল দিয়ে শ্বাস কিছুক্ষণ পড়ার পরে এমনি এমনি গাল শুকনো হয়ে যায়, তখন ঘুম ভেঙে যায়, তো এইটা থেকে কি কি করলে উপকার পাবে বললে খুব আনন্দিত হতাম।
0: বেশ, সঙ্গে থাকুন।
1: প্রথমে আমি বলবো আপনি কিছু কিছু পশ্চা শুরু করুন, আসনা শুরু করুন, আপনার লাংসের ক্যাপাসিটি বাড়ান, লাংসের ক্যাপাসিটি যখন বাড়বে কি হয়, আমি যে ছোট্ট করে বলে রাখি, যখন আমাদের ধরুন কোলেস্ট্রল হলো, এবার আমরা জানি কোলেস্ট্রল যখন হয় বডিতে, বডির বিভিন্ন ভেইনে আমাদের ফ্যাট জমে যায়, শুধু আপনার ভেইনে ফ্যাট জমে না, আপনার নস্ট্রেলেও ফ্যাট জমে, যার জন্য আমাদের নাক ডাকাটা চলে আসে, সো নাকের ভিতরে যখন ফ্যাট জমতে শুরু করে তখন এই প্রবলেমগুলো শুরু হয়। যোগা করুন, এক্সারসাইজ করুন, আপনার লাংসের ক্যাপাসিটি বাড়ান, লাংসের ক্যাপাসিটি যখন বাড়বে আপনার লাংসের যে লাংসের পাওয়ার, যেটা ব্রিথ নেওয়ার ক্ষমতা, সেটাও বাড়বে, সেটাও ওনাকে ভীষণ হেল্প করবে।
2: আচ্ছা, ওই গোপাল মান্না উলুবেরিয়া থেকে একটা বিষয় লিখেছেন, যিনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে আমার আমাদের এখানে 10:10 থেকে 10:30 পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না, আমার বিষয়টা বলা হয়ে গেছে কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ফেসবুক লাইভ থেকে দেখে থাকেন তাহলে আপনার বিষয় নিয়ে আমাদের সঙ্গে যিনি আছেন আজকে যোগ শিক্ষক বরুণদেব মণ্ডল, তিনি কিন্তু উত্তরটা দিয়েছেন, আপনি যদি সম্ভব হয় পরে ফেসবুক পেজ থেকে আপনার এই প্রশ্নের উত্তরটা অবশ্যই জেনে নেবেন, আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন। আজ

0: সুদীপ্ত এবং কল্পলাল আছে সঙ্গে স্পেশালিস্ট নিয়ে, অবশ্যই আছেন আপনারা
1: সঙ্গে। কে রয়েছেন এই মুহূর্তে ফোনে? নমস্কার।
0: ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, সৌভিক দাস হাওড়া থেকে একটা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, একটু জেনে নিই ফাঁকে, যে প্রতিদিন 1 ঘন্টা শুধুমাত্র সাইকেল চালানো কতটা উপকারী, এরপর কি আর কোনো যোগব্যায়াম করতে লাগবে সুস্থ থাকার জন্য? মানে উনি সাইক্লিংটা করছে 1 ঘন্টা প্রত্যেক দিন, বলছে এরপর কি আর কোনো যোগব্যায়াম করতে লাগবে সুস্থ থাকার জন্য?
2: একদমই দেখুন, সাইক্লিং যেটা করছেন ওটা ওনার পায়ের জন্য ভীষণ ভালো, ওনার হিপ জয়েন্টের জন্য ভীষণ, পেলভিক মাসলের জন্য ভীষণ ভালো, এটা ওনার কার্ডিও সেকশনটা পুরো হয়ে যাচ্ছে। বাট যোগা আপনাকে করতে হবে সতেজ স্পাইন রাখার জন্য, রাখার জন্য। স্পাইন যত সতেজ থাকবে তার আয়ু তত বেশি হবে, তো স্পাইন সতেজ রাখতে তো যোগা করতেই হবে, পশ্চার করতেই হবে, ম্যাটে আপনাকে আসতেই হবে।
1: অয়ন্দলই প্রশ্ন করছেন, পড়াশোনায় মনোযোগী হতে পারছি না, স্মরণশক্তি বাড়ানোর জন্য কি করতে হবে? কাজের ক্ষেত্রেও মনোযোগী হতে পারছি না, ফলে কোনো কাজে ফলাফল পাচ্ছি না। অয়ন্দলই
0: এই প্রশ্নটা আমারও থাকবে।
2: একদমই একদমই তাই। দেখুন, কোনো কাজে যখন আপনি ফোকাস করতে পারছেন না, মানে তার মানে আপনার কাজটা ভীষণ ভালো লাগছে না। সো যত বেশি, যেটা কর্মযোগা, কর্মযোগাতে প্রথমেই বলা হয় পুরোপুরি ডিভোটি হয়ে যান কর্মাতে, রাইট? কর্মতে যখন আপনি পুরোপুরি ডিভোটি হয়ে যাবেন, কর্মে যখন আপনি ভালোবাসা খুঁজে পাবেন, সেটাই আপনি মেডিটেশনে কাজ করবেন, রাইট? সো পশ্চাৎ করুন, আসনা করুন, যখন নিজেকে জানতে শুরু করবেন, নিজের কনফিডেন্ট লেভেল যখন বুস্ট হতে শুরু করবে, তখন সব কিছুই ভালো লাগবে।
1: আরেক ফোন একজন রয়েছে, একটু দেখে নিচ্ছে
0: কিনা দেখে নি। হ্যাঁ
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: নমস্কার
0: নমস্কার,
3: বলছি আমার বয়স 76 প্লাস,
1: বেশ
3: 40 বছর ধরে একটা কিডনি নেই, হাইপারটেনশন আছে। তো ওনার হাইপারটেনশন ছিল, একটা কিডনির রক শুকিয়ে গেছে, স্টেনোসিস হয়ে গেছিল, তাতে বাঁচাতে পারলো না, কিডনিটা বাদ গেলো 40 বছর আগে।
1: বেশ,
3: যাই হোক, এখন আমার 76 প্লাস হয়েছে, আমি কি আরেকটুনি পায়েরও মানে দুর্বলতা এসে গেছে, আর একটা বুকেরও হাফ ধরে, কার্ডিওলজি দেখেছি, সবই নেফ্রোলজির আন্ডারেই আছি। তো আমি কি যোগ ব্যায়াম করতে পারি হালকা?
0: বেশ, আপনি শুনতে থাকুন, আমরা জেনে
2: একদমই আপনি যোগা করতে পারেন, বিষয় যোগা শুরু করুন, বাট আপনি একটা গাইডেন্সে শুরু করুন। সমস্ত পশ্চার আপনার জন্য নয়, কিছু কিছু স্পেসিফিক পশ্চার রয়েছে যেগুলোকে আপনাকে ভীষণই হেল্প করবে, তো একটা প্রপার গাইডেন্সে আসুন আর যোগ প্র্যাকটিস শুরু করুন।
1: বেশ, আরেকটা প্রশ্ন রয়েছে, যারা যোগ শুরু করতে চায় কিন্তু আলসেমি করে শুরু করছে না, প্রশ্ন করেছেন দিবাকর দাস, জায়গার নাম লেখেননি, তাদের আপনি কি বলবেন?
2: শুরু করুন, সবাই করছে, মোদিজিও এসে আমাদের এত ইন্সপায়ার করে গেলেন এবার এসে, যে সবাই করুন। মোদিজি বলছেন হার ঘর থেকে ম্যাট যেন আসে। সো আমারও একটা স্বপ্ন, আমিও চাই যে পশ্চিমবঙ্গের প্রতিটা লোক ঘুম থেকে উঠে ম্যাটটা সকালে পাতুক। হ্যাঁ, সবাই এত ইনফ্লুয়েন্স করছে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, হোন একটু ইনফ্লুয়েন্স করুন, প্র্যাকটিস শুরু করুন।
0: আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন হাতে আমার খুব কম সময়, ভীষণ সারাদিনের যা ব্যস্ত শিডিউল তাতে হয়তো খুব কম সময় নিয়েই আমি আছি, কিন্তু ভীষণ যোগা করতে ইচ্ছে করছে বা চাইছি করতে, তা কোন 3টি যোগা দিনে শুরুতে যদি করে নিতে পারি খুব সংক্ষেপে তাড়াতাড়ি, তাহলে আমি সারাদিন অন্তত কিছুটা হলেও সুস্থ থাকতে পারি?
2: ওকে, দেখুন যোগার যে পশ্চাৎগুলো রয়েছে, আমাদের তো বডিতে চাকরা রয়েছে 7টা, তো চাকরাসগুলোকে এফেক্ট করে হলো যোগা, তো বিভিন্ন পশ্চাৎ যেগুলো রয়েছে বিভিন্ন চাকরার উপরে এফেক্ট করে। তো আমি প্রথমেই বলবো পশ্চিম উত্তনাসনে যে পশ্চাৎগুলো রয়েছে বসে, যেগুলো সেগুলো অ্যাক্টিভেট করে আমাদের রুট চক্র, আমাদের স্যাক্রাল চক্র, রাইট? প্রথমে এই পশ্চাৎগুলো করুন, তারপরে ধীরে ধীরে উপর দিকে উঠুন, উষ্ট্রাসন, শশাঙ্গাসন, এতে কি হয় আমাদের নাভেল চক্র, আমাদের হার্ট চক্রের উপর প্রেশার পড়ে। তো এই পশ্চাৎগুলো করে আপনি উপর দিকে নিয়ে আসুন প্রেশারটাকে, তারপর আপনি করতে পারেন হালাসানা, যেটা আপনার এটাকে আরও উপরে তুলবে, তারপরে আপনি করতে পারেন সর্বাঙ্গাসানা। সর্বাঙ্গাসানাতে আমাদের থার্ড যে মানে আমাদের থ্রোট চক্রের উপর চাপ পড়ে, আর শেষে আমরা করি শীর্ষাসানা। তো আমরা যে পশ্চাৎটা করি বা প্র্যাকটিসটা করি, এতে আমাদের যে রুট চক্র মানে তলায় যে চক্রটা রয়েছে সেখানে একটা পাওয়ার ক্রিয়েট করি বাই দ্য প্র্যাকটিস, প্রতিদিনের প্র্যাকটিসে। সেই পাওয়ারটাকে আমরা 1 ঘন্টা যে প্র্যাকটিসটা হয় সেই পাওয়ারটাকে আমরা ধীরে ধীরে উপর দিকে নিয়ে আসি, নিয়ে এসে আমরা শেষে করি শীর্ষাসন, সেই পাওয়ারটাকে আমরা মাথায় এনে শেষ করি। সো আপনাকে যদি প্রতিদিন একটা রুটে একটা পাওয়ার ক্রিয়েট করতে হয় আর সেটা স্বাস্থ্য চক্র পর্যন্ত আনতে হয়, তাহলে ফুল প্র্যাকটিসটা তো করতেই হবে। তার মধ্যে কিছু কিছু বেসে পশ্চাৎ আপনি করতে পারেন, যাতে আপনার এই রুট চক্র পাওয়ারটা মাথায় চলে আসবে।
0: আচ্ছা আচ্ছা, আরও একটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন করেছে হচ্ছে সোমা সেন। সোমা সেন প্রশ্ন করেছে হালিশহর থেকে, লিখেছে যে আপনি কি মনে করেন প্রযুক্তি শক্তি মানুষের যোগ চর্চাকে সাহায্য করছে নাকি বাধা দিচ্ছে?
2: একদমই সাহায্য করছে। আমি যখন বললাম আমার

0: 90% স্টুডেন্ট অনলাইন, রাইট? যারা ইউএসএ থেকে বসে করছে, ইউকে থেকে বসে করছে, এদিকে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে বসে করছে, তা আজ যদি প্রযুক্তি না থাকতো ওদের সাথে আমার দেখাই হতো না, আমি শেখাতেই পারতাম না, রাইট? তো আমি এখানে বসে আছি, ওরা ওখানে বসে আছে, বাট শিখছে, শেখাটা ইম্পর্টেন্ট। আপনি কোথা থেকে শিখছেন ডাজেন্ট কাউন্ট, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট।
1: একবার দেখে নিচ্ছি,
2: কেউ রয়েছেন ফোনে আমাদের সঙ্গে,
1: কে রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: আচ্ছা, একটা প্রশ্ন যেটা আমাদেরও জানতে ইচ্ছে করে, যে যোগা নিয়ে একটা ভুল ধারণা আছে, অনেকের মধ্যেই থাকে, সেই ভুল ধারণাটা কি? যেটা আপনার
0: প্রথম যেটা যোগা নিয়ে ভুল ধারণা, পশ্চারই যোগা, মানে আমরা যে বারবার বলছি এই পশ্চার করুন ওই পশ্চার, এটা আসে না, রাইট? আমাদের আমাদের সবার এই নলেজটাই নেই যে যোগার আটটা স্টেজ হয়। ইয়াম আমি একটু খুলে বলি না, ইয়াম হলো আপনার মিথ্যা কথা না বলা, চুরি না করা, দেন লোভ না করা, এগুলো হলো ইয়ামের পার্ট, দেন ব্রহ্মচর্য পালন, এগুলো ইয়ামের পার্ট। তো ইয়াম আপনি যখন পালন করবেন আপনার মনে একাই সংযত হবে। সেকেন্ড হলো নিয়াম, ঘুম থেকে সময় মতো উঠতে হবে, সময় মতো ঘুমোতে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা হলো নিয়াম। থার্ড আসে আসানা, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি আমরা, পশ্চার। তো ইয়াম আর নিয়ম যদি আপনার ঠিক না হয়, পশ্চার আপনার টিকবে না, মানে পশ্চার করে আপনি বেরিয়ে যাবেন, যেটা বলছি না ব্যস্ততাতে আমি পারছি না, যখন ইয়াম আর নিয়ম ঠিক হবে না তখনই আপনার আসানা টিকবে না, আলসেমি আসবে রাদার, যখন ইয়াম আর নিয়ম ঠিক হবে না আপনার, প্রতিদিন আপনি এক সময় ঘুরতে করছেন না, আপনি সেগ্রিগেটেড লাইফস্টাইল লিড করছেন, আপনার পশ্চার হবে না, এলেও থাকবে না, আপনি নলেজটা নেবেন আবার হারিয়ে যাবেন, রাইট? আসানা, তারপর প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ, রাইট? এই চারটে ভীষণ ইজি, ইয়াম, নিয়ম, আসানা, প্রাণায়াম, যেটা নিয়ে আমরা কথা বলছি এতক্ষণ ধরে। এরপরে হলো প্রত্যাহার, ভীষণ কঠিন, ভীষণ কঠিন। প্রত্যাহার হলো নন অ্যাটাচমেন্ট, রাইট? নন অ্যাটাচমেন্ট মানে হলো কোনো রকম অ্যাটাচমেন্ট না রাখা। আমরা এই পৃথিবীতে রয়েছি, আমরা সব কিছু এনজয় করতে পারি বাট উইদাউট এনি অ্যাটাচমেন্ট। মানে ধরো আমার ফোনটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেলো, আমার খারাপ লাগা উচিত নয়, কারণ আমি ফোনটা এনজয় করতে পারি ফোনটা, বাট কোনো রকম অ্যাটাচমেন্ট ছাড়া। সেটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, কোনো মানুষের সাথে কোনো সম্পর্কে রয়েছি, আমি তার থেকে কোনো এক্সপেকটেশন করছি না কোনো কিছু, অথচ তার সঙ্গটা এনজয় করছি, দ্যাট ইজ প্রত্যাহারা। মানে নিজের নিজেকে মানে এনজয়গুলোকে শাট ডাউন করে নেওয়া, কাইন্ড অফ বলতে পারেন আপনি এক কথায়, রাইট? যেখানে আপনার কোনো কিছু থাকবে না। তো প্রত্যাহার, তারপরে ধারণা, ধ্যান, সমাধি। ধারণা, ধ্যান, সমাধি তিনটেই হলো মেডিটেশনের তিনটে স্টেজ। সমাধি ইজ দ্য আলটিমেট স্টেজ, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা থটলেস মাইন্ড নিয়ে বসে থাকতে পারি। যারা হিমালয়ে বসে আছে সবাই থটলেস মাইন্ড নিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। তো আমরা সবাই চেষ্টা করি সমাধি স্টেটে পৌঁছানোর। তো ইয়াম থেকে শুরু হবে, শুরু হয়ে গিয়ে সমাধি পর্যন্ত যাবে, এটা হলো যোগা বা যোগ বলতে পারেন আপনি। শুধুমাত্র পশ্বাস নয়, পশ্চাৎ হলো আসানা, এটা হলো প্রথম ভুল ধারণা। সবাই ভাবে যোগা মানে পশ্চের, সেটা একদমই নয়, এটা পুরোটাই ওয়েস্টার্ন কনসেপ্ট। মানে ওয়েস্টের লোকেরা যারা আছে তারা জানে যোগ মানে শুধু পশ্চের, বাট আমাদের ইন্ডিয়ান ফিলোসফি আর ইন্ডিয়ানরা সেটা বিশ্বাস করে না। আমাদের ইন্ডিয়ান কালচার আর আমাদের আমাদের নলেজ অনেক ভাস্ট।
1: বেশ,
2: কেউ রয়েছেন বোধহয় আমাদের সঙ্গে,
1: নমস্কার, কে রয়েছেন?
2: 2248805, কে রয়েছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে রয়েছেন?
3: মহারাজের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে মানব দেহে যত ধরনের রোগ সমস্যা আছে, যোগ ব্যায়াম মেডিটেশনের মাধ্যমে কি সব সমস্যার সমাধান হয়, সব রোগ কি সারে,
0: সমস্ত মানুষের রোগের উৎস হলো মন, রাইট? আমাদের বডিতে সমস্ত রোগের উৎস হলো মন, মন যতক্ষণ ঠিক না হবে রোগ ততক্ষণ সারবে না, রাইট? তো ওনাকে আমি বলবো প্রথমে কিছু প্র্যাকটিস করুন আসানা, কিছু প্রাণায়াম প্র্যাকটিস করুন, এক দেড় বছর, দু বছর, তিন বছর, তারপরে বিপাসনা যান। সো মনের রোগ যদি সেরে যায় সমস্ত রোগ সেরে যাবে।
2: আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছে করে, যে একজন মানুষ যোগা করে কি করে বুঝবেন যে যোগা তার জীবনে ইতিবাচক গুরুত্ব বা ইতিবাচক প্রভাব ফেলছে?
0: একদমই, দেখুন যোগা যখন শুরু করে কেউ, আমার কাছে কোনো স্টুডেন্ট আসে যখন শুরু করে, আমি তাদের বারবার জিজ্ঞেস করি কোনো রকম চেঞ্জেস কি ফিল করতে পেরেছো এখন পর্যন্ত? সো 15 দিন বা 20 দিন বা 2 সপ্তাহ ওরা ওই রকম পজিটিভ অ্যান্সার দেয় না, বাট 1 মাস বা 1.5 মাস বা 2 মাস হয়ে গেলে অ্যান্সারগুলো আমি পেতে শুরু করি। ভীষণ ভালো লাগছে, ভীষণ পজিটিভ ফিল করছি, কোনো কিছুতে হাঁপিয়ে যাচ্ছি না, সমস্ত কাজ করে যাচ্ছি। ইভেন আমার কাছে যারা স্টুডেন্ট ক্লাস করছে, বেশিরভাগই তো ভদ্র মহিলা ক্লাস করছে, যারা বাচ্চা, অফিস সব কিছু করে দেন, সংসার করে দেন, যোগাটা করছে, তো তারা বলছেন যে আমি আগে থেকে বেশি এনার্জিটি পাচ্ছি, যতটা বেশি অফিসে আমি মানে এনার্জি দিচ্ছি, এখন আমি বাড়িতে ততটা এনার্জি দিচ্ছি, আমি হাঁপিয়ে পড়ে শুয়ে পড়ছি, বাড়িতে এসে ভালো বলছি না, না ভালো লাগছে না, সেটা হচ্ছে না। ইভেন যারা ধরুন ঘুরতে যাচ্ছে, রাইট, আমাদের মধ্যে একটা ইয়ে আছে যে আমরা বিভিন্ন ধামে যাই, তো ধামে গিয়ে কেউ 500 সিঁড়ি, 1000 সিঁড়ি, 1500 সিঁড়ি চড়ে যাচ্ছেন, বাট তার কোনো রকম হাঁপাচ্ছে না, রাইট? এইবার কোথাও বাড়িতে রয়েছেন, 3 তলায় উঠতে হচ্ছে, 2 তলায় উঠতে হচ্ছে কাজের জন্যে বা বাড়িতে, ও সেক্ষেত্রে তারা হাঁপাচ্ছেন না। এগুলো 2 থেকে 3 মাসের মধ্যে ফিল করা যায়। একদমই তাই।
1: আচ্ছা, রীতা ভট্টাচার্য কাশীপুর থেকে প্রশ্ন করেছেন, ক্যান্সার কি যোগধারা সারানো সম্ভব?
0: দেখুন বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড।

0: ডিপেন্ড করছে আপনার কোন লেভেলে রয়েছে, রাইট? এবার ধরুন ক্যান্সার চলছে আপনার, আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে কেমো চলছে, সেখানেও ডাক্তার বলছে যোগা করুন। কেন? মনকে ভালো রাখুন, যেটা আমি বললাম মন থেকে সমস্ত রোগের শুরু। ডাক্তার সেখানেও বলছে যোগা করুন, সেখানেও বলছে বাইরে বাইরে বেরোন, মনকে হ্যাপি রাখুন। মনকে হ্যাপি রাখতে হলে যোগা করতেই হবে।
1: আচ্ছা আচ্ছা, প্রাচীন যোগচর্চা একটা ছিল যেটা আপনারা তো অবশ্যই জানেন, এবং প্রাচীনকালে যে আমরা দেখতাম ঋষি মুনি ঋষিদের মধ্যে যোগ সাধনা করার ব্যাপারটা, এবং আধুনিককালের যোগচর্চা যেটা আপনারা আপনারা দিচ্ছেন, আপনাদের যোগ করাচ্ছেন আর কি আপনাদের ছাত্রছাত্রীদের, বেসিক পার্থক্যটা কোনটা? মানে সেটা ওই সময় কী ছিল যেটা এখন নেই, বা কোনটা ওই সময় ছিল না যেটা এখন ভালোভাবে পেয়ে যাচ্ছে?
0: একদম, দেখুন প্রাচীনকালে যে যোগচর্চাটা হতো সেখানে শেখানো হতো, যেটা প্রথমেই বললাম আমি, সেখানে প্রথমেই শেখানো হতো যোগা চার রকমের, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, আর হলো আপনার ক্রিয়াযোগ, রাইট? এইটা প্রথমেই প্রাচীনকাল থেকে বলা হতো। তো প্রাচীনকালে সবাই গুরুর বাড়িতে গিয়ে শিখতো এগুলো, রাইট? যেখানে আপনার পুরো জীবনটাই ওখানেই থাকতো, মানে আপনার বাল্যবস্থাটা পুরো ওখানেই কাটবে, আপনি ধরে ধরে শিখবেন, রাইট? এখন যেটা প্রবলেম হচ্ছে, আপনি সমস্ত কাজের মাঝখানে ইনকর্পোরেট করতে চাইছেন। সো কাজের মধ্যে যখন ইনকর্পোরেট করতে চাইছেন তখনও এটা পসিবল, বাট সেই পরিমাণ ডেডিকেশন আপনাকে দেখাতে হবে, সেই পরিমাণ ফল আপনাকে বের করতে হলে, রাইট? তো কাজের মাঝখানে থেকে এইগুলো শেখা সম্ভব, সম্ভব নয় এরকম কিছু নয়। আমার কাছে যারা ক্লাস করছে তারাও কাজের মাঝখানে থেকেই করছে, আর আমার খুব ভালো স্টুডেন্ট ইমন ম্যাম, ইমন ম্যাম নিজের সমস্ত কাজ করছেন, মানে উনি ওনার শো চালাচ্ছেন, উনি ওনার কাজের সমস্ত কিছু করে তারপরে যোগা প্র্যাকটিসটা করছেন। সো যদি আপনার সদিচ্ছা থাকে সব কিছুই পসিবল।
2: সময় প্রায় শেষের দিকে, তবু একটা ফোন দেখে নি,
1: দেখে নিচ্ছি।
2: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, 2248-8085 এ কোনো শ্রোতা যদি থাকেন, আমাদের একদম শেষ বেলায় আর হয়তো ফোন নিতে পারবো না, সময় প্রায় শেষ না, ছিলেন কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন। আচ্ছা, আমাদের একজন শ্রোতা হোয়াটসঅ্যাপ করেছেন, সকালে না সন্ধ্যায় কোন সময়টা যোগার জন্য বেটার?
0: দেখুন, যোগা অলওয়েজ সকালে করা উচিত। সকালে করলে কি হবে, সারা দিনের এন্থ আপনি পেয়ে যাবেন, রাইট? বডিতে সকাল সকাল যোগা করলে পরে অক্সিজেন লেভেল বেড়ে যাবে, আপনার মন চনমনে হয়ে যাবে। তো যোগার চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে, বারবার বললাম আমি, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিজেকে পরিষ্কার করুন, বাথরুমে গিয়ে দেন, বাড়িতে বাইরে এসে ম্যাটটা পাতুন। দিস ইজ দ্য বেস্ট টাইম সকালের জন্য। যদি সেগ্রিগেট লাইফস্টাইল হয়, অফিস থাকে, কোনোরকমভাবে সকালে পসিবল রয়েছে না, তাহলে বিকেলে করুন। আমি প্রথমেই বললাম এটা সমুদ্র মন্থনের মতো, যত ঘষবেন তত পাবেন।
2: আচ্ছা, আগামী দিনে যোগের গুরুত্ব আরও কিভাবে বাড়ানো যায় বলে আপনি মনে করেন?
0: দেখুন, যোগা সবাইকে শিখতেই হবে, যারা শিখছেন, যারা বুঝছেন, তারা সবাই করছেন। আগামী দিনে আমার মনে হয় প্রতিটা স্কুলে, সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত, মানে আমার কাছে এখনও ইনভিটেশন এসেছে কলেজে গিয়ে শেখানোর, রাইট? তো প্রতিটা, মানে ছোটোবেলা থেকে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত প্রতিটা জায়গায় যোগা টিচার নেওয়া হবে বা যোগা প্র্যাকটিস করা হবে। তো আগামী দিনে এর ফিউচার ভীষণই ব্রাইট, যারা যোগ শিখতে চাইছেন বা যোগ করাতে চাইছেন বা করতে চান বা করাতে চাইছেন, আর যারা নিজেরা প্র্যাকটিস করছেন তারা প্র্যাকটিসটাই করুন আর সুস্থ থাকুন।
1: আচ্ছা, আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন রকম যোগ দেখি আর কি, যোগাসন, সেটা কতটা কার্যকর?
0: আপনাকে বুঝতে হবে যে যোগ, প্রথমেই বললাম যে আপনাকে বুঝতে হবে সেটা যোগ করছে না কন্ট্রোশন করছে, মানে যেটা সার্কাস। তো কন্ট্রোল যোগা আর যোগা, অথেন্টিক যোগার মধ্যে পার্থক্য রয়েছে। তো অথেন্টিক যোগাতে আমরা কখনো বেন্ড, ওভার বেন্ড করি না, মানে ওভারপ্লেস করি না, লোককে দেখানোর জন্য আমরা কখনো বেশি করে দেখাই না,
2: মানে শো অফটা
0: করি না, একদমই নয়। এইবার কন্ট্রোশন বা ইয়েতার যেটা রয়েছে সেটা সেখানে দেখানো হয় লোককে, মানে লোকের বাহবা করানো হবে অ্যান্ড অল। সো সেটা ইউটিউব দেখে বা ইনস্টাগ্রাম দেখে কপি করা উচিত নয়, আপনাকে জানতে হবে কোনটা যোগা কোনটা কন্ট্রোশন, তারপরে আপনি কপি করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন।
1: বেশ, সময় তো একেবারেই শেষ আমাদের, একদম যেটা আমরা প্রত্যেক দিন জানতে চাই, আমাদের একদম লাস্ট একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে, যারা থাকেন, আমাদের অসংখ্য শ্রোতা রয়েছেন এই মুহূর্তে টিউন করেছেন 110.1 MHz AIRFM গোল্ড, এছাড়া ফেসবুক লাইভে তো দেখছেনই, তাদের জন্য আপনার বিশেষ বার্তা যেটা তাদেরকে ভীষণভাবে মোটিভেট করবে যোগায় আসার জন্য, কি বলবেন?
0: ধরুন, সুস্থ মন সুস্থ জীবন থাকতে হলে যোগা করতেই হবে। এবার আমি যেখানে থাকি ওইখানে আমি দেখি আমার মাসের শুরুতে, মানে 1 থেকে 10 তারিখের মধ্যে ডাক্তারের দোকানের বাইরে বিশাল একটা লম্বা লাইন পড়ে, রাইট? তো প্রত্যেকে যখন পেনশনভোগী রোগী যারা বয়স্ক রয়েছেন তারা সবাই ব্যাগ নিয়ে করে সেখানে গিয়ে লাইনে করে দাঁড়ান, মুদিখানা দোকানের মতো লাইন হয়, সেখানে 10-12 হাজার টাকা একজনের মেডিসিন যায় মাসকাবাড়ি হিসেবে, যেটা একদমই বাঞ্ছনীয় নয়, রাইট? তো এখন আপনার জীবনে একটু করে সময় ইনভেস্ট করুন, যেটা বুড়ো বয়সে আপনাকে আপনি ফলটা পাবেন, এখনই পাবেন, বুড়ো বয়সে কারো বেশি পাবেন, রাইট? তো আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা যোগা করুন, আর একজন গুরু খুঁজুন, সঠিক গুরুর কাছে যোগা প্র্যাকটিস করুন, এটাতে আপনার হেল্প আরও বেশি হবে। যোগা করুন, সুস্থ থাকুন।
2: মানে যোগ, ধ্যান এবং প্রাণায়াম, এই তিনটাকে আমাদের জীবনচর্চার মধ্যে
0: আনতেই হবে, সঙ্গে শুধু তিনটেই।

0: নয়, যম, নিয়ম, আসনা, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, আটটাকেই জানতে হবে, তাহলে আমরা যোগা করছি।
1: হ্যাঁ, মানে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে যোগা নাকি শুধু নমনীয় মানুষদের জন্য, মানে সেই ধারণাটা খুব বেরিয়ে আসছে।
0: হ্যাঁ, আমাকেও শুনতে হয়েছে, আমাকে এটাও শুনতে হয়েছে যোগা শুধু মেয়েদের জন্য, ছেলেরা নাকি যোগা করে না। বাট আমি বছর পর বছর প্র্যাকটিস করছি, গুরু রামদেব বাবা বছর পর বছর প্র্যাকটিস করছেন, সাধুগুরু বছর পর বছর প্র্যাকটিস করছেন, রাইট? সো এগুলো ভুল ধারণা, ভুল ধারণা তো ভুল ধারণাই হয়, এগুলো ভাঙতেই হবে, কোনো কোনো সময় অবশ্যই ভাঙবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আপনার এত গুরুত্বপূর্ণ সময় ফেলে আসবার জন্য। আরও একবার জানিয়ে দিই, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজ যোগ প্রশিক্ষক বরুণ দেব মণ্ডল। আজকে বিষয় ছিল যোগ, ধ্যান এবং মনোযোগ। আশা করি আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে গেছেন, এবং যারা দেখেননি পুরো অনুষ্ঠানটা তাদের বলবো আমাদের FM গোল ফেসবুক পেজে কিন্তু এই পুরো অনুষ্ঠান রেকর্ডিংটা, পুরো অনুষ্ঠানের রেকর্ডিংটা থাকবে। আপনারা অবশ্যই সময় করে অনুষ্ঠানটা দেখবেন এবং সুস্থ থাকবেন শরীর এবং মনে দুদিক থেকেই। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ,
0: আপনাদেরকে ধন্যবাদ, এতক্ষণ সময় দেওয়ার জন্য।
1: খুব ভালো লাগলো আজকে অনুষ্ঠানে থাকার জন্য, ধন্যবাদ।

0: आकाशवाणी FM गोल खांटी सोना
1: मन की बात জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন

0: অনধিক 70 শব্দের মধ্যে। আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
2: 100.1 MHz CIR FM গোল্ডের ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 11:14 হয়ে 55 সেকেন্ড। আর শুনেই নিলেন বেঁচে থাকার গান, এখনকার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমরা সেই আগের মতো একইভাবে রয়েছি, আমি কল্পলাল
3: আর আমি সুদীপ্ত। আর বেঁচে থাকার গান মানে আপনারা জানেন সেই সমস্ত মানুষদের কথা যাদের জীবনযাত্রা, যাদের জীবনশৈলী আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুন করে এগিয়ে যেতে শেখায়।
2: একদমই, কোনোভাবে পিছিয়ে যাওয়া নয়, প্রতি পদক্ষেপে বা পদচালনায় হয়তো সমাজের নানা বাধা বিপত্তি আমাদের যাত্রাপথকে রুদ্ধ করার একটা চেষ্টা চালায়, কিন্তু সেই সমস্ত মানুষদের গল্প যারা আমাদের প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে যে না, সেই বাধা কিছুই নয়, এগিয়ে যেতে হলে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, তাদের কথা নিয়েই তো আজকে থাকবো সুদীপ্ত কল্পলাল বেঁচে থাকার গান নিয়ে। আর অবশ্যই আপনারা থাকবেন 100.1 MHz AIR FM গোল্ডে। শুনতে থাকুন FM গোল্ড সুদীপ্ত কল্পলালের সঙ্গে।

0: আগেই বলেছিলাম যে এমন কিছু মানুষের কার্যকলাপ নিঃশব্দে নীরবে করে গেছেন, সেভাবে তারা আসেননি, নিজেদের জানান দেননি, কিন্তু কোনোভাবে তো সন্ধান পেয়েই যাওয়া যায় না। সেই সমস্ত মানুষদের আজকে কথা উঠে আসবে আজকের এই বেঁচে থাকার গানে।
1: আসলে প্রচারের আলোয় যারা আসেন না, প্রচারের আলো যারা পছন্দ করেন না, নিরলসভাবে শুধুমাত্র কাজ করে যেতে চান এমনই মানুষ, যার কথা প্রথম আজকে মনে এলো, তিনি বেজওয়ারা উইলসন। ভারতের যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং প্রথা, সেই প্রথাকে বন্ধ করার লড়াইয়ের অন্যতম প্রধান মুখ এই উইলসন। তিনি সাফাই কর্মচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বহু বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই অমানবিক প্রথার বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আর
0: এবং অবশ্যই তার যে প্রচেষ্টা, অর্থাৎ এই যে মানে যে নিজের ইচ্ছে শক্তি যেটা বলি, সেটার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এই পেশা থেকে মুক্তি পেয়েছেন। আসলে যেটা তুমি শুরুতেই বললে যে সমাজের একেবারে নিচুতলার মানুষের মর্যাদাটা ফিরিয়ে আনা ক্ষেত্রে তার এই কাজ অসামান্য, কারণ একদম নিচুতলার মানুষদের কথা হয়তো যারা খুব কি বলবো ইনোভেটিভ কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো কি বলবো উন্নয়নমূলক বা কোনো উদ্বুদ্ধ করা কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা বোধহয় এই ধরনের মানুষের কথা একেবারেই ভুলে যান। কিন্তু এই যে বেজওয়ারা বা উইলসন, তিনি কিন্তু একদমই, যেহেতু তার আন্দোলনটা সাফাই কর্মচারী আন্দোলনের থেকে শুরু করেছেন, তাই নিচু শ্রেণীর যারা একদম ছিলেন তাদের কথা ভাববার জন্যই বোধহয় এরকম একটা প্রথা বন্ধ করার একটা প্রচেষ্টা তিনি চালিয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি বোধহয় 100% সফল একজন ব্যক্তি।
1: এনার কথা বললেই, এই বেজওয়ারা উইলসনের কথা বললেই আমার রবীন্দ্রনাথ, আসলে আমাদের জীবনের সঙ্গে তো রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, মানে আমাদের প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা ভাবনা, চিন্তা, সমস্ত কিছুর সাথেই যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন। এনার কথা বলতে গিয়ে আমার বারবার মনে পড়ে যাচ্ছে কল্পলাল সেই কবিতার লাইন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে।
0: একেবারেই তাই। তো এই সর্বহারার মাঝেই এমন একজন মানুষ, চির জাগরুক থাকুন এবং জাগরুক থাকুন আমাদের মননে, যাতে আমরাও অন্তত সাধারণ মানুষ হিসেবেও একদম এই মানুষগুলোর পাশে থেকে এই ধরনের কাজ আমরা করতে পারি।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।

আরও একজনের কথা এই মুহূর্তে মনে পড়ছে। তিনি আর কেউ নন, তিনি এক বিস্ময়, এক প্রতিভা।

Nicolas. নিকোলা টেসলা বিজ্ঞান আর প্রযুক্তির ইতিহাসে এক অনন্য নাম, যার আবিষ্কার আর চিন্তাধারা আজকের আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে। তবুও জীবদ্দশায় সেই সম্মান, সেই স্বীকৃতি তিনি পাননি যা তার প্রাপ্য ছিল। যাব তার কথায়, তার আগে শুনে নেব একটি গান এবং তারপর সেই নিকোলার কথায় যাব আমরা।

নিকোলা টেসলা, যার কথা একটু আগে বলা হচ্ছিল, তিনি জন্মগ্রহণ করেন 1856 সালের 10ই জুলাই বর্তমান ক্রোয়েশিয়ার

0: পাচ্ছি, যে কারণে টেসলার সব থেকে বড় অবদান হলো অল্টারনেটিভ কারেন্ট, যেটাকে আমরা এসি কারেন্ট বলি, সেই বিদ্যুৎ ব্যবস্থা যা আজও বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। তিনি তৈরি করেন ইন্ডাকশন মোটর, উন্নয়ন করেন টেসলা কয়েল, বেতার শক্তি পরিবহনের ধারণা দেন, রেডিও প্রযুক্তির ক্ষেত্রেও তার অবদান ছিল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তার কাজ আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার একটি ভিত্তিও তৈরি করেছে। কিন্তু কোথাও একটা, ওই যে বললাম যে কিছু মানুষ তার চলার ক্ষেত্রে একটা তো বাধা থাকে, কিন্তু সেই বাধাটা তার কাছে কিছু বাধাই নয়, সেটাকে অতিক্রম করে যান। তো টেসলার জীবনে তেমনই এক উল্লেখযোগ্য অধ্যায় ছিল টমাস এডিসনের সঙ্গে তার দ্বন্দ্ব, যা একটা অন্যরকমভাবে তাকে প্রভাবিত করেছিল আর কি। কারণ এডিসন যেখানে ডিরেক্ট কারেন্ট ব্যবস্থার পক্ষে ছিলেন, টেসলা সেখানে এসি মানে ব্যবস্থার সুবিধা তুলে ধরেন। শেষ পর্যন্ত এসি এই ব্যবস্থাটাই বা এই কারেন্টটাই কিন্তু বিশ্ব জুড়ে গ্রহণযোগ্য হয়। টেসলা একসময় স্বপ্ন দেখেছিলেন যে তারবিহীনভাবে সারা বিশ্বে বিদ্যুৎ এবং তথ্য পৌঁছে দেওয়া, এই স্বপ্ন বাস্তবায়নের একটা চেষ্টা তো তিনি করেছিলেন। তবে এটা ঠিক যে অর্থের একটু সংকটের কারণে শেষ পর্যন্ত তার এই ইচ্ছেটা অপূর্ণ থেকে যায়। তবে একটুখানি যদি ব্যক্তিগত জীবনের দিকে তাকানো যায় সুদীপ্তদা, সেখানে টেসলা ছিলেন কিন্তু অদ্ভুত স্বভাবের একজন, সেটা আমরা দেখেছি না বিভিন্ন জায়গায় যে
1: বহুবার সেই জিনিস আমরা দেখেছি। মানে টেসলা একাকী জীবনযাপন করতে ভালোবাসতেন, আর তার চিন্তাভাবনা, তিনি যা ভাবতেন, তিনি যেটা কল্পনা করতেন, সেটা সময়ের থেকে অনেক অনেক অনেকটাই এগিয়েছিল,
0: একেবারেই তাই।
1: হ্যাঁ, যেমন আমার মনে পড়ছে 1943 সালে নিউ ইয়র্ক সিটিতে তিনি যখন প্রয়াত হলেন, প্রায় নিঃস্ব অবস্থায়,
0: সত্যি
1: সেই সময় কিন্তু মানুষ টেসলাকে চেনেননি সেইভাবে, কিন্তু তিনি তখনও লোকের কাছে প্রচারের আলোয় একেবারেই আসেননি। আজ এত বছর বাদে, এতদিন বাদে তার নাম আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার দেখেনই হোক বা যে কারণে আমরা তার নাম জানতে পারছি।
0: এবং দেখো, আমরাও যখন এই অনুষ্ঠানটা করার আগে তো টেসলা সম্পর্কে একটু পড়াশোনা করে নিয়েছিলাম, এবং পড়তে পড়তে কিন্তু আমাদেরও একটু অবাক লাগছিল যে এই যে অল্টারনেটিভ কারেন্ট, এখন এসি কারেন্ট যেটাকে আমরা বলছি, সেটার উদ্ভাবক বা এভাবে তিনি জিনিসটাকে সারা বিশ্বে প্রচার করেছেন, আমরাও কিন্তু একটু অবাকই লাগছিল। কিন্তু এটাও ঠিক যে ভীষণ ইন্টারেস্টিং তার জীবন কাহিনী, অবশ্যই আমাদের শ্রোতারা যদি সম্ভব হয় কখনো জেনে নেবেন। আপাতত তাকে আমাদের তরফ থেকে একটা স্যালুট জানাতেই হবে।
1: অবশ্যই, মানে তিনি এমন এক স্বপ্নদ্রষ্টা যিনি ভবিষ্যৎকে আগেই দেখতে পেয়েছিলেন। তার এই জীবনের যে গল্প আমাদের শেখায় যে সত্যিকারের প্রতিভা কোনো দিন হারিয়ে যায় না, কখনো হারিয়ে যেতে পারে না, তার সময়ের সঙ্গে সঙ্গে নিজের আলো ঠিকই ছড়িয়ে দেয়।
0: ঠিক।

0: আরেকজনের কথা চলে আসি, ক্লোদ স্যানন। তিনি ছিলেন একজন মার্কিন গণিতবিদ আর প্রকৌশলী, যাকে আধুনিক ডিজিটাল যোগাযোগের জনক বলা হয়ে থাকে। তার কাজের উপর ভিত্তি করেই আজকের কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল যোগাযোগ সব কিছুর প্রত্যেকটা জিনিসের ভিত গড়ে ওঠে।
1: একদম শুরুতে তাকাই, যেটা তার জন্ম 30 এপ্রিল 1916। পড়াশোনা তো ডেফিনেটলি একটা অন্য লেভেলের পড়াশোনা ছিল। লিখে উনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। স্যানন ছোটবেলা থেকেই বিজ্ঞান এবং যন্ত্র নিয়ে ভীষণভাবে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। এটা দেখবে, আমরাও কিন্তু অনেক সময় দেখি আর কি, ছোটবেলা থেকে এই ধরনের বিষয়গুলোর উপরে মনোনিবেশ করতেন। তিনি অঙ্ক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দুক্ষেত্রেই মানে ভীষণভাবে এক্সপার্ট, পারদর্শিতা, পড়াশোনা করার প্রতি তার পারদর্শিতাটা কিন্তু আমরা দেখেছি তার সম্পর্কে যখন একটুখানি ইনফরমেশন।
0: আর অবদানের কথা বলতে গেলে তো মানে বলে বোধহয় শেষ করা যায় না গল্পলাল, তাই না? মানে স্যানন 1948-এ এ ম্যাথামেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন এই নামে একটা ঐতিহাসিক গবেষণাপত্র প্রকাশ করেন, আর এর মাধ্যমে তিনি ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন থিওরির ওপর একটা ভিত্তি স্থাপন করেছিলেন।
1: একদমই। আর এবং তিনি প্রচুর
0: এই তত্ত্বে অনেক কিছু
1: দেখিয়েছিলেন, যেমন ধরো কিভাবে তথ্য মানে ডেটা পরিমাপ করা যায়, কিভাবে শব্দ যেটা নয়েজ থাকা সত্ত্বেও সঠিকভাবে ডেটাগুলোকে আমরা সেন্ড করতে পারি,
0: কম্প্রেস নিয়েও একটা বলেছিলেন।
1: একদম, কম্প্রেস নিয়েও লিখেছে তথ্যকে কিভাবে দক্ষভাবে সংকুচিত যেটা কম্প্রেস করা যায়, মানে এগুলো কিন্তু এই যে তত্ত্বের কথা যেটা বলেছে ইনফরমেশন থিওরির ভিত্তি স্থাপন করেছিলেন, সেখানে কিন্তু এগুলো দেখিয়েছিলেন তিনি।
0: মানে এছাড়াও মানে তিনি প্রমাণ করেন যে বৈদ্যুতিক সার্কিটের সাহায্যে যুক্তি বা লজিক প্রয়োগ করা যায়, যার ফলে কম্পিউটার প্রসেসর ও ডিজিটাল ডিভাইস তৈরি করা সম্ভব।
1: এবং কর্মজীবন সম্পর্কে তো আমরা জানি যে স্যানন দীর্ঘদিন ধরে কাজ করেছেন বেল ল্যাবসে, যেখানে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাগুলো করেন। তবে মজার একটা দিক কিন্তু আছে জানো তো, যে বলছে তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, খুবই সৃজনশীল মানে খুব ইনোভেটিভ, এবং সঙ্গে সঙ্গে তিনি ভীষণ রসাক মানে রসিক মানুষ ছিলেন।
0: জাগলিং করতে খুব ভালোবাসতেন, জাগলিং করতেন, অদ্ভুত সব মেশিন বানাতেন, মানে সেটা তার একটা বড় শখ ছিল। তারপরে এক যান্ত্রিক ইঁদুর একটা বানিয়েছিলেন যা নিজে নিজে পথ খুঁজে নিতে পারত, এবং তার একটা নামও দিয়েছিলেন, সম্ভবত নাম ছিল থিউস, এই টাইপের একটা নাম ছিল যান্ত্রিক ইঁদুর, যে নিজে নিজে পথ খুঁজে নিতে পারত।
1: আসলে যারা খুব সৃষ্টিশীল মানুষ না, তারা প্রত্যেকটা কিছুর মধ্যে নিজের অবদান রেখে যেতে চান, কিন্তু ওই যে আমরা শুরুতেই বললাম প্রচারের আলোকে আসতে চান না, কিন্তু তার ওই ছোটোখাটো হয়তো মজার ছলে কাজটা করছেন, কিন্তু সেই কাজের মধ্যেও কিন্তু তার সেই ইনোভেটিভ বা এই ধরনের সৃষ্টিশীল সত্তার পরিচয়টা বারে বারে দিয়ে গেছে।
0: অথচ দেখো, ডেটা ট্রান্সমিশন, কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, এই সব কিছুর পিছনে কিন্তু স্যাননের তত্ত্ব কাজ করেছে, কাজ করে চলেছে।
1: তাই শেষে যেটা বলা যায় যে ক্লোদ স্যানন তিনি একজন বিজ্ঞানী যিনি নীরবে এমন এক ভিত্তি গড়ে দিয়েছিলেন যার উপর দাঁড়িয়েছিল পুরো আধুনিক প্রযুক্তি জগৎ। তাই তার কাজ শুধু বৈজ্ঞানিক নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ, একথা কিন্তু খুব নির্দ্বিধায় আমরা বলতে পারি।

0: সময় কিন্তু প্রায় তত্তর করে এগিয়ে যাচ্ছে, ঘড়ি বলছে রাত 11:47, কিন্তু আমাদের লিস্টে এত নাম, মানে আজকে অনুষ্ঠান করতে এসে যে কাকে ছেড়ে কাকে বলবো আর কি। এই মুহূর্তে যেমন আমার খুব মনে পড়ছে আরও একজন সাহিত্যিক, এমিলি ডিকিনসনের কথা। এমিলি ডিকিনসনের বিষয়ে বলতে গেলে আমরা তো নানান বিষয় মনে আসে আর কি, কিন্তু তিনি মূলত সাহিত্যিক হিসেবে,
1: হ্যাঁ মানে আমরা শুধু এইটুকুনি বোধ হয় কয়েকজন জানি, সবাই আমরা জানিও না যে একজন বিখ্যাত মার্কিন কবি তিনি, এবং যিনি জন্মগ্রহণ করেছিলেন 10 ডিসেম্বর 1930 সালে, এবং তার যে কৃতিত্ব, তার যে লেখা, সেই লেখা কিন্তু একটা সময় পর্যন্ত তার জীবদ্দশায় বোধ হয় বলা যায় কল্পলাল মানে সেইভাবে প্রচারের আলোয় আসেনি।
0: না না না, একদমই তাই। এবং দেখো খুবই জীবন ছিল তার, খুব মানে তার কবিতা ছিল খুবই সংক্ষিপ্ত, গভীর এবং রহস্যময়। এবং তিনি প্রচলিত ছন্দ ব্যাকরণের নিয়ম ভেঙে তার কবিতা, যে কারণে আজকে আমরা তার কথা বারবার বারবার করে বলবো আর কি, যে তার কবিতাটা কিন্তু একটু নতুন ধরনের, নতুন গতে
1: গতে মানে
0: কবিতা আর কি বলা যেতে পারে।
1: আর জীবনের বেশিরভাগ সময় তিনি কিন্তু ঘরেই কাটিয়েছেন, মানে বলা যায় প্রায় নিভৃত জীবনযাপন করতে তিনি ভালোবাসতেন,
0: এবং অবশ্যই বৈবাহিক জীবনের মধ্যে কখনো ঢোকেননি, খুব সীমিত সংখ্যক মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, মানে একা থাকাটাই তার জীবনের মূল লক্ষ্য এবং সঙ্গে সঙ্গে সৃষ্টিশীল।
1: আরও একটা ব্যাপার ছিল মানে যেটা ইদানিংকালে একদমই চলে গেছে, তিনি চিঠি লিখতে ভীষণ ভালোবাসতেন, এবং চিঠি লিখে তিনি তার প্রিয় মানুষ যারা, যাদের তিনি পছন্দ করতেন, তাদের সাথে যোগাযোগ রাখতেন।
0: এবং দেখো আমরা যেটুকু জেনেছি তাতে শুনেছি তিনি প্রায় 1800 কবিতা লিখেছিলেন, কিন্তু তার জীবদ্দশায়, দুর্ভাগ্য যে তার জীবদ্দশায় মাত্র 10 কবিতা প্রকাশিত ছিল,
1: 1800 কবিতার থেকে 10 মাত্র প্রকাশিত হয়েছিল, ভাবা যায়। এবং তার তিনি যখন চলে যান মৃত্যুর পর, তার বোন তার লেখা আবিষ্কার করেন এবং তারপর সেগুলো প্রকাশ পায়। মানে একটা মানুষ কতটা প্রচার বিমুখ হলে এটা পারে, 1800 কবিতা যিনি লিখেছেন তার জীবদ্দশায় মাত্র 10 কবিতা প্রকাশ পেয়েছে।
0: এবং তার কবিতার বিষয়বস্তুগুলো কিন্তু খুব কমন জায়গা, মানে ধরো প্রকৃতি, প্রেম, মৃত্যু, অমরত্ব, এই এই বিষয়,
1: একা জীবনের অনুভূতি,
0: অনুভূতি। আসলে তিনি নিজেও তো একা থাকতেন, আমরা দেখেছিলাম যে
1: নিজের ফিলিংসগুলোকে উনি লেখার মাধ্যমে তুলে দিতেন একেবারে ছক ভাঙা একটা প্রসেসে।
0: একদমই, এবং লেখার একটা বিশেষ বৈশিষ্ট্যও আছে আমরা দেখেছিলাম, যেটা যে ছোট্ট ছোট্ট লাইন, ভাঙা ছন্দ, অদ্ভুত কিন্তু শক্তিশালী চিত্রকল্প,
1: মানে কিন্তু যতই ছোট হোক তার মধ্যে কিন্তু একটা গভীর দার্শনিক ভাবনা থাকতো।
0: একদমই তাই, এবং অবশ্যই ওই অর্ধ মিলনের ব্যবহার যেটাকে আমরা বলি, যে
1: অর্ধ মিল যেটা
0: মানে পুরোটা মিল নয়, কিছুটা মিল থাকে কিছুটা নয়, এরকম আর কি ব্যাপার। এবং আজ এই এমিলি ডিকিনসনকে বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়, এবং তার চলে যাওয়ার বহু বছর পরে
1: তার প্রকৃত মূল্যায়ন শুরু হয়।
0: একদমই তাই,
1: এবং এখন বলা হয় যে আমেরিকান সাহিত্যে তার কবিতা এক অমূল্য সম্পদ, অথচ জীবদ্দশায় তাকে কিন্তু সেইভাবে মূল্যায়ন করা হয়নি। অবশ্য এটাও ঠিক, তিনি প্রচারের আলোয় নিজে যেতে চাননি, তিনি চাননি যে তিনি প্রচারের আলোয় আসুক, লোকে জানুক।
0: তবে একটা কথা সুদীপ্ত দা, প্রতিভা কিন্তু কখনো চাপা থাকে না, অর্থাৎ উনি যতই নিজেকে প্রচারের প্রচার বিমুখ করে রাখুন না কেন, হয়তো তার চলে যাওয়ার পরে আমাদের কাছে তার চর্চাটা বেড়েছে, কিন্তু ওই যে আমি বললাম যে যে মানুষ গুণী তার সেই গুণের সেই সত্তাটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সামনে প্রকাশ পায়, ইনি এক জলজ্যান্ত উদাহরণ।

0: যেতে যেতে আরো একজনের কথা মনে পড়ে গেল, জোসেফ লিস্টার, যিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ সার্জন ও বিজ্ঞানী, যিনি আধুনিক অস্ত্রোপচারের ইতিহাসে এক বিপ্লব ঘটান। তাকে সাধারণত আধুনিক সার্জারির জনকও বলা হয়ে থাকে।
1: তার অবদানের কথা বলতে গেলে যেটা না বললেই নয় সেটা হচ্ছে, লিস্টার প্রথম প্রমাণ করেন যে অস্ত্রোপচারের পর সংক্রমণ, মানে যেটাকে আমরা ইনফেকশন বলি, সেটা জীবাণুর কারণে হয়। তাই তিনি কার্বলিক অ্যাসিড ব্যবহার করে অস্ত্রোপচারের যন্ত্র, ক্ষতস্থান ও হাত পরিষ্কার করার পদ্ধতিটি কিন্তু চালু করেছিলেন।
0: আর এর ফলে কি হলো, অস্ত্রোপচারের পরে মৃত্যুর হার অনেকাংশেই কমে গেল এবং চিকিৎসা অনেক নিরাপদ হলো। এবং তার আগে আর কি, তিনি যখন এগুলো আবিষ্কার করেননি, মানে এইগুলো নিয়ে ভাবেননি, তার আগে ডাক্তারেরা হাত ধুতেন না, অস্ত্রোপচারের যন্ত্র পরিষ্কার করা হতো না,
1: এবং অনেক সময় রোগীরা না, এই যে ঠিকঠাক যদি ইনফেকশনটাকে না তাড়ানো হতো, রোগীদের সংক্রমণ হতো এবং তাকে বাঁচানো পর্যন্ত মুশকিল হয়ে যেত। কিন্তু লিস্টারের পরে কিন্তু এই জায়গা, মানে এই যে অ্যান্টিসেপটিক যে পদ্ধতি সেটা চালু হয়,
0: সার্জারি অনেক নিরাপদ হয়, আধুনিক হাসপাতাল ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিলেন বলা যায় লিস্টার।
1: একদমই। এবং লিস্টার ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরের জীবাণু তত্ত্ব,
0: মানে জার্ম থিওরি,
1: জার্ম থিওরি বলি, থেকে অনুপ্রাণিত হন এবং সেটিকে চিকিৎসাতেও কিন্তু প্রয়োগ করেছিলেন। মানে ভাবতে পারছো, মানে কি অদ্ভুত একটা।
0: তবে তার ক্ষেত্রে একটা কথা বলা যায় যে তিনি কিন্তু কিছু স্বীকৃতি, কিছু সম্মান লাভ করেছিলেন, যেমন রয়্যাল সোসাইটির সভাপতি হয়েছিলেন তিনি,
1: এবং বহু ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো তিনি লাভ করেছিলেন,
0: এবং তার নামানুসারে একটি অ্যান্টিসেপটিকও তৈরি করা মানে হয়েছিল, পরে আমরা পেয়েছি সেই
1: অ্যান্টিসেপটিক। তাই জোসেফ লিস্টার যে শুধুমাত্র একজন ডাক্তার ছিলেন এমনটা নয়, তিনি চিকিৎসা বিজ্ঞানের চিন্তাধারাটারই আমূল পরিবর্তন করে দিয়েছেন।
0: আর তার আবিষ্কার ছাড়া আজকের আধুনিক নিরাপদ সার্জারি কল্পনাও করা যায়।
1: একদমই তাই। আর আরো অনেক কিছু নিয়ে বলার ইচ্ছে থাকলেও ইচ্ছে নেই। সুদীপ্ত কল্পলাল আজকের মতো শুভরাত্রি জানাচ্ছে, সময় সেরকমই চোখ রাঙাচ্ছে। যেতে যেতে কে থাকলো আমাদের সঙ্গে, অজিত পান্ডে। খুব ভালো থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ডকে।
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি,
0: ভালো থাকবেন সবাই।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:55। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। পরবর্তী আধুনিক গানের শিল্পী শম্পা কুণ্ডু।

স্টুডিওর ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে সময় রাত 1:34 হয়ে 55 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান।

ছায়াছবির গানের। প্রথমে শুনবেন আজকে 1989 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আক্রোশ। এই ছায়াছবি থেকে প্রথম গানটি আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ছায়াছবি আক্রোশ থেকে গান। পরবর্তী গানের শিল্পী আশা ভোসলে।

স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় রাত দুটো বেজে ২৪ মিনিট হয়ে ৫২ সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান।

পরবর্তীতে শুনবেন বাংলা ছায়াছবি সাত ভাই চম্পা থেকে প্রথম গানটি, আরতি মুখোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

0: গুন গুন করে ওই মনের ভ্রমর, কেন সারা দিন গুন গুন করে ওই মনের ভ্রমর। আমি জানি
1: তুমি জাদুকর।
0: না না না।

আজি ঝুমুৰ ঝুমুৰ তোলে আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে আমি চাই না।

একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোনা গানে গানে।

তাদের মাটির তলে আবার ছোট।

ছায়াছবি সাত ভাই চম্পা থেকে গান শুনছেন। পরবর্তী গানের শিল্পী বনশ্রী সেনগুপ্ত এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি কাটার সময় এখন রাত 2 বেজে 52 মিনিট হয়ে 15 সেকেন্ড। শুনছেন একযোগে ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে বাংলা ছায়াছবির গান।

তুমা তুম বাজার আসছে ঘরে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। ঘড়ির কাঁটার সময় এখন 3:01। আজকের নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি, পরিবেশনায় প্রমীলা বিশ্বাস।

এখন প্রভাতী, আমরা প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী।

0: আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ বসন্ত মুখারি। এই সঙ্গেই শেষ হল আজকের প্রভাতী। এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এমনও দিনে তারে বলা চায়, অদিতি মহসিনের কণ্ঠে শুনলাম গান। আজ কিন্তু কেবলমাত্র বর্ষার গান, বৃষ্টির গান, আর সেই সঙ্গে বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দ। এরপরের গান সুশীল মল্লিকের কণ্ঠে।

গানটা শুনলাম আমরা সুপ্রতীক দাসের কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর সুমিত্রা সেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার।

ওই আসে অতি, বর্ষারই আহ্বান গীত আমরা শুনলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, এরপর সুমনা ভট্টাচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সুমনা ভট্টাচার্যের পর কবির সুমন।